আকাশবাণী বিলোনিয়া, আজ সোমবার, 3রা জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ এবং 18ই মে 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 6:03 হয়ে 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের প্রভাতকালীন অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই শুনবেন অমৃতবাণী, ছটা বেজে পাঁচ মিনিটে, ছটা বেজে দশ মিনিটে শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান, শিল্পী শুভাশিস মুখোপাধ্যায়। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুগ্নি খরাং, ছটা বেজে পঁচিশ মিনিটে। সাতটায় শুনবেন আজ সকালে, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন গীতালি আসরের রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরবিন্দ বিশ্বাস। আট বেজে পনেরো মিনিটে শুনবেন আজকের কবিতা। এরপরই শুনবেন দোলন চাপা অনুষ্ঠানে ধীরেন বসুর কণ্ঠে নজরুল গীতি। আট বেজে তিরিশ মিনিটে শুনবেন ছোট্ট শিশুদের জন্য পরিবেশিত অনুষ্ঠান শিশু মেলা। সকাল দশটা বেজে পাঁচ মিনিটে শুনবেন দেশবন্ধনা। দশটা বেজে তিরিশ মিনিটে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। এই ছিল আমাদের প্রভাতকালীন অনুষ্ঠান পরিচিতি। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন অমৃতবাণী, শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: আমাদের গভীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন, পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা বিশ হাজার গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি, আমরা সকলেই। বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না। কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না, দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে, তাই অনুভব করতে হবে। বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো, তারা আজেবাজে জিনিসে ব্যস্ত,

0: যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা, আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর, সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধূলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন, তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে শোভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস, তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে, এবং ঐসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী করুণাময়ী বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে দাঁড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন?
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান, শিল্পী শুভাশিস মুখোপাধ্যায়।

শুনলেন সুরাঞ্জল অনুষ্ঠানে ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়। আকাশবাণী বিলুনিয়া একটু পরেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং।

스리시 되는 시민이여. 어머니 먼저 떠다보니 그렇 엄마랑 뵈면이 어바로 또 두뭉따북보 가셔도 파바에 때 가셔도 파니 미신고 나스케몽 대발에몽 덩깡게 증 삭삭나세 나스레시리 거럭사다이 거럭사노 나스레마노 절레마노 야카레이 거럭사다이 거럭사 바이 왈라이시플레이 응여오이 볼레노 하니로 거럭노 보람로이 부지나 반타 하거든노 부지나 반타 바랄 하거든노 하영고 조튼 하거든 이슬라이 구조고디션 한강게 যেশেক সালজোড়া ভারতীয় লোকরক কাহাম শোকে সরঙ্গে শিয়াশাক কাম করিংকে অগো মাইকলাই আশাক তাই গেনাং লোকরক যেশেক সাল রোগী হাকতনি কবনি লোকরক নাকুল আশাক আশেক সালজোড়া জেসা রাস্তা দিলি জবা অংথেন আবুবাই মংসা অংলাক ধর্ম এবার তন্থন রোগী কক বাগ নেবং যেসা বথানি বুসলিনি বুপুরতে কক বাম হাইছি জেফ্রু নং খরকসন বুও নং আফ্রু সাকসার নন বুও তাম নিবা নং তাই নিনি ফায়ং থানসান জে তঙ্গুং বাই যতন বিশিঙ্গ কথালাই নি বায়াব জারি ইঙ্গ আবা হামারি তাই জে তঙ্গুং বাই কাকলাই নি ইঙ্গ আবা সুমসক যত লোকরকি হামপ্রাইনি বাকি সাক সাকি দংথর জাতকন মাইয়া খাই বিজাপরি সিমি সেরেঙ্গে চুগলাক বরকনি বিশিং বরক উনাতেই খানে বিশিঙ্গ ফান বাংলাতে এলএম ওয়ানাতে সাক সাইসং থংখরা খে সংসার বাজাই মানাতে ফরমুং তাই সেরম উনাবান্তা অসংসার তুমুং আশাই ফাইকাঙ্কে অসংসার নিশিনী মৌমারি এদিকে গলাংদি আসুক জরা যাই নগরাঙ্গ খালাগিয়া ককাহামো দিনী ককাহামো খালাগা যামী বিবেকানন্দ সাইথালামনি কক

0: Anugerah ngosong tabuk nalene, laibu ngana salno upilui tini tamu mutuk lajeng atong, eba tamu salno rirup tong.
1: Au, tini metal ni shalche chan. Hayong ngangino tini ni shalno, hayong museum shal ni nai palai jagay tongo. Museum ni nangkuk mani no shayman renani. Tai, Kati to nicha khub murakno kahamke narugi tonen inno shaima danana naharino o shalno palai chakai tango. Abno karibo hayung AIDS vaccine salni tini palai chakai tango. HIV de AIDS no ka shunani bagi vaccine rumung tai shoishimung rutuk nai rok no borom ya farmani no nahari. তিনি নশাল নপালে জাগিতঙ্গ আপনো গাড়িতে বতঙ্গ 1978 এবা 1978 পিসি ও অবারো থাকতর পরমাণবিক বোমা আমচক মুগ্ন কাহামকে খ্লাইমান মানি বাগি অশাল ন মুইত খ্লাই জাগিতঙ্গ খরচা জাগো ইন্দিরা গান্ধী বারো থাকতরনি মন্ত্রীপক্ষরক তংফ্রু রাজস্থানী পোখরান স্মাইলিং বুদ্ধ মুগিনেই ও বোমান আমসক সাকমানি আবন কাহাম করেন খাই ইয়াকার মামনি বাগিনেই তিনি নিশালন মুত খেলাই জাগি তঙ্গ আপন গাড়িতে কাইসে হাঙ্কাই তিনি রোহিণী ব্রত হনি শাল হনি বপালাই জাগি তঙ্গ তামনি হিঙ্গাঙ্কাই জৈন টংথানো তি টংনাই রক পুইত খ্লাইনাই রক বরকনি বেলাইন নাংকুক মানি এবা বেলাইন কথার শাল নি তিনি বড় পালাই জাগি তঙ্গ আবনি বাগিন তিনি নে অশাল ন বড় খহম দদনি বিশিন্তি পালাই লাই মুইত খ্লাই তঙ্গ আসুক জড়া সংখনা লাইখা লাই থাং জাক বিসি ডক এবা তিনি নি শাল ন জং তামি বাগি মুইত খ্লাই তঙ্গ আবনর রকি ককিশা হাইন খরং পান্দাও চিন্তাবো খালায় শাক খামগ্রাইনি কক শাক খামগ্রাইনি কক চিনি খালায় এইডস বেমার নরগিনে ককিসা আও তিনি নিশাল এইডস নি এবার এইচ আই ভি নি বাকি ভ্যাকসিন হরজাক মানে শাল হনিনে মইতো খেলাই চাকি দংবা আপনার রকম চং কিসা সাইমান লাইন এইডস বেমার কাশা বেলাই নকি মা সিংসা বেমার হনি চিং সাইমানো তিনি আপনার রগই চং কিসা খানা লাইন পইলা ফাসিং ও এইডস বেমার নিয়া পইলা ফাসিং এইচ আই ভি এবা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বাই বড় কপ্রব জাগো আবু চিনি শাক নি বেমার কা সোনানি ফান রগ্ন বধারে খেপেব চিনি শাক নি সেল রগ্ন হাইমিয়া খেলাই দিব আপনি আগুলো ও এইচ আই ভি জেপুর চিনি শাক ন কেবল খেলাই দিব আফর ন এইডস এবা একোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম অঙ্গ এইচ আই ভি সিনি বশাক নি ডিএনএ নম্ব হাইমিয়া খেলাই খেপেব এইচ আই ভি বাই মানজাক মা ইয়াগুলো পুইলা ফাসিং ও সাইমাইনা হাঙ্কে আবো এইডস ও বাকলাই নানি বাগে বিশে চিরক নাঙি থাঙো আজরারক শাক নাচে গিয়া হাঙ্কাই বরক সাইমাইনা ফানো অঙ্গি থং মানো এইচ আই ভি সাবনি অঙ্কুক আবনো চেং কিসা সাইমা লেন যে বড়রক গবাং কুখে থৈ গবাং কক্ষে ও বেমার অংমানি হিঙ্গাঙ্কাই থৈ নি বিশংতি ইঙ্গ এই যে বিমানজাক বড় রকনি থিরক নাহার জাকতি ইংখা হাঙ্কাই ও বেমার সলই মানো সাক্ষারি তঙ্গিয়া এবা খড়ক সানি সে গবাং বড়কনি হালক বাই হালক বকাঙ্কে মহাই বেমারি সলই মানো আপনিও কারিব ইঞ্জেকশন নি সচিনি রকনি বিশংতি ব ও বেমার গবাং কক্ষে সল হনে চং সাইমানো বিনি সিনেমা ওঙ্কা পইলা ফাইসিং ও নুকজাকনাই লোমমানি বাক্সা বাক্সাকে নুকজাকো শাক্তি কারজাকমানি বসাক লেংজা কুকমানি ততরা সামানি বসাক রক সাজাকমানি হর থুমা জড়াব কলম তুই অংখর জাকমানি ফিয়া বাক্সা বাক্সানি কে নুগো শির রক ফুলি থাকমানি বকুগ কষা অংমানি তাই চিনি বাংরা অংখা বাকা তাই তলা রগ ফুলি উই থাকমানি অমাহাইরক মনক জাগো অমাহাইরক অংজুই টংখা হংকে ডাক্তে শাক নাইনের বই থাঙ্গি নাই নাইজাকি থৈরক পরীক্ষা এবার আংসুগি নাই নাই বিথি বড়াই রক নাহারে মানো তাই বমাহাই বেমার

করবুক করবুক হাঙ্কর বেরঙ্গি ভারত বাংলাদেশ আরি ও বিএসএনএফ সারা দক্ষি থাম কেরম রায়দা বক্সিং চাকা ভারত বাংলাদেশ আরিনি থামরা মিটার থায়ো সারিক দাম দং সিমি তাইনি ফুনি দাম দক জরা ও কেরম রায়দা দাগি মুদাগি চাক তংনে অজরা হো কেব আহেন করো লাথি টেমনাং মানি রক তাই কুবুক মানি রক তাই বুধু বুধুকে এবার দলকে অ থাইতে থাংলা শুক্লাই বাংলা হাসতে হাফুনি দাগি যাক বরক এবার লোকবাদে কেব ঠাইতে থাংলা সু ক্লাইমাক লাগ অজরাব ও দাগি মুং তং নাই

0: চাকা নেইচি স্নি দশমিক সা মিলিমিটার। তাই দামসাব ব্রিজি এবা বাচি দবই নবার শিব সাবই ফেরাং ককই ওয়াতে ওয়াই মান হনিব হজাক মুং রজাখা আসুক জোড়া সংখনা লাইখা তিনি নি নবার তিবারনি ক
1: হাও আবল লগিন সং পাইতে সং ও হাইন করং পন্দবান তিনি নি সুভাষ দেব্রমানি রসা মুং খনা উইনি সং ও পান্দনি বাজলা লাইছেন তিনি ন পান্দব কম থাকা আং নর্তম আন লগি তঙ্গ
0: শিল্পী
1: যতন সরফাহাম আগে খানাবাই দিয়ে সুভাষ দেব্রমানি রসা মুং পাইতে থাকবো তিনি নি পান্দনি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায় অগ্নি খরাং। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সাতটায় শুনবেন আজ সকালে, 7:45 শুনবেন অরবিন্দ বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গীতালি অনুষ্ঠানে, 8:15 শুনবেন আজকের কবিতা পর্বে পরমজিৎ ভৌমিক বিলোনিয়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ক্লাস 2 পাঠরত ছাত্র এর কবিতা আবৃত্তি পাঠ। এরপরই শুনবেন ধীরেন বসুর কণ্ঠে দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি। 8:30 শুনবেন ছোট্ট শিশুদের জন্য পরিবেশিত অনুষ্ঠান শিশু মেলা, পরিবেশনায় সুর ঝঙ্কার শান্তির বাজারের ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। সকাল 9:05 থেকে শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে, 10:05 শুনবেন দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান দেশবন্দনা, 10:30 শুনবেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী।

সকাল 11:05 থেকে শুনবেন আগরতলা এফএম জয়ন্ত থেকে প্রচারিত কক্বরক অনুষ্ঠান, 2:15 শুনবেন সে যদি অনুষ্ঠানটি অতুল প্রসাদের গান, 2:30 শুনবেন আমি নারী এই অনুষ্ঠানে।

বাংলা গানের অনুষ্ঠান সুরমালিকা বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার প্রচারিত অনুষ্ঠান বিকেল 3:05 থেকে বিকেল 5:10 শুনবেন জীবনের গল্প। এই অনুষ্ঠানটি এরপরই শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী, লোকসঙ্গীতের অনুষ্ঠান 5:45, সন্ধ্যে 6:00 ককবরক অনুষ্ঠান, 6:30 শুনবেন কৃষক ভাই এবং বোনদের জন্য অনুষ্ঠান খেতে খামারে, 7:05 শুনবেন স্বচ্ছ ত্রিপুরা সবুজ ত্রিপুরায় অনুষ্ঠানটি, 8:05 শুনবেন মনোরঞ্জনী এই অনুষ্ঠানটি, 8:30 শুনবেন জানা অজানা, 5:00 গানের অনুষ্ঠান শুনবেন রাত 9:00, 9:30 শুনবেন মাঠে ময়দানে এই অনুষ্ঠানটি, রাত 10:00 শুনবেন বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। এছাড়া নির্ধারিত সময়ে দিল্লি, আগরতলা এবং কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। ততক্ষণ জানিয়ে দেওয়া হলো আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু করছি অনুষ্ঠান আজ সকালে।

সুস্বাগতম সমস্ত শ্রোতা বন্ধুদের, দিন শুরু হোক অন্যের শুভকামনায়, প্রতিক্ষণ শুভক্ষণ, এই প্রত্যাশা নিয়ে আজকের এই আজ সকাল। শ্রোতা বন্ধুরা, আজ সকাল মানেই হচ্ছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের গাঠবন্ধন। সেই নিরিখে এখন জেনে নেব আজকের দিনের গুরুত্ব সম্পর্কে, জেনে নেব আজকের দিনের ইতিহাস। আজ 18 মে 2026, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 138তম দিন। 1798 সালের আজকের দিনেই লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন। 1804 সালের আজকের দিনে ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ন বোনাপার্ট সে দেশের সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন। ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে, সনটা ছিল 1830। 1860 সালের আজকের দিনে আব্রাহাম লিঙ্কন মার্কিন প্রেসিডেন্ট

নির্বাচিত হন। হেগে শান্তি সম্মেলনে 26টি দেশ আন্তর্জাতিক সালিসি আদালতের বিবাদ মীমাংসা সম্মত হয়। সনটা ছিল 1899। 1943 সালের আজকে দিনে জাতিসংঘ ত্রাণ এবং পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়। 1945 সালের এ আজকে দিনেই ইউরোপের আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। ১৯৭২ সালের এই আজকের দিনেই বাংলা একাডেমির অর্ডার 1972 জারি করা হয়। 1974 সালের এই আজকের দিনে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে অভিহিত করা হয়। ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় 1976 সালেরই আজকের দিনেই। 1980 চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করে। এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের বিশেষ ঘটনাবলী। আসি আরও কিছু তথ্য নিয়ে শুনতে থাকুন আজ সকালে।

0: अरे मार्केट ट्रेंड देखा?
1: हाँ
0: क्या, न्यूज देख और ऑनलाइन ओपिनियंस भी।
1: सॉरी,
0: सुन नहीं रहा है क्या? परफॉर्मेंस की बात हो रही है?
1: मुझे कुछ सुनना ही नहीं है।
0: मतलब
1: जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
2: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
3: श्रोता बंधुरा, आज आंतर्जातिक जादुघर दिवस। प्रतिबছর 18ই মে এই সময়ে একটি আন্তর্জাতিক দিবস হিসাবে দিনটিকে পালন করা হয়। আন্তর্জাতিক জাদুঘর পরিষদ এটির সমন্বয় করে থাকে। আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলি যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলিকে প্রতিফলিত করে বা কোনো প্রাসঙ্গিক আবহকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন রকম প্রতিপাদ্য তারা পরিবর্তন করে থাকে। থমাস হকের বানানো একটি শিল্পকর্ম যা আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে অস্ট্রিয়ায় প্রদর্শিত হয়েছিল, দিবসটিতে সভা সেমিনার আয়োজন করা হয়। জাদুঘরের সাথে জড়িত ব্যক্তিদের সাথে জনসাধারণের দেখা করার সুযোগ করে দেওয়া এবং জাদুঘরগুলি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেগুলি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। দিবসটি সমাজের উন্নয়নে জাদুঘরগুলি যে ভূমিকা পালন করে সে সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখে। আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে 1977 সালে প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়। প্রতিবছর বিশ্বব্যাপী জাদুঘরের ভূমিকা প্রচারের জন্য এই দিবসের অংশগ্রহণের জন্য আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলিকে আমন্ত্রণ জানানো হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত হয়। 1992 সালে এই আয়োজনের জন্য একটি বার্ষিক প্রতিপাদ্য গৃহীত হয়েছিল। 1977 সালে প্রথম আন্তর্জাতিক পোস্টার তৈরি করা হয় এবং সেই বছর 28টি দেশ তা অভিযোজন করে। তো ইতিহাসের পাতায় আজকে আরেকটা গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে জানলাম, আন্তর্জাতিক জাদুঘর দিবস। আসি আরও কিছু তথ্য নিয়ে, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলাম রূপঙ্কর বাগচির কণ্ঠে। আজ সকালেতে আজকে আর একটা বিশেষ দিন, যেটা স্বাস্থ্য সম্পর্কিত, তাই স্বাস্থ্যবার্তায় আমরা এটা নিয়ে একটু আলোকপাত করব। যদি সবাই আমরা জানি এটা সম্পর্কে, আজকে বিশ্ব এইডস টিকা দিবস, এইচআইভি টিকা সচেতন দিবস নামে পরিচিত। এটি প্রতিবছর 18 মে পালন করা হয়। এইচআইভি টিকার সংক্রমণ এবং এইডস প্রতিরোধের জন্য একটি টিকার অবিরত জরুরি প্রয়োজন প্রচার করে দিনটিকে চিহ্নিত করে। তারা হাজার হাজার স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের সদস্য এবং স্বাস্থ্য পেশাদার সমর্থক এবং বিজ্ঞানীদেরকে স্বীকার করে এবং ধন্যবাদ জানায়, যারা একটি নিরাপদ এবং কার্যকর এইডস টিকার খুঁজে বের করার জন্য একসাথে কাজ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নতুন প্রযুক্তিতে বিনিয়োগের গুরুত্ব স্বীকার করার জন্য আহ্বান জানায়, যা এইচআইভি বা এইডস মহামারীর ব্যাপক প্রতিক্রিয়া। এইডস সংক্রমণের উপসর্গসমূহ বিশ্ব এইডস টিকা দিবসের ধারণাটি 18 মে 1997 সালে মার্গান টেস্ট ইউনিভার্সিটিতে তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের একটি প্রারম্ভিক বক্তৃতায় নিহিত। ক্লিনটন বিশ্বকে বিজ্ঞান এবং প্রযুক্তির উদীয়মান যুগের নতুন লক্ষ্য স্থির করতে এবং পরবর্তী দশকের মধ্যে একটি এইডস টিকা তৈরি করার চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কেবলমাত্র একটি সত্যিকারের কার্যকর প্রতিরোধমূলক এইচআইভি টিকা এইডসের হুমকিকে সীমিত করতে পারে এবং শেষ পর্যন্ত নির্মূল করতে পারে। ক্লিনটনের বক্তৃতায় বার্ষিকী স্মরণে 18 মে 1998 তারিখে প্রথম বিশ্ব এইডস টিকা দিবস পালন করা হয়েছিল এবং সেই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে। প্রতিবছর বিশ্বজুড়ে সম্প্রদায়গুলি বিশ্ব এইডস টিকা দিবসের এইডস টিকার জন্য সচেতনতা বাড়াতে এবং এইচআইভি প্রতিরোধ সম্পর্কে সম্প্রদায়কে শিক্ষিত করে এবং একটি এইডস টিকার জন্য গবেষণার জন্য এবং সাধারণ মানুষ যে উপায়ে এর একটি অংশ হতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যা মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টা বলা চলে। এই এইডস হল এমন একটি রোগ যেটা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাসের কারণে হয়। বর্তমানে এইচআইভি প্রতিরোধের জন্য কিছু কার্যকর টিকা নিয়ে গবেষণা এবং পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তবে এখনও সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ কার্যকর এবং অনুমোদিত এইডস টিকা বাজারে আসেনি। তবে এইচআইভি প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ উপায় আছে: নিরাপদ রক্তগ্রহণ, নিরাপদ আচরণ, একই সূঁচ এবং সিরিঞ্জ ব্যবহার না করা, এইচআইভি পরীক্ষার মাধ্যমে সচেতন থাকা, ঝুঁকিপূর্ণ অবস্থায় PREF নামে প্রতিরোধমূলক ঔষধ ব্যবহার, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা এবং অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা ART গ্রহণ করলে দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন সম্ভব। তো জানলাম আরেকটি গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে, বিশ্ব এইডস টিকা দিবস।

শ্রোতা বন্ধুরা, অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী শুধু একটি বেতার মাধ্যম নয়, এটি ভারতীয় সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত ও সংবাদ পরিবেশনের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 1936 সালে প্রতিষ্ঠিত এই বেতার কেন্দ্র বহু দশক ধরে দেশের নানা ভাষা, সংস্কৃতি এবং মানুষের অনুভূতিকে একসূত্রে বেঁধে রেখেছে। গ্রাম বাংলার লোকসঙ্গীত থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীত, নাটক, কৃষি সংবাদ, কৃষি বিষয়ক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, সবকিছুর মধ্যে আকাশবাণী মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। একসময় সন্ধ্যা নামলেই বহু পরিবার রেডিওর সামনে বসে খবর, গল্প, গান কিংবা নাটক শুনতেন। আকাশবাণীর কণ্ঠে ভেসে আসা যে শব্দগুলি আজও অনেকের মনে নস্টালজিয়ায় আবেশে জায়গায়। নতুন শিল্পী, আবৃত্তিকার এবং সাহিত্যিকদের পরিচিত করে তুলতে এবং আকাশবাণীর যে ভূমিকা তা অপরিসীম। শৃঙ্খলা, ভাষা শুদ্ধতা এবং সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদান আজও স্মরণীয়। প্রযুক্তি যুগের মাধ্যম বদলেছে ঠিকই, কিন্তু আকাশবাণীর আবেগ, বিশ্বাসযোগ্যতা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা আজও অমলিন।

0: আকাশের ওই মিটি মিটি দাঁড়া। আসলে আপনাদের সঙ্গে এই সম্পর্কে যে একটা বলতে গেলে এই মহাজাগতিক পরিবেশে আপনাদের সঙ্গে বসে আমরা শুধু একটা জায়গায় বসে কত বন্ধুদের সঙ্গে কথা বলছি, এটাই হচ্ছে আকাশবাণী। তো গানটি শুনলেন কনক চাপার কণ্ঠে। এখন কিছু টুকরো খবরাখবর।
1: মার্কেট ট্রেন্ড দেখা? হ্যাঁ, ক্যা নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি।
2: সরি,
1: শুন নাই রাহা হ্যায় ক্যা? পারফরম্যান্স কি বাত হো রহি হ্যায়?
2: মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়।
1: মতলব?
2: জব বাত হো মিউচুয়াল ফান্ডস কি তো মে বেমতলব কি বাতো কো মিউট করতা হু অর লং টার্ম গোলস পর ফোকাস রাখতা হু। মিউচুয়াল ফান্ডস সহি হ্যায়।
3: মিউচুয়াল ফান্ড নিবেশ বাজার জোখিমো কে অধীন হ্যায়। যোজনা সে জুড়ে সভি দস্তাবেজো কো ধ্যান সে পড়ে।
0: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার মৃত্যু হলো এক ভারতীয় শ্রমিকের। ওই হামলার ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১২ জন বলে

জানিয়েছে রাশিয়া। রবিবার মস্কোয় ভারতীয় দূতাবাসের তরফে এই বার্তা জানানো হয়েছে। ভারতীয় দূতাবাস এই প্রাণহানিকে গভীর শোক প্রকাশ করেছেন এবং কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে। সুইডেনের প্রবাসী বাঙালিরা পরন ডালা নিয়ে চামড় দুলিয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রবিবার নিজের এক স্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ করলেন এবং লিখলেন, বিশ্বজুড়ে বাঙালি সংস্কৃতি জনপ্রিয় এবং সুইডেনের এক ব্যতিক্রম নয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্রিস্টারসনও উপস্থিত ছিলেন। গৌরবময় বাঙালি সংস্কৃতির এক ঝলক সেখানে প্রদর্শিত হল। ভবিষ্যতে নয়াদিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক কোন খাতে বইবে সে নির্ভর করছে গঙ্গা জলবন্টন চুক্তির উপরেই। একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাংলাদেশের বর্তমান শাসক দল বিএনপি। রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লি পুরসভা এলাকায় বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হল জনগণনার পরবর্তী ধাপ। একাদশ শতাব্দীর প্রত্নবস্তু ভারতকে ফেরত দিল নেদারল্যান্ড। চোল বংশের আমলে তৈরি ওই তামার থালাগুলি ফেরত পেতে 2012 সাল থেকে কূটনৈতিক দত্ত চালাচ্ছিল দিল্লি। একাদশ শতকের চোল যুগের তাম্রলিপি নেদারল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। এই ছিল আমাদের আজকের আজ সকালে। আগামীর অপেক্ষায় আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে আজ সকাল থেকে অনুমতি চাইব। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রথমে বাংলা এবং পরে ককবরক সংবাদ।

খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদি আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদি। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদির নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সে দেশে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইডেন সফর করেন। সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা

মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগের আওতায় ভারতে তাদের উপস্থিতি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কিছু সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় শ্রী মোদী উৎপাদন শিল্প, গ্রিন হাইড্রোজেন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মানে ভারত ও সুইডেনের বন্ধুত্ব সুদৃঢ় হবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। আগামী 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদ্দলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের 26তম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদ্দলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্ধ্যায় তিনি লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান বস্তার কে সাঙে যোগ দেবেন। উল্লেখ্য, ছত্তিশগড় রাজ্যকে নকশাল মুক্ত ঘোষণা করার পর এটি শ্রী শাহের প্রথম সে রাজ্য সফর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন 2 জন পূর্ণমন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন 2 জন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প MSME দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন। কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস জোসেফ, RSP, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি 1টি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছে, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার হিসেবে এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। PIB তথ্য যাচাই শাখা জানিয়েছে, এই নতুন তথ্য সম্পূর্ণ অসত্য। PIB পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, দেশে 60 দিনের অশোধিত তেলের মজুদ রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। PIB নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যই শুধু বিশ্বাস রাখতে অনুরোধ করেছে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেল তরফে জানা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোর স্টেশনের মাঝামাঝি ট্রেনটিতে আগুন লাগে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী দিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানের সংবাদ সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান এবং পেশাদারি ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনিভায় আয়োজিত ছদিনব্যাপী এই সমাবেশের এবারের মূল ভাবনা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ বা শেয়ার রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটে বসেছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করে। IPL ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স লীগ তালিকায় তৃতীয়, চেন্নাই 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশের সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে 2 দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। বিদেশ সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা বিগত 43 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নরওয়ে সফর এবং শ্রী মোদীর নিজেরও এই প্রথম নরওয়ে যাত্রা। এই ঐতিহাসিক সফরে তিনি রাজা পঞ্চম হ্যারাল্ড ও রানী সোনিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং যৌথভাবে ভারত নরওয়ে বিজনেস অ্যান্ড রিসার্চ সামিটে বক্তব্য রাখবেন। এই সফরের মূল লক্ষ্য হল দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ খতিয়ে দেখা, ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সুবিধা নেওয়া এবং পরিবেশবাদ্ধ প্রযুক্তি ও নীল অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করা। পাশাপাশি আগামীকাল অনুষ্ঠিত হতে চলা তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি, উদ্ভাবন, সবুজ রূপান্তর, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ, প্রতিরক্ষা এবং সুমেরু অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ভারতের সঙ্গে নর্ডিক দেশগুলোর সম্পর্ককে আরও কৌশলগত ও সুদূর প্রসারী মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-তে সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকদের যে হারে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ত্রিপুরা সরকার কোনো প্রতিযোগিতায় যেতে ইচ্ছুক নয়। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে

প্রযুক্তি, স্টার্টআপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সম্বন্ধে সম্পর্ক বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করবে। এদিকে সুইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রয়্যাল অর্ডার অফ পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস উপাধিতে ভূষিত করেছে। সুইডেনের রয়্যাল অর্ডার অফ পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস হল একজন সরকার প্রধানকে প্রদত্ত সর্বোচ্চ স্বীকৃতি ও সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য 31তম আন্তর্জাতিক সম্মান হল এটি। বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে দুদিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্ব আজ শেষ হচ্ছে। গতকাল দলের জেলা কার্যালয়ে এর সূচনা হয়। বিজেপির খোয়াই মন্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে খোয়াই মন্ডলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB ভারতের মায়ানমারের মধ্যে প্রধান মাদক সিন্ডিকেট ভেঙে দিয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা কার্যালয়ের আধিকারিকদের একটি টিম সম্প্রতি নয়াদিল্লি থেকে সিন্ডিকেটের মায়ানমার ভিত্তিক মূল পান্ডা থানচিন তুয়াংকে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল আইজলে আদালতে সুপারিশ করা হয়েছে। ধৃত থানচিন তুয়াং আন্তঃসীমান্ত পাচার নেটওয়ার্ক সংগঠনে ব্যাপকভাবে জড়িত। মিজোরাম, মণিপুর, আসাম ও ত্রিপুরার মধ্য দিয়ে মাদক চালনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অংশের পাচার করত এই অভিযুক্ত। ব্যাপক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমন্বিত আন্তরাজ্য সহযোগিতা এবং ধারাবাহিক ফলো আপ অভিযানের মাধ্যমে ভারত মায়ানমার সীমান্ত বরাবর সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে চলমান অভিযানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ NCB এক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে মোট 5টি খেলা হয়। রানীর বাজার মাঠে সদরে দল 34 রানে সুনাম রাখে। নেপকো মাঠে জিরানিয়া 7 উইকেটে মোহনপুরকে, মেলাঘর মাঠে খোয়াই 1 রানে সদর বিদলকে, উদয়পুর মাঠে বিশালগড় 10 উইকেটে আম্বাসাকে, কৈলাসহর মাঠে ধর্মনগর 56-46 রানে কমলপুরকে পরাজিত করে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 27.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আগরতলা কক্ষমা পড়িব বিপুরনাথ বর্মা। রাষ্ট্রভক্ত দ্রৌপদী মুর্মুর সুপ্রিম কোর্টের দরবার ভাঙে বাংমারি খড়ক থামচি থামনি বাঙ্গুই খড়ক থামচি সিনে খাইনানি কষিমুখা কেরংতাই দরবার কপচং লাইনকনি কারিজা গেজের দাগিমৌন রুগী সুপ্রিম কোর্টের দরবার ভাঙে বাংমারি কেরং নুগী 1956 অসনামফির মুঙ্গ তুবুবুই অদাগিমৌ রোজাখা অসনামফির মুঙ্গাই তাবুক ভারতনি দরবার ভাঙ বক্রক নকবই কুচুকুক দরবার নগ বেবাগী দরবার ভাঙে বাংমারি বাঙ্গী এঙ্গা খড়ক থামচি চার বুইহা বেড়াইমানি উলব্রী বেড়ামতিনি নরওয়েও থাঙ্গি সগৈখা ভারতনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী থাঙ্গাই বিশ্বিক ব্রীচি থামো ভারতনি মন্ত্রীবক্রকনি পুইলা নরওয়ে বেড়াইনা থাংমা অলাইবুমা গনাং বেড়াইনা থাংমাবো বহা বুবাগ্রা উলবা হেরাল্ড তাই বুবাগ্রা জগ সোনিয়াবাই মালাইমানি লগি লগি নরওয়েনি মন্ত্রীবক্রক জোনাস গাহর স্টোরবাইবো বখাকনিনি ককলাম সালাইমাবো আজোগানো তাই কথাওই ভারত নরওয়ে বিজনেস অ্যান্ড রিসার্চ সামিট কক নারগানো অ বেড়াইমানি নাহার মুঙ্গুবাক অংখা কনৈহা কতনে বিশিং বানিয়াতে রাংবুক সিন মুং চেরি নাইমুং ভারত EFTA বানিয়াতে রাংথং মানজাক মুংনি তাই কক খালাই মুংনি সেপ নাহার মুং আকরক আপনো কারিবো খনা সংসার জাগ না থাঙ্গি টংমা ফিলতম ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুংব মন্ত্রীবক্রক নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড তাই সুইডেনে মন্ত্রীবক্রক সংবাই ককলাম সালাইমাও মাজাগানো আরো জুদা জুদা নাংকুকমা বাবায় হাকতরক্রি ক্লাক করা খালক বনানতেই ককলাম অঙ্গানো

0: সার্বমিয়া সুইডেননি মন্ত্রীবক্রক ওল ক্রিস্টারসন বাই লোকের নিকলাম সালাইখা খাকা জাখা বখাকি বানিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তান বেক্রেব স্টার্টআপ তো খুবই জুদা জুদা নাকুক মাবায়ও তে লুকুরক নিবিশিং হালক কাহাম খানানোতে কলাম অংখা সুইডেনের মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন রয়্যাল অর্ডার অব পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস বরম ইয়াফার জাখা অব অংখা আর যত্তনি কুচুকুক বরম গান সকাত মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি বাকে অব কাই থামচিসা হায়ুং বেরেমনি বরম অংখা নিডিউজি আমজগমুংনি সংমুবলাই কেসে কেরেন অংমানি পার্টি মুঙ্গো ককশিল চাজাক মনীষা গুরুনাথ মান্দারেন সালচি ব্রীনি বাকে সিবিআই নিয়াগো ইয়াফাকা দিল্লিনি রাউস এভিনিউ দরবার নক মিয়া ফুঙ্গো মনীষা মারান্দেন সিবিআই দরবার ফাংনি বসকাঙ্গো তিসাকা সিবিআই বসকাঙ্গো দাল বিদাল সংমুংনি উল অ মামলানি যত্তনি বসকাঙ্গনি ককশিল চাজাক পুনেনি ভুটানিনি সিনিয়র ফ্রাই মনীষা গুরুনাথ মারান্দেন রমজাগো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাকতনি জুদা জুদা হাস্তেব লুকুরকন জে মারি তৈ হডানি বাতারে জাগৈ তঙ্গ ও বাবায় ত্রিপুরা হাফাং মংসা বাতাই মুঙ্গ থাংনানি মুচুং জাগিয়া আগরতলা হাফাংনি ডেন্টাল রং কতর যুগালি জাগ থৈ রিমা শিবির ন চেঙ্গৈ রিমানি উল কক তুমা থুমনি রকনি জুদা জুদা কক সংমানি কক ফিল মন্ত্রীকরা সাকা ত্রিপুরা হাফাং কুইলা হদানি বাতা রং খকস নি রানী বাংলি ওই রং খক সা সাই তাই উল রং নই সাই খায়ো থিনাঙ্গ হদানি বাতা বাংলানি বাবায় বিনি হাফাং ওয়ানসুগানি বসাকা হাস্তিনি জুদা জুদা আমচায় লামা রকনি তংহালগ্ন তৈ বসাকা লামা স্নামফির মুংনি সামু অঙ্গৈ তঙ্গ আবনি বাকে লুকুরগ্ন কেসা সৈনানী নাঙ্গানো কয়াই কমলপুর কৈলাস শহর মহকুমার রকনি বসংলাহারনি স্নামফির মুং তৈ কেন্দ্র হাফাং ন সাজাখা তৈ গ্রংজা কেন্দ্রনি কক চংলাইনকি বখাতে এল এম নি বদল কাইসা হাস্তেও রহর জাখানি ব খুরসাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি বসকাং সাল থামচিসা কক তিসালনি ফুং দামচিসা ও আকাশবাণী মান কি পাত পান্দানি বিশিংতে হা কতরতে বুই হা কতনি লুকরক বাই ককলাম সালাইয়ানে অবঙ্গানি মান কি বাতনি ফিল ছাড়া থামচি ব্রী বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকরক নবরকনি ওয়ান সুকমানি কক মান কি বাত রহরনানি কবক মুং নারেখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপ লুকরক ওয়ান সুক মুং রহরি মান বাইয়ানে টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খলাইয়ৈ হিন্দি বা ইংরেজি বাই ওয়ান সুক মুং রকনি কখনো রেকর্ড খাই মান বাইয়ানে অবনো কারিব 1922 নম্বর মিস কল দিবই জে লিং মানানে অবতিব এসএমএস খাই মান বাইয়ানে ফোন লাইন অ তালনি বসকাং সাল নই জি চুকু জরা পিয়কসা তঙ্গানে বিজেপি খোয়াই মন্ডলনি সাকথানমা বাই পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ফরমা সামুং বতাং মিয়ানি সিমে সালনি বাগৈ চেংখা বিজেপি জেলা তাংনগ অ ফরমা ও মানজাখা আগিনি সাংসদ প্রতিমা ভৌমিক এমএলএ পিনাকী দাস চৌধুরী আকর্ষণ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক তপন মুকুমো অরণি নক আউট ক্রিকেট বাতাইলাইমাব কসমোপলিটন ক্লাব চ্যাম্পিয়ন অংখা মিয়া এমবিবি স্টেডিয়ামও বাতাইলাইমানি ফাইনাল থংমুঙ্গ কসমোপলিটন ক্লাব ব্রিজি চুকু রান বাই ব্লাড মাউট ক্লাবনু মেচেনো তাবুক নবর তিবানী কক তুমা বসকাং দামনৈচি ব্রিয় নখা মোনাকজাক তঙ্গানো হাস্তিনি যত জেলাব রূপ রূপখে ওয়াতৈনি লগি দামো ব্রীচিনি সিমি বাচি কিলোমিটার দবৈ নবার শিবসাবৈ মানহনি হজাগং রেখা নবার তিবা নাইকুং তিরি তুমারি টঙ্গানো সাকাবো 33 ডিগ্রি তেখামাবো 24 ডিগ্রি সেলসিয়াস আইচুকাবো খামানি তুমারি তমানি 2.10 ডিগ্রি সেলসিয়াস আইচুক জরা ওয়াতৈবা কা 2.3 মিলিমিটার কক্রবাই কক্ষমা পরিমং তাবুক জরা তৈরণ পাইখা উনি কক্ষমা আওয়াই এঙ্গানো সামজা সানজা দামসনি তময় সতী ব্রীচি বাবো
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:47:25। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন গীতালি আসরে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরবিন্দ বিশ্বাস।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গীতালি আসরে শুনলেন অরবিন্দ বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে আপনারা শুনবেন সমাচার প্রভাত।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8:15 হয়ে 45 সেকেন্ড। এখন শুনবেন আজকের কবিতা। এই পর্বে পরমজিৎ ভৌমিক বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 2-তে পাঠরত ছাত্রীর কবিতা আবৃত্তি পাঠ।
1: নমস্কার, আমার নাম পরমজিৎ ভৌমিক। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার কবিতাটি আবৃত্তি করছি। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে, আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সোম মঙ্গল বুধের খেয়াল থাকবার ওই জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে, আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সব চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হারি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষমারা আরি। কিন্তু শনিবার রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে, যাবার বেলা যা শিখে দে মোদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আজকের কবিতা এই পর্বে শুনলেন বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 2-তে পাঠরত ছাত্র পরমজিৎ ভৌমিকের কবিতা আবৃত্তি পাঠ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ধীরেন বসু।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দোলনচাপা অনুষ্ঠানে ধীরেন বসুর কণ্ঠে নজরুল গীতি। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন ছোট্ট শিশুদের জন্য পরিবেশিত অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশনায় সুর ঝঙ্কার শান্তির বাজারের ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। ত্রিজগতে গুরুর চেয়ে বড় কেউ নেই, তাই তাকেই পরম ভক্তি সহকারে উপাসনা করা উচিত। তাই আমাদের অনুষ্ঠান আমরা গুরু অষ্টকম দিয়ে শুরু করছি।

এবার আমরা খেলিছই বিশ্বলয়ে গানটি শুনব। আমাদের শোনাবে আমাদের বন্ধু বর্ণাশ্রী। এই গানের মধ্যে দিয়ে কবি যে দর্শনের আলোকপাত করেছেন, তাতে যেন তিনি বুঝিয়ে দিয়েছেন ধর্ম বিষয়ক মানুষের চূড়ান্ত সমাধান স্রষ্টার কাছে। কবি নজরুল ইসলাম মানুষকে দেখেছেন সামগ্রিকতার নিরিখে, ধর্মকে দেখেছেন স্থান কাল নিরপেক্ষতার প্রেক্ষাপটে। ব্যক্তিক স্বার্থ, ব্যক্তিক ধর্ম নজরুল ইসলামের কাছে তাই সুদূর পরাহত।

সংস্কৃত শিব শব্দটি একটি বিশেষণ, যার অর্থ শুভ, দয়ালু ও মহৎ। ব্যক্তি নাম হিসাবে এই শব্দটির অর্থ মঙ্গলময়। প্রকৃতির তিন গুণ অর্থাৎ সত্ত্ব, রজ, তম, এর অতীত যিনি, এক কথায় যার নাম উচ্চারণে মানুষ পাপ মুক্ত হয়, তিনি ভগবান শিব। এবার আমরা সবাই মিলে শিব স্তোত্র শুনবো।

অন্ধকারকে যেন করি না ভয়, অন্ধকারেই তো হয় জোছনার জয়। অন্ধকারের কোনো আলো নেই কে বলে, চাঁদ আর তারা সে তো অন্ধকারেই চলে। গভীর ভক্তি ও বিশ্বাস যখন হৃদয়ে সৃষ্টি হয় তখন সেটা এক ধরনের নিঃশর্ত আত্মসমর্পণই হয়ে থাকে। তখন যে কোনো কিছু আর চাইতে হবে না, কারণ চাওয়ার আগেই তিনি সব চাওয়ার ইচ্ছাকে নস্যাৎ করে দেবেন। যখন জীবন শুকিয়ে যায়, ছায়ারাও গিয়ে আড়ালে লুকায়, বেঁচে থাকার দায়ে যখন আলোর প্রয়োজন, এ যেন হয় তোমার নিজের সাথে নিজের কথোপকথন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি বিভিন্ন ভক্তিমূলক গান নিয়ে। আজকে নটরাজ একাডেমি পরিচালিত শিশুমেলা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলাম আমি, কুন্তলা, আর আমার সাথে ছিল আমাদের বন্ধু প্রদীপ্তা, স্নেহাশ্রী, অর্জিতা, আবৃতা, নীলাঙ্কনা, অভ্রনীলা, অদিতি, সায়রী, রিয়া, অন্তরা, অঙ্কিতা। শ্রী রামচন্দ্রের কৃপালু এই গানটি দিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ছোট্ট শিশুদের জন্য পরিবেশিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠানের পরিবেশনায় ছিল সুরঝঙ্কার শান্তির বাজারের ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

শ্রোতা বন্ধুরা, আজকে গানে গানে অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনলেন হাম হে রাহি প্যার কে ছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন রাজা ছবি থেকে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি ডর ছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে সনম রে ছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, তুমকে আমিলে ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানের সবশেষ গানটি আমরা শুনব ধুরন্ধর ছবি থেকে, খান সাব এবং সাসওয়াল

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 10:05 হয়ে 35 সেকেন্ড। অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান দেশবন্ধনা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান দেশবন্দনা। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মালায় এখন আপনারা শুনবেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত, শিল্পী গিরিজা দেবী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন গিরিজা দেবী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

것은 사홀작 노아보도 띠노 상당히 하여와.

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। শ্রী মোদী সুইডেন সফরকালে সেদেশের কোম্পানিগুলিকে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ দ্বিতীয় বৈঠকে বসে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এ মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করার সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী রাজা হ্যারল্ড ও রানী সঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরও থাকবেন। শ্রী মোদী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইটালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতের পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশ নেবার অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপর তিনি জোর দেন।
1: ভোডাফোন, এরিকসন, নোকিয়া, ওরাঞ্জ জেসি কম্পানিয়ों का ভারত में বিশাল অনুভব है। ভারত 5G से 6G ট্রানজিশন, AI enabled networks, secure connectivity और digital inclusion में बड़ा partner बन सकता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের লখিমপুর ফেরির দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লখিমপুর ফেরির কাছে আজ সকালে একটি দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ MV সাইমি কাতার থেকে যাত্রা করে চলতি মাসের 13 তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাওতে গতকাল এক বায়ুসেনা ঘাঁটিতে এয়ার শো চলার সময় দুটি ফাইটার জেটের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। তবে চারজন ক্রু সদস্যের সকলেই সংঘর্ষের আগে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষের কারণ অবশ্য কর্তৃপক্ষ জানায়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেরালামে প্রবীণ কংগ্রেস নেতা ভি ডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সনি জোসেফ, কে মুরলীধরন এবং আইইউএমএল নেতা পি কে কনহাডিকুট্টি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কেরালামে 21 সদস্যের মন্ত্রিসভা আজ শপথ নিল। প্রধানমন্ত্রী শ্রী সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে 400টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ির যাত্রার সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওর সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় উপলব্ধ ছিল। রাজ্য সরকার এখন এই পরিষেবাটিকে রাজ্যের 33টি জেলায় সম্প্রসারিত করেছে। এরপর শ্রী শাহ বস্তারের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি নেতানাল গ্রামে অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ক্যাম্প চত্বরে স্থাপিত একটি জনসেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের সরকারি ও ডিজিটাল পরিষেবাগুলি সহজে পেতে সহায়তা করবে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে সিবিআই মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে সিবিআই এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে এই একই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পুনের বাসিন্দা মনীষা মান্ধারেকে 14 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। গত শনিবার এই মামলার তদন্তে তাকে গ্রেপ্তার করে সিবিআই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণ যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্তা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি এ মাস পর্যন্ত চলবে, পরের মাস থেকে তা বন্ধ করা হবে। সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক এবং কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আইএমডি। মধ্য আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে 80 জনের ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিহারের সাসারাম রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলছে বলে ভারতীয় রেল জানিয়েছে। আজ ভোরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খালি সাসারাম পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অলসোই গিয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভি ডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। আইপিএল ক্রিকেটে আর চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তী।

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকবরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্ত আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

অতুল প্রসাদের গান শুনছেন সেঁজুতি অনুষ্ঠানে। অনুষ্ঠানে এবারের শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে আমি নারী অনুষ্ঠানটি। আমি নারী এই অনুষ্ঠানে আজ শুনবেন বাংলা গান সুরমালিকা অনুষ্ঠানে। শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আমিনারি অনুষ্ঠানের সুরমালিকা এই পর্বে শুনছেন বাংলা আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

সুরমালিকা অনুষ্ঠানে শুনলেন বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ।

এতক্ষণে রিলের শোনানো হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: There is no shortage of crude. Enough crude has been tied up. This, whatever waiver or no waiver, it will not affect our supplies, and all efforts have been taken to that effect.
1: The West Bengal government has constituted two inquiry commissions to investigate alleged institutional corruption and atrocities against women in line with its election promises. Chief Minister Shuvendu Adhikari announced the decision today after approval by the state cabinet. Retired Calcutta High Court Justice Biswajit Basu will head the commission probing institutional corruption. Senior IPS officer K. Jayaraman of ADG rank has been appointed the member secretary. The IMD has forecast heat wave to severe heat wave conditions over plains of northwest India and central India for several days during the week. And in IPL cricket, host Chennai Super Kings will take on Sunrisers Hyderabad at 7:30 p.m. this evening. In the latest standing, Sunrisers Hyderabad are currently placed third with 14 points from 12 matches, having won 7 matches so far, and remain firmly in the playoff race. Chennai Super Kings are fifth with 12 points, having registered 6 wins this season, and remain in contention for a top 4 finish. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও করিতে এখন সময় বিকেল 5:10 হয়ে 37 সেকেন্ড। এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন সরকারি আইনজীবী কিশোর মজুমদার।
3: আমি কিশোর মজুমদার, পেশায় আমি একজন আইনজীবী। আমি বিলোনিয়া কোর্টে প্র্যাকটিস করি। তো অক্টোবর 2010 সাল থেকে আমি এই পেশায় নিযুক্ত। তো সেই হিসাবে বলতে গেলে প্রায় 16 বছর এই আইনজীবী পেশায় আমি নিযুক্ত আছি। আকাশবাণী বিলোনিয়া জীবনের গল্প অনুষ্ঠানে যদি কোনো স্মরণীয় ঘটনা বলতে হয়, অর্থাৎ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো স্মরণীয় ঘটনা বলতে হয়, তো সেই হিসাবে আমি বলবো যে দুটো বৈবাহিক সম্পর্কীয় মামলা তথা ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, অর্থাৎ ডিভোর্স কেস সম্পর্কেই বলবো। সেই হিসাবে আপনার যে দুটো ফ্যামিলি, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, তাদের বাচ্চা ছিল আপনার, একটা ফ্যামিলিতে বাচ্চা ছিল একটা ছেলে, আর একটা ফ্যামিলিতে বাচ্চা ছিল আপনার মেয়ে। তো দুটো ফ্যামিলি ডিভোর্স চাইতে এসেছিল হাজব্যান্ড ওয়াইফ। তো যখন ওদেরকে উইটনেস বক্সে উঠানো হয়েছিল, ডিস্ট্রিক্ট জাজ বা ফ্যামিলি জাজ যখন জিজ্ঞেস করছিল বাচ্চাদের কাস্টডি কে নেবে, তখন দুটা ফ্যামিলি আপনার বলছিল যে বাচ্চার কাস্টডি আপনার না মা নিতে চাইছিল না বাবা নিতে চাইছিল। মানে অনেকবার, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা ধরে আপনার এজলাসের মধ্যে সেখানে কনভারসেশন চলছিল বাচ্চার কাস্টডি নিয়ে। আপনার সবচেয়ে টেরিফিক বিষয় কি, না বাবা নিতে চাইছে বাচ্চার কাস্টডি, না মা নিতে চাইছে। আধা ঘন্টা ধরে অনেকক্ষণ কনভারসেশন করে সেখানে, মানে আমাদের এজলাসের ভিতর যে একটা পরিস্থিতি, এখানে সিনিয়র বলুন, কলিগ ব্রাদার্স বলুন, ডিস্ট্রিক্ট জাজ বলুন, মানে সবার চোখ মানে একদম জলে টলমল করছে। অ্যাটমসফিয়ার এমন একটা, মানে এমন একটা যেটা ভাষায় প্রকাশ করা মানে অ্যাকচুয়ালি খুবই টাফ, মানে স্পিচলেস। তো আপনার অনেক অনেক বোঝানোর পরও কেউ আপনার বাচ্চার কাস্টডি নিতে চায় না। বাচ্চাগুলো আপনার একবার মার দিকে থেকে একবার বাবার দিকে দেখছিল, মানে ফিলিংস ওইখানে, যখন ওই ফিলিংসটা, যখন আপনি যদি সেখানে না থাকেন সেটা বোঝা খুবই কষ্টকর। তো খুবই টেরিফিক এবং প্যাথেটিক। তো মেসেজ বলতে এই বলবো, যারাই হাজব্যান্ড ওয়াইফ আপনাদের নিজেদের কারণে ডিভোর্স নিতে আসবেন, আমার মনে হয় বাচ্চার কাস্টডি আপনারা নিজেরাই সেটেল করেই তারপরে ডিভোর্স নিতে আসবেন, এবং অ্যাটলিস্ট অন্তত বাচ্চাদেরকে অন্তত এজলাসে বা কোর্টে নিয়ে আসবেন না, বাচ্চার কাস্টডি নিজেরাই ঠিক করে আসবেন। এই মেসেজ রাখবো যাতে করে বাচ্চার মানসিক চাপ বা মানসিকভাবে তারা ওটা বিধ্বস্ত না হয়। কথা বলতে গেলে ওই দিন থেকে আমি একটা ডিসিশন নিয়েছি যে যেসব হাজব্যান্ড ওয়াইফরা আমার কাছে ব্যক্তিগতভাবে আসবেন ডিভোর্স নেওয়ার জন্য, তো বাচ্চার সেটেলমেন্ট বা বাচ্চা কার কাছে থাকবে সেটা না হওয়া পর্যন্ত আমি সেইসব ডিভোর্স কেস নিও না, নেবই না। এবং যারা আপনার হাজব্যান্ড ওয়াইফ এর বাচ্চা নেই সেই সব কেসে আমি করতে করছি বা এখনো

0: করছি এই আর কি।
1: জীবনের গল্প এই অনুষ্ঠানে আজ শুনলেন সরকারি আইনজীবী কিশোর মজুমদারের জীবনের গল্প। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছবির গান, আজকের ছবি সাজান, গীতিকার সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। প্রথম গানটি শুনবেন এসপি বালসুব্রমণিয়াম এবং আলকে আগ্নিকের কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো অবকাশ রঞ্জন অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল সজন, গীতিকার ছিলেন সমীর এবং সুরকার নাদিম শ্রাবণ। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, পরিবেশনায় অর্পিতা চক্রবর্তী।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক খতলভাই আওয়াজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম পান্দা খানাই তোনাই যত খাপাং শোন সঞ্জা দ্রণি বেলায় বেলায় খাখচুং খাহাম বাইয়া পারহনু খাপংসং। যারা বড় খ্যাত খাইনাই বরক্ত মাইরক রাপাই খা হানি নেওয়াং খা খাইও তিনি বড় রংনি খ্যাত পান্থর্ত কেশা কুচক জাগাও লুঙ্গা লুঙ্গি রগ আবন বাকি নাই বরক ডাক্তিন মাই বড় তাই ডাক্তিন রাই পাই হানি আং খা খাইও। তাই মজম বরকনু বড় খ্যাত খাইমানিয়া বরকনি খ্যাত হা কুচুকনি বাকি তুই তঙ্গের বাকি খাইমাঙ্গা বড় মাইখ্যাত অঙ্গু যার তুই মন্থক হাতলা বা তামা হিনে বন হালেলে আমতিও নো বড় মাই খাই থাকু তাই বিয়াল জর তুই রুনানি নাঙ্গু অবহায় জাগানো মাই অঙ্গু কে চিনি বরক তো যে অবহায় খ্যাত তং বড় খাইও তাই বাকি রক খাইমানিয়া জেরা খাইকা বরক বহাইনো তাও রাপাই থাই খাই না হানি দঙ্গু তামাকে বাক্সা বাক্সু বরকনি কিসা লেরমাম্বাই ওয়াতি বে মঞ্জা খা হানি খা খাই দঙ্গু ওয়াতি বে মঞ্জা লাহাঙ্কে আঙ্কে মাই বাবুর তন্নাই চাকা বাবুর তন্নাই ফান্নানি সিমনানি কিসা দেরামুং ফাইও তাই বরক বাবুর তাই ও বহাই কিসা নুকজাগু সাতং নুখে নগনি মাই কারিরু হাইনে হাই ওয়াতি ফাইলা কে থমিমা দিশাও অজরা চাকাব দে দিশানাই না মাই দে দিশানাই অবহায়ঙ্গু তামাখা বরক মাইনু সাকাং দিশাও অল জরা মাংখা বা চাকাব দিশাও তাবক অ চাকাব রক সগৈনাই চাকাব মিখুমো পেরু চিকন চিকন মিখুমো পেরু বেলায় কথকাব চাকাবনি মিখুমো থগি মা চাও কে চাকাবনো নারগি মাল্লি হাঙ্কে সগিন থাকলা হাঙ্কে বন ইয়াং আয়াং দাইগং বৈগং খিবি দারুদি মাই চকমনি উলো মাইনি বুকু বুক তাই মাই বলাই রক যে দমনি আমি রং মুই থাই ইয়াফং রুমনি উলো অবন সাকা অ চাকাবনো ফিনি রুদি ধালি বুফাং থাইপং বুফাং থাইচক বুফাং ইয়াফং অবাহারি মানু বুফং কতর ইয়াফাঙ্গ তো বুফং সিবি নিরুই মানু মুই থাই অংলা হাঙাকাই ইয়াফাঙ্গ সিবি দারুদি তুংখ্রুবি নাই ইয়াফাং সগি থাঙ্গু আবন বাকি কেসা কাচাল খাই অং ইয়া শুক্লাই কারাসা কেসা কাচাল খাই অমতির রুই নাই সিনি রুদি কে অ গন্দাক রকবো বা মাইবলাই রকবো শক নাই চাকাবো শক নাই শখ কাঙ্কলা বা হাজংাই মই থাই কাহামকে থাইনাই ওয়াতি জরা খে কচকি থাকমনো আপন বাকি নাই সাকা ও হা কিসা ফিনির মাংখাইতে বহামো তাই ওয়াতি নবর কচকি থাকমানিয়া গন্ডক সিমি বাইকবক সিমি রলা হাঙ্কাঙ্কাই ওয়াতি নবর কবনি থাকমানো তাই মাইবলাই রকম কবনি থাকমানো হেলেংবা আপন বাকি চাকাব সিনি নাই হা সিনির লাহাঙ্কে বেলাই হামো অরণে বউ মিখুমো পেরু মিখুমো খলি যাই মানু নাই দি বন এরি বা মিখুমো খলপ্র অর সিন্দ্রাই তঙানি বয়ু আয়ং মকল কাই তঙা নাঙ্গু পুইলা কাসা মঞ্জমা মঞ্জমা চই থাঙ্কা ওকে আপন বাকি নাই ওয়াফিসা পাই এরি এরি নাই মিখুমো রঙ ফিমান চাও কে খাপাং সং আংবে মঞ্জহন দি 8735545445 ও মঞ্জমা বাই মঞ্জমা বালাকে সাহর দি নি ওয়ানসুজা কক টাকমানি তুইমানি ওয়ামানি চিরমানি সুপমানি লুপমানি নক নকুং খাতিমানি রাংমাই খাতিমানি রুংমারি খাইমানি আমতিরক সাহর দি সাবং খান না কেন না লামসাগো হ্যালো লামসগো সবংখা
1: হ্যালো,
0: খনাই দঙ্গ সাদি সবংখা খাপাং সং আং তো খনাই দঙ্গ তাইসা মঞ্জে মঞ্জ হন্দি কেসা খা লগুইনে মঞ্জু ল হাঁকায় মঞ্জ মানাইনু নিখে মাইরং ন তাবুক ওয়াতি জরা বা কাহামকে ফ্রান্সক মাই আফানু সলা রগ দায় দন্ডি বা ক তবে নাই চিনি ফালি রক দঙ্গু মাই গোলা রক দঙ্গু আরো দায় দন্ডি অল কাহামকে সাতং তুংল হাঁকলে কারি কারি ফ্রান দি বাক্স বাক্স বরক প্লাস্টিক বিছিঙ্গ বা থুঙ্গা বিছিঙ্গ মাই তো নাইউ দনিব দঙ্গু অব হিংকে কাহামকে ফ্রানার নাঙ্গু তাই কাহামকে ফ্রান মানে ওলো নখা সালসা হরসা নখ বিছিঙ্গ ফেহলি তো নাঙ্গু অবনে ওলো সি অ পলিথিন বিছিঙ্গ দানানে ক্লাইও হ্যালো লমসাগু শহর দিয়ে খাপাং বাহাই তো সাই আচ্ছা কে নিনি মুসুক মা বসুক নিনি মুসুক মা বসুক মাংনই আব ও বসা কেরাম না আচ্ছা আব মানে দেশি দে না জার্সি জার্সি দে না দেশি সি দেশি দেশি মুসুকনি জার্সি বিট ক্রস খাই খাই বেলাই কাহামঙ্গু বেলাই তরু শিকা বলা হাঙ্কে হাঙ্কে বন ইঞ্জেকশন রুড়িনাই খাইলে খাঁকলাই একদম বেমার বুক করি অঙ্গু কতর বঙ্গু তাই দুধ বুক বাংরু হ্যাঁ জার্সি বাই জার্সি যদি নুং ক্রস খাইলে হাঙ্কে হাঙ্কে আসুক হামিয়া দেশি বাই জার্সিকে বেলাই হামু খাইনা দি রং বেশি থাঙ্গিয়া কিন্তু নিনি রং আজ মুং ফাইনাই হ্যাঁ দিবা কে তাহলে সাহস দিতাম সামনে চুং ওপান দাবো পুষ মাইনি তাক তো আচারা হ্যালো হ্যালো খাপাং নুং নক বিষয় দেওয়া খা সাইমানি বা যেরা তো নেটওয়ার্ক মানজাক আর থাঙি বাঁচা দি হ্যালো সাদি কিসা খানাকা বেলাই হামবাই খাপং বেলাই হামবাই দিনে নেটওয়ার্ক কামকে ফাঁসি গেমবাকে কক সালাইমালিয়া আচ্ছা আচ্ছা কক তো সৈনু চুং পোস মাই বন্যান বাকি নাই চিনি তো আং পুজন সাকা চিনি খেতা পান্থরকে কচুক আরও ওয়াতিন জরানো তুই দঙ্গো ওয়াতি থাকি থাকলাকা তুই করিও থাঙ্গু অবন বাকি

tau puilong kha kheto gala gala gani no kaham ke bolong hogoi phubul phawa kha toron nangai te gandro bufang kotor tong lahang kai bedak tang khai nai chalele khe mar nai bufang to lahang kai mai hamia jabro bo hamia ke tau kha kheto atal che tong moni te gola nok tong mon no thena nangai phatan tui hablo hang kai shukru bid langi thangi nai hat langi thangu haichang lojago phatani ওয়া বলল খাবি ভাইও অমন বাগে খ্যাত আতাল ও মাথে নাই গোলান নবু জালেই মারে নাই কে তুই খাওয়াই তো নে তাবুক তুই খাই তো লহাঙ্কলা যাবরা শখ নাই হা বন্দরম নাই কে পলাশা পলাগনে চুয়াই নাই তাইসা হাই না হাই তুই খাই তন ফিরি হাতি বানির সুখ উল তুই ফিওগি নাই তাইসা হাই না হাই হাতি বারসা সুখ ফরানি দন্দি নিকা তাইসা ও যে যাবরা বসরি দমনি ব তাইসা আজাই ফিয়ানু আজাই নাই ইয়াশিয়াং শাসক অংল হাঙ্কা তাইসা তুই খাই যদি তুই খাই লহাঙ্কা ব কুলি বলে সগি থাংনাই নিকা যাবরা বসলিবু সগি মানে মা থাংনাই ব অব হাইকে তেমো হাতি বারসাসক তন্মনে উল তাইসা ফিয়গি যদি তাইসা ফিয়র লহাঙ্কাই তেব হাইনা হাই যে তমনি যাবরা বসলি ব্রুক আছে ফিয়ানু তাইসা হাইনা হাই হাতি বারসানে উল তুই খাই ফিরি খাই রেলাঙ্কে ও হাইনা হাই যাবরা বজলুই সগি থাংনাই কে হাবো শখ নাই অল তাই পলাশা বা পলং নাই চুয়াইলা হাঙ্কেন চুং মাই বড়ি খিউ মানো অল যাবরা বজলুই উরাম উরাম খাই আসাইমাম অল তাই আসুক তাই খ্যাত সামং ইয়ং থাঙ্গু কে হাবো শগু আবনে অল নাই দি চুং জেব দেরামং খা খ্যাত চুং যে মাই বসা বা আলি চুং বাক্সা বাক্সা নখা তালসানে বারা আবন তনু খ্যাত আলি চারাও আব বেলাই চাইয়া খ্যাত যে আলি রুমানি অ মাই চারা কুড়ি নি সিমি একুশ দিন বিসঙ্গ ব ইয়ারুং সেলাইও ইয়ারুং সেলাই মানে ইয়াগুল বন যদি চুং ফুই তলাং বল হাঙ্কে ব ইয়ারুং কতাল জয় থাঙ্গু অল তাইসা হাই না হাই ইয়ারুং কতাল ফাইনানি হাতি বার্থাম রক নাঙি থাঙ্গু সে কুড়ি দিন একুশ দিন হাই নাঙি থাঙ্গু অ জরা হাঙ্কলে মাই হামিয়া চাকসাই তঙ বচানানি সি মাইনি হাঙ্কে বড় জানাই বাবো হামিয়া চাকসাই তঙ অবনি বাকি এসারাই নুবন নাই হাঙ্কলাই আলিন নু হাতি বানুই বা পনেরো নিশিমি কুড়ি দিন বিসঙ্গ তলাঙ্গি বনানি ক্লাইও হাইলা হাঙ্কলাই ও যে পুইলা আসাই মানে ইয়ারুং নি ওল ব কতাল আসাই ফিনাই নুং খ্যাত তলাঙ্গি বলল হাঙ্কলাই ও ইয়ারুং কতাল আসাই ফিনাই হ্যাঁ আসাইলা হাঙ্কে বসাজনে মাননাই তাই কাসা কঙি দংলাক কিন্তু ও যে কতাল যে ইয়ারুং ফাইমানি অবচ ওই থাংলা হাঁকলাই তাইসা ফাইনানি পনেরো সিমি কুড়ি দিন নাঙ্গু দেরাই থাঙ্গু মাই হাইন সে তাল থাম তালবরিন বিসঙ্গ অংখারি থাঙ্গু হিংকে নিনি যদি নখা তালসা হাই হাইং দংলা হাঙ্কাই ইয়াগতে জরা মাইয়ং থাঙ্গু অবন বাকি মাই চারা বা আলি ন বুড়া খাই তাতনি আলি জারাও তাই বেশি কুবং খেলেবো চারা তাকিগলাই দি বরফ্র কংনি নিশিমি কং থাম খে বোনা নাঙ্গু বাক্সা বাক্সা কং বুড়ি কং বা খা বড়ু হেঁকে গান্ধানি যে তংনাই ববা বসা নাও বিসিংও যে তংনাই বতাই বসা নাই মাইয়া জাগা মাইয়ান বাগিনাই কে আলি কবং নাই মাই মানে বসা নাই বাকি নাই থাইমানি কমং নাই অবন বাকি কংনি নিশিমি কং থাম বসঙ্গ তা বর্দি অব হাইকে মকল কায়া নাঙ্গু তাই আলি সারপর কিসা ছেলে লেখে সার দি ব্রুক বো সারানি মানা তুই তাই পনেরো নিশিমি কুড়ি দিনে বিসঙ্গে বড়ি পাই দি অবন সেকাংনু আলি চারা খাইনা সেকাংনু খ্যাতর সুয়াই দোনা নাঙ্গু পুইলা ঐসা চুয়াই নাই আং পুইলান সাকা তাবুক খ্যাত আতাল নথেনার নাঙ্গু গলান ন জালিনার নাঙ্গু জালিনে তুই খাড়ি তন্দি হা সকল হাঁকে ওয়াইসা বা ওয়াইনে চুয়াই রেদি কে তুই খাওয়াই তন্দি হাতি বানি সুক ফিগরি দি হাতি বারসা সুক তন্দি যাবরা আসাই আনু যাবরা আসাই নাই ইয়াশি আংসা সুক কংলা হাঁকে তাইসা তুই খাই রেদি এনকা যাবরা কলুই বা সগি থানাই সগি থানলা হাঁকে তাইসা হাই না হাই তুই ফিগরি দি তেবো হাতি বারসা সুক তন্দি তে বহাই না হাই যাবরা আসাই ফিয়ানু
অবহায় ওরা।

0: এতক্ষণ পরিবেশিত হলো ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন লাইফ অন ইন টক শো সঞ্জক আহম। অনুষ্ঠানে শুনলেন পরপর তিনখানি ককবরকের আধুনিক গান। শিল্পে ছিলেন দিলীপ দেববর্মা। আকাশবাণী বিলনিয়া এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন একটি আদর্শ শুকর খামার তৈরি, এই নিয়ে বলবেন প্রাণী চিকিৎসক সপ্ত আচার্য।
1: কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব কি করে একটি আধুনিক শুকর খামার তৈরি করা যায়, আধুনিকত্বে বিজ্ঞানসম্মতভাবে আমরা কি করে শুকর পালন করতে পারি সেই নিয়ে। তো আজকের বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করবেন বা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশিষ্ট প্রাণী চিকিৎসক সপত আচার্য মহাশয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে নমস্কার জানাচ্ছি।
2: নমস্কার।
1: তো বিষয়টা হচ্ছে আধুনিকভাবে কিভাবে আমরা শুকর প্রতিপালন করব সে বিষয় নিয়ে। তো শুরুতে যারা করবেন বা যারা করছেন, মানে ইতিমধ্যে শুকর পালন করছেন, তাদের কি কি করা উচিত, কিভাবে তৈরি করবেন, কোথায় থেকে পাবেন শুকর ছানা, সব বিষয় নিয়ে আপনি শুরু করুন।
2: একদমই। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে উন্নত বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কিভাবে শুকর পালন এবং পরিচর্যা করব। তো এই বিষয়টাতে আমাদের বর্তমান যে পরিস্থিতিতে শুকর পালন কিন্তু খুবই লাভজনক। প্রথমত কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে বর্তমানে কিন্তু আগে জনজাতি অংশের মানুষ শুকরের মাংস খাওয়া এটার উপর ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাঙালি এবং জনজাতি সবাই কিন্তু শুকরের মাংসর কিন্তু
1: চাহিদা
2: খাচ্ছে,
1: রয়েছে
2: হ্যাঁ, এবং চাহিদা রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে শুকর পালন কিন্তু বর্তমান সময়ে খুবই উপযোগী একটা,
1: খুবই লাভজনক বলা
2: লাভজনক
1: যায়।
2: একটা ব্যবসা। তো সেই ক্ষেত্রে আমি বলবো, প্রথমে যদি কোনো ফার্মার বা কোনো কৃষক যদি এই শুকর চাষ দিয়ে শুরু করতে চায় তার আত্মনির্ভরতা স্বনির্ভরতা, তো সেক্ষেত্রে প্রথমে আমাকে মাথায় রাখতে হবে কিভাবে আমি শুকর কিনবো বা কোথার থেকে আমি শুকর কিনলে সবচেয়ে বেশি লাভজনক হবে। প্রথমত আমি বলে রাখি, আমাদের বিভিন্ন ফার্ম আছে, সরকারি ফার্ম, এই ফার্মগুলোতে কিন্তু আমরা কিন্তু এই শুকর কিন্তু আমরা খুব কম রেটে 3 থেকে 4 মাস বয়সে আমরা কিন্তু শুকর ছানা পেতে পারি 5 থেকে 6 হাজার টাকা রেটের মধ্যে প্রতিটা শুকর
1: শুকর
2: ছানা।
1: ছানার বয়স হবে 3 থেকে 4 মাস,
2: তিন থেকে চার
1: এবং
2: মাস
1: প্রতিটি শুকরের দাম হবে
2: 5 থেকে 6 হাজার,
1: 5 থেকে 6 হাজার,
2: 6 হাজার টাকা,
1: এবং সেটা পাওয়া যাচ্ছে আমাদের সরকারি খামারে।
2: সরকারি খামার,
1: আর সেই সরকারি খামারটা কোথায় আছে?
2: সরকারি খামারগুলো আছে, বিচ্ছন্দ্রমনুতে আছে সরকারি খামার, জলেফাতে আছে সরকারি খামার, দেবীপুরে আছে
1: মানে আমাদের
2: সরকারি
1: এই
2: খামার,
1: দক্ষিণ ত্রিপুরার
2: বিচ্ছন্দ্রমনুতে আছে,
1: যারা
2: এবং হ্যাঁ
1: মানে সংগ্রহ করবেন
2: হ্যাঁ
1: তারা বিচ্ছন্দ্রমনু থেকে সংগ্রহ করতে পারেন
2: বিচ্ছন্দ্রমনু থেকে পারেন
1: বা জলেফা থেকে
2: জলেফা
1: সংগ্রহ
2: থেকে
1: করতে
2: পারেন।
1: পারেন। আচ্ছা,
2: এবার হচ্ছে ওইখান থেকে কিনলে আমার সুবিধাটা কী হচ্ছে, ওগুলো ভ্যাকসিনেটেড থাকে, মানে টিকাকরণ আগে থেকে করানো থাকে।
1: আচ্ছা,
2: তো আপনারা যারা শুরু করতে চান তাদের জন্য আমি বলে রাখি, এখান থেকে আপনারা প্রথমত কিনতে পারেন, অথবা আপনি যদি না পারেন তাহলে লোকাল মার্কেট থেকেও আপনি কিনতে পারেন। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন শুকরের ফার্ম খুলবেন বা খুলতে যাচ্ছেন তখন আপনাকে একটা রেশিও মেনটেন করতে হবে। এবার আপনার উদ্দেশ্য কী শুকরের ফার্মটার, আপনি কি শুকর মাংসের জন্য বিক্রি করবেন না বাচ্চার জন্য বিক্রি করবেন। শুকর কিন্তু নর্মালি আমরা দুটো ব্যবসার জন্য ইউজ করতে পারি। প্রথমত হচ্ছে আমি শুকরটাকে বড় হওয়ার পরে কেটে মাংস হিসেবে বিক্রি করব। দ্বিতীয়ত হচ্ছে আমি বাচ্চা বিক্রি করব। এবার যে যার মতো করে আমি দুটোই খানিকটা খানিকটা আলোচনা করে দেব যে কিভাবে আপনি করবেন। এবার আমি যে কোনো ভাবেই হোক ব্রিডিং ফার্ম করি, মানে বাচ্চার জন্য করি অথবা মাংসের জন্য করি, আমার মিনিমাম যদি আমার যদি রেশিও যদি মেনটেন করতে হয় আনুপাতিক হার, তাহলে একটা ফিমেল যদি একটা মেল মানে পুরুষ যদি আমি যদি নিই তার
1: আচ্ছা,
2: সাথে 5টা বেটি নিতে হবে আমাকে
1: মানে
2: শুকর
1: সেটা
2: ছানা
1: যখন আমি মানে সংগ্রহ করব ছানা,
2: সংগ্রহ
1: সেই অনুপাতে
2: সেই
1: সংগ্রহ করতে
2: অনুপাতে
1: হবে,
2: সংগ্রহ
1: একটা
2: করতে হবে
1: পুরুষ ছানার সাথে
2: 5টা
1: পাঁচটা
2: মহিলা
1: মেয়ে ছানা।
2: মেয়ে,
1: আচ্ছা,
2: তাহলে কি হবে, আমাদের রেশিওটা ঠিক থাকবে এবং আমরা ফার্মটাকে ধীরে ধীরে আস্তে আস্তে গ্রো করতে পারবো। এবার এবার আপনি এটাকে যদি এবার 10টা যদি কেউ যদি কিনে, তাহলে ওইভাবে আপনি 10টা ইয়ে কিনতে পারেন, বেটি কিনতে পারেন আর 2টো পেটা কিনতে পারেন।
1: আচ্ছা,
2: এটা দিয়ে আমি শুরু করলাম। এবার একটা শুকরের ফার্ম করার জন্য আপনাকে কী কী জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমত হচ্ছে আমার জায়গা কিন্তু যেই ওনার মানে যেই মালিক ওনার যাতে জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণ, প্রতিটা শুকর ছানার জন্য 20 থেকে 30 স্কোয়ার ফিট করে লাগবে, মানে বড় যখন শুকরটা যখন বড় হবে, তার জন্য 20 থেকে 30 স্কোয়ার ফিট, মানে আপনি ধরে নেবেন 2.5 থেকে 3 মিটার স্কোয়ার করে প্রায় জায়গা
1: মানে
2: লাগবে।
1: দৈর্ঘ্য বসতে 2.5 থেকে 3 মিটার হতে
2: হ্যাঁ,
1: হবে,
2: 3 মিটার স্কোয়ার ফিট,
1: মানে একটা শুকুরের জন্য ঘরের
2: হ্যাঁ হ্যাঁ
1: যে
2: হ্যাঁ
1: মাপ।
2: মানে মিডিয়াম সাইজ শুকরের জন্য।
1: আচ্ছা,
2: হ্যাঁ, এবার আপনি যদি শুকরটা যদি বাচ্চা দেওয়ার যদি সময় হয় তাহলে ওটার জন্য আরেকটু বড় ঘর লাগবে। এবার আপনি এখন জিজ্ঞেস করতে পারবেন যে একটা যদি আমি যদি একটা ফার্ম করি তাহলে একটা ফার্মের জন্য ধরুন আমি 10টা শুকর ছানা দিয়ে 10টা বেটি এবং 2টো বেটা দিয়ে আমি একটা শুকরের ফার্ম করব
1: হুম
2: ভাবলাম,
1: হুম হুম
2: তাহলে আমার কি কি ঘর লাগবে? প্রথমত আপনার লাগবে হচ্ছে একটা 2 থেকে 3টা আপনার ঘর, মানে যেখানে আপনি শুকরগুলোকে 2 থেকে 3 মাস বয়সে নিয়ে আপনি রাখবেন এবং ওটাকে 6 থেকে 8 মাস বয়স অবধি ওখানে পালবেন।
1: আচ্ছা,
2: তারপরে ওটার আপনার নর্মালি একটা শুকর 6 থেকে 8 মাস বয়সে প্রথমবার প্রজননক্ষম হয়, তো সেক্ষেত্রে আমার ওই যে পুরুষ শুকরটা আছে ওই পুরুষ শুকরের সাথে আমার যখন এই শুকরটার মহিলা শুকরে আমি যখন প্রজনন করাবো তখন যে গর্ভবতী মহিলা শুকর হবে ওটাকে কিন্তু আলাদা একটা রুমে রাখতে হবে।
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ, তো আমার মোটামুটি আপনি ধরুন 3 থেকে 4টা বড় রুম আমার লাগবে। হ্যাঁ, এবং এটার মধ্যে একটা জিনিস সবচেয়ে বিষয় হচ্ছে আপনি যদি টোটাল যদি ইন্ট্রিনজিক সিস্টেম যেটাকে বলে, যেটা যে ফার্মিং সিস্টেমের মধ্যে আপনি পুরোটা শুকর শুকরগুলো পালন পুরোটাই আপনার ঘরের ভেতরে করবেন, তো সেক্ষেত্রে আপনাকে শুধু একটাই জিনিস খেয়াল রাখতে হবে ওটা কিছুক্ষণের জন্য শুকরটাকে আমরা বাইরে যাতে সূর্যের আলো ভিটামিন ডি এবং এগুলো যাতে শরীরে ঠিকভাবে যাতে হয় তার জন্য আমাদের কিছুক্ষণের জন্য ওটাকে একটু রানের এরিয়ার মধ্যে রাখতে হবে, মানে আপনার যে এরিয়াটা আপনি কভার করে দেবেন উপরে ছাদ দিয়ে দেবেন তার পাশে খানিকটা একটু জায়গা ফ্লোর করে রাখবেন, ওই জায়গাটাতে খানিকটা একটু
1: চলাফেরা করতে
2: চলাফেরা
1: পারে,
2: যাতে করতে
1: সেদিকে
2: সেই
1: রাখতে
2: দিকে
1: হবে।
2: লক্ষ্য রাখতে হবে। আর শুকরের ঘর মূলত সবাই জানেন কিভাবে করা হয়, তবু আমি একটু বলেছি, শুকরের ঘর আমরা নর্মালি হাফ ওয়াল করি, হাফ ওয়াল করা হয় তারপরে পুরো জায়গাটা খালি থাকে,
1: নিচটা হবে পাকা
2: পাকা রাফ
1: আর
2: রাফ ওটা পুরোপুরি মানে যে ঢালাই দেওয়া হয় এটা যাতে একদম যাতে প্লেন ঢালাই যাতে না হয় সেটা যাতে রাফ ঢালাই হয়,
1: আচ্ছা
2: কারণ না হলে শুকরের পায়ে মানে পিচ্ছিল হওয়ার কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে বিভিন্ন ধরনের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, ওটা রাফ ঢালাই দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটু ঢালাইটা এমনভাবে দিতে হবে যাতে জল যাতে না জমা থাকে, মানে ওটা সমান্তরাল হবে না, খানিকটা
1: একটু ঢালু
2: স্লোপ,
1: হতে হবে,
2: হ্যাঁ
1: স্লো হতে
2: স্লোপই
1: হবে।
2: যাতে থাকে, তো এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। তৃতীয়ত ঘর পরিষ্কারের জন্য পটাশ ইউজ করতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের আমাদের স্যানিটাইজার আছে ফিনাইল ইউজ করতে পারেন, এগুলো ইউজ করবেন। তৃতীয়ত মেইন যে জিনিসটা শুকর পালনের ক্ষেত্রে
1: যেটা
2: আমাদের,
1: বললেন যে অর্ধেকটা ওয়াল হবে বাকিটা খালি থাকবে,
2: হ্যাঁ
1: মানে আলো বাতাস ঢুকার জন্য,
2: হ্যাঁ
1: তো সেক্ষেত্রে মানে শীতকালে বা তাদের কি অন্যভাবে অসুবিধা
2: না,
1: হওয়ার কথা না?
2: নর্মালি এরকম ধরনের কোনো সমস্যা হওয়ার মানে আমরা যেভাবে সিস্টেমে পালা হয় নর্থ উত্তরে এবং দক্ষিণে, এটার যে লং অ্যাক্সিসটা মানে লম্বাতে যদি ঘর করি উত্তরে দক্ষিণে করা হয় তাহলে কি হয় মানে বাতাসটা ঢুকে কিন্তু মানে ওই রকমভাবে যে একদম হাওয়া ঢুকে,
1: মানে
2: কারণ
1: বৃষ্টিতে ভেজা বা
2: বা
1: শীতের সময়
2: ও
1: তাদের
2: না কোনো ধরনের
1: এই ধরনের
2: সমস্যা
1: অসুবিধা
2: হওয়ার
1: হবে না?
2: প্রশ্ন নেই। যদি এবার আপনার যদি যে জায়গাতে আপনি ফার্মটা করছেন টিলার উপরে করছেন ধরুন বাতাস খুব বেশি, তাহলে আপনি একটা পলিথিন বা কোনো ওই শীতের সিজনটাতে আপনি একটা সাইডে ওই পলিথিন বা কোনো একটা বস্তা বা কোনো কিছু একটা জাস্ট রাতের বেলার দিকে বা ধরুন সন্ধ্যার পরের দিকে আপনি ওটা লাগিয়ে দিতে পারেন যাতে বাতাসটা যাতে ডাইরেক্ট যাতে ওখানে
1: আচ্ছা
2: যেতে না
1: আচ্ছা
2: হয়। নর্মালি যদি প্লেন এরিয়াতে যদি আমি যদি ফার্মিং করি তাহলে এটার কোনো দরকার হয় না।
1: আচ্ছা,
2: দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা একটা ফার্মারের পক্ষে মেইন জিনিসটা যদি কেউ মানে পালন পালন করতে চায় শুকর পালন, এটা হচ্ছে খাওয়ার, যে জিনিসটা সবচেয়ে বেশি কস্ট, মানে একটা শুকর পালনের ক্ষেত্রে শুকরের ফার্মিংয়ের ক্ষেত্রে 70% খরচ, যদি আমার 100 টাকা যদি শুকর টোটাল ফার্মিংয়ের খরচ আসে
1: আচ্ছা
2: এটার জন্য এটার 70 ভাগ মানে প্রায় 70 টাকার মতো আমার খরচ হয় খাওয়ার পেছনে, তো আমাকে শুকরের খাওয়াটা দিতে হবে ভালো, কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যাতে আমি কম টাকায় যাতে ভালো খাওয়ার দিতে পারি এবং
1: আমার
2: যাতে
1: মনে
2: আমার
1: হয়
2: প্রফিট
1: সেক্ষেত্রে
2: হয়।
1: নিজে তৈরি করে খাবারটা দিলে কি ভালো হয় নাকি?
2: নিজে তৈরি করে আপনি দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্টারি, যেমন আপনি ধরুন শিমুল আলু পাওয়া যায়,
1: আচ্ছা
2: যারা শুকর পালনের সাথে জড়িত তারা এই নামটা সাথে জানে, এই এই নামটা শিমুল আলু, আমরা খুব কম খরচে আমাদের বিভিন্ন ফার্মে 1 টাকা করে কাটিং বিক্রি হয় বা বিভিন্ন জায়গাতে অনেকের বাড়িতে আছে, এটা যদি আপনি ধরুন 5টা বা 10টা শুকরের জন্য আপনি যদি 5 ঘন্টা জায়গার মধ্যে যদি আপনি যদি এই শিমুল আলু চাষ করেন এটা কিন্তু আপনার কিন্তু প্রচুর প্রফিটেবল, প্রফিটেবল মিন্স এটা খাওয়ার একটা বিশেষ একটা যোগান দেয়। কারণ হচ্ছে আপনি যদি বাজার থেকে পুরাটাই যদি আপনি যদি বাজার থেকে কনসেন্ট্রেট ফিড খাওয়ান, মানে যেটা আমি মিক্সচার বলি, তাহলে কিন্তু এটার কস্ট কিন্তু অনেকটা পড়ে যায়। তো আমাকে দেখতে হবে একটা বিজনেস যখন শুরু করবে, শুকরের ফার্মিং যখন শুরু করবে, তখন কিন্তু আমার দিনের শেষে কতটা লাভ হচ্ছে এটার উপরে কিন্তু পুরোটা বিজনেস দাঁড়াবে।
1: সেটাই,
2: হ্যাঁ,
1: মানে আমি কি খরচ করছি এবং আমার লাভটা কি
2: লাভটা
1: হচ্ছে
2: কতটা
1: সেটা
2: হচ্ছে।
1: দেখতে হবে।
2: তো সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস প্রথমেই বলবো, যে ঘরটা বানানোটা এটা তো আপনার খরচ, যে জায়গাটা ল্যান্ড ওই জায়গাটাও আপনার খরচ। ওই জায়গাটা ধরুন আপনি শুরুও করে দিলেন, কিন্তু যদি আপনার প্রত্যেক মাসে মাসে ফিডের কস্টটা যদি অনেক বেশি আসে, তাহলে কিন্তু কিছুদিন পরে কিন্তু আপনার কিন্তু ওই ফার্মিংটা লাভজনক হবে না। তো সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ ওয়েতে ভাবতে লাগবে কিভাবে আমি কম খরচায় ভালো খাইয়ে শরীরের গ্রোথ করতে পারি অথবা বাচ্চা বেশি প্রোডাকশন করতে পারি।
1: আচ্ছা,
2: যেমন আমার কি করতে হবে, তাহলে আমি কনসেন্ট্রেট ফিড যেটা বাজার থেকে কেনা হয় সেটা আমার দিতে হবে। নর্মালি একটা শুকর যদি এটা 5 থেকে 6 মাস বয়স হয় বা 4 মাস, 5-6 মাস, ওই সময় কিন্তু 1 থেকে 1.5 কিলো আপ টু 2 কিলো অবধি খাওয়ার খায় একটা প্রাপ্তবয়স্ক শুকর
1: সারাদিনে।
2: সারাদিনে
1: আচ্ছা,
2: 2 কিলোর মতো। তো আমি 1 কিলো যদি কনসেন্ট্রেট ফিড দিই, মানে যেটা বাজার থেকে কিনলাম, আর 1 কিলো যদি আমি যদি ধরুন গার্বেজ, মানে ধরুন বাড়ির যে মানে গার্বেজ বলতে রান্নাঘরের যে বিভিন্ন তরকারি কাটার পরে যে বিভিন্নগুলো থাকে, ধরুন ছোবলা বিভিন্ন কিছু থাকে, ওগুলো দিতে পারি, সাথে শিমুল আলু দিতে পারি,
1: আচ্ছা,
2: তারপরে সাথে ধরুন বিভিন্ন ধরনের অন্য ধরনের মানে বিভিন্ন ধরনের, যেমন কচুর শাক আমি ইউজ করতে পারি, কচুরি পানা ইউজ করতে পারি, এগুলো আমি যদি খানিকটা খানিকটা ইউজ করি, তাহলে কিন্তু আমার যে কনসেন্ট্রেট ফিডের যে কষ্টটা ওটা কিন্তু আমি কিন্তু কমাতে পারি,
1: সেটা কিছুটা কম দিলেও
2: হ্যাঁ
1: চলবে।
2: কম দিলেও চলবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার শুকরের যে খাওয়ার, আপনি যেটা বললেন যে বাড়িতে আমি যদি কিভাবে বানাবো, বাড়িতে যদি আমি যদি বানাই তাহলেও কিন্তু অনেকটা কষ্ট কম পড়বে। এবার বাড়িতে বানাতে হলে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, মানে
1: মানে
2: কী কী
1: ব্যালেন্স
2: উপাদান,
1: ডায়েট বা সুষম খাদ্য
2: হ্যাঁ
1: যেটা, এটা যদি বাড়িতে বানানো হয়
2: হ্যাঁ
1: সেক্ষেত্রে কি বাজার থেকে অনেকটা দাম কম
2: অনেকটা সেফ রেট হবে,
1: সেফ রেট হবে?
2: সেফ রেট হবে, এবং আপনাকে এটার জন্য একটু খানিকটা পরিশ্রম করতে হবে। তো এটার জন্য আমি একটা ফর্মুলা বলে দিই, আমাদের নর্মালি 2-3টি উপাদান দিয়ে খাওয়ারটা তৈরি করা হয়, 3 থেকে 4টে উপাদান। এর
1: আচ্ছা
2: মধ্যে
1: আচ্ছা,
2: একটা হচ্ছে হচ্ছে মানে যেটা ত্রিপুরাতে অ্যাভেলেবেল, হ্যাঁ, এটার মধ্যে একটা হচ্ছে হচ্ছে চাল ভাঙ্গা, মানে
1: আচ্ছা,
2: যেটা আমরা চাল বলি, তারপরে ভুসি, তারপরে তৃতীয়ত হচ্ছে কোনো একটা কেক, কেক বলতে যেমন ধরুন মাস্টার্ড ওয়েল কেক, মানে ধরুন খৈল, হ্যাঁ, এটার মধ্যে 2 রকমের খৈল আছে, একটা বাদাম খৈল আছে, একটা সর্ষের খৈল আছে, তো এই খৈল। তারপরে হচ্ছে ড্রাই ফিশ, ড্রাই ফিশ মানে হচ্ছে যেটা আমরা বলছি
1: শুটকি
2: শুটকি,
1: যেটা,
2: শুটকি শুকরের খাওয়ারের মধ্যে শুটকি কিন্তু একটা কিন্তু বিশাল বড় ভূমিকা, কারণ শুটকির মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন, এটা প্রাণীজ প্রোটিন, তো এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই শুটকিটা যদি আমি যদি ঠিকভাবে যদি না দিই, তাহলে কিন্তু আমার কিন্তু মানে খাওয়ারটা সুষমভাবে হবে না, মানে সঠিক ইয়ে দেবে না, এটা
1: সবগুলো
2: গুরুত্ব,
1: উপাদানের সাথে শুটকি থাকতেই
2: শুটকি
1: হবে।
2: থাকতে হবে।
1: আচ্ছা
2: তো
1: আচ্ছা,
2: আমাকে কী রেশিওতে দিতে হবে, যদি আমি 1 কেজি খাওয়ার বানাই, তাহলে ধরুন 10 ভাগ, মানে 1 কেজি খাওয়ারের মধ্যে 100 গ্রাম শুটকির বেশি কিন্তু দেওয়া যাবে না। নতুবা কী হবে, যদি 1 কেজি খাওয়ার বানাই, কেন আমি 100 গ্রামের বেশি 1 কেজি খাওয়ারে শুটকি দেব না, না হলে কী হবে, শুকরের যে মাংসটা হবে, যদি আমি মাংসের জন্য পালন করি, এটা বড় হলে আস্তে আস্তে মাংস হবে,
1: হুম হুম
2: প্রতিদিন আমি 100 গ্রামের উপর করে যদি শুটকি খাওয়াই প্রতি কেজিতে খাওয়ারে, তাহলে আমার কী হবে, ওই যে শুকরের মাংসটা যখন আমি কাটবো, ওটার মধ্যে কিন্তু একটা শুটকির স্মেল আসবে, এটা ফিশি ফ্লেভার বলা হয়, ওই ফিশি ফ্লেভারটা আসবে, তখন
1: আচ্ছা,
2: কিন্তু এটা অনেক সময় এটা যারা কিনবেন গ্রাহক যারা, তারা কিন্তু এটাতে রিফিউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমাকে ওই যে শুটকির ফ্লেভারটা যাতে কম থাকে বা শুটকির ফ্লেভারটা যাতে না বোঝা যায়, সেজন্য আমাকে 100 প্রতি কেজিতে আমি 10 শতাংশের বেশি, মানে 1 কেজি যদি খাওয়ার আমি বানাই, এটাতে 100 গ্রামের বেশি আমি কিন্তু শুটকি ইউজ করতে পারবো না। তাহলে
1: আচ্ছা,
2: 100 গ্রাম আমি দিলাম শুটকি, তারপরে আমি 300 ভাগ দিলাম আমি চালের গুঁড়া বা গম ভাঙ্গাও দিতে পারেন,
1: যেটা পাওয়া যায়
2: হ্যাঁ, তিনশো
1: সহজলভ্য।
2: গ্রাম তারপরে আর 300 গ্রাম দিলাম আমি ভুসি, আর 20 গ্রামের মতো আমি দিলাম, 20 গ্রাম না, 200 গ্রামের মতো আমি দিলাম কোনো বাদাম খৈল অথবা মাস্টার্ড ওয়েল কেক।

0: তাহলে টোটাল 900 গ্রামের মতো হলো। আর 100 গ্রাম আমি ভিটামিন মিনারেল মিক্সচার প্লাস লবণ, এগুলো আমি ধরুন 50 গ্রাম প্লাস 10 থেকে 20 গ্রাম,
1: 1 কেজির
0: এক
1: খাবার
0: কেজি
1: তৈরি
0: এক
1: করতে।
0: কেজি খাবার তৈরি করতে। তো আপনি ওই অনুপাতিক হারে মানে 30% আমি দেবো হচ্ছে ভুসি, 30% চাল ভাঙ্গা, 20% আমি দেবো হচ্ছে ইয়ে বাদাম খৈল বা সর্ষার খৈল, আর 10% দেবো হচ্ছে আমি
1: শুটকি
0: শুটকি, প্লাস এবার ভিটামিন মিনারেল মিক্সচার অল্প অল্প পরিমাণে 100 গ্রাম মিলিয়ে, টোটাল এই 1 কেজি খাওয়ার হলো। তো এটা যদি আমি যদি ঘরে যদি মিক্সচার করে আমি যদি বানিয়ে রাখি যে 10 কেজি বা
1: প্রাণ
0: বিশ
1: চালক
0: কেজি
1: ভাইয়েরা অনেক সময় 7 দিনের জন্য বানিয়ে রাখতে
0: হ্যাঁ
1: পারেন, কোনো
0: বানিয়ে রাখতে
1: অসুবিধে নেই।
0: পারে। এবার যদি আপনার যদি শুকরের সংখ্যা বেশি হয় তো ওই অনুসারে আপনি ধরুন 20 কেজি 30 কেজি বানিয়ে রাখলেন, অন্তত 5 দিন বা 7 দিনের খাওয়ার বানিয়ে রাখবেন। এটাতে শুধু একটাই জিনিস, লবণটা যখন খাওয়াবেন তখন মেশাবেন, নতুবা ওই যে মিক্সচারটা বানাবেন এটার মধ্যে লাম্প ফরমেশন হবে, মানে এটা জট বেঁধে যাবে। তো লবণটা আপনি যখন দিবেন দেবেন খাওয়ারটা ওই অনুপাতিক হারে,
1: তখনই লবণটা দিতে
0: হ্যাঁ
1: হবে।
0: এই
1: আচ্ছা,
0: যে
1: খাবার দাওয়ার পদ্ধতিটা কি, তাদেরকে কি
0: হ্যাঁ
1: এইভাবে মানে
0: না
1: গামলাতে করে দিতে হবে? আমরা গরু বা ছাগলদের
0: হ্যাঁ
1: যেভাবে খাওয়াই,
0: শুকরকে নর্মালি, শুকর হচ্ছে একটা মনোগ্যাস্ট্রিক অ্যানিমেল, গরুতে আমরা 4টা পাকস্থলী থাকে, গরু 8 ঘন্টা খায়, 8 ঘন্টা জাবর কাটে, 8 ঘন্টা বিশ্রাম করে, এইভাবে
1: ঠিক
0: আমরা
1: তাই
0: একটা বলা হয়। হ্যাঁ
1: ঠিক তাই।
0: আর শুকরের ক্ষেত্রে কিন্তু শুকর একটা মনোগ্যাস্ট্রিক, শুকরের পাকস্থলীটা অনেকটা মানুষের পাকস্থলী বা কুকুরের পাকস্থলীর মতো আপনি ধরে নিতে পারেন। তো শুকরের ক্ষেত্রে আমরা কিন্তু দিনে তিনবার আমরা খাবার দিতে বলি, আমরা যারা যদি এটা যদি 3 মাসের উপর হয় তাহলে আমরা তিনবার, মিনিমাম দুবার, মানে নর্মালি আমরা বলি যে তিনবার খাবার দিতে, ধরুন সকালে একবার, দুপুরের দিকে একবার, রাতে সন্ধ্যার মানে সন্ধ্যার দিকে একবার, যখন ফার্মটা যখন ক্লোজ করে নেবে তার আগে একবার খাবার দিতে বলি,
1: আচ্ছা
0: এই
1: আচ্ছা,
0: টোটাল 3বার। এবার আপনি নর্মাল যে ফার্মিং সিস্টেমে যে ফার্মের যে ইয়েটা করবেন এটার মধ্যে কিন্তু আপনি একটা ফিডারারের একটা ব্যবস্থা রাখতে হবে। শুকরকে আপনি যদি গাবলা দিয়ে বা আপনি যেভাবে বললে আমরা যেভাবে গরুকে দেই ওইভাবে যদি দেন তাহলে কিন্তু শুকরের কিন্তু কিছু টেন্ডেন্সি থাকে, বাইটিং টেন্ডেন্সি থাকে, এটা কিন্তু মানে ওই গামলাটাকেও হার্ম করবে, সাথে সাথে ও নিজেও ইনজিউর্ড হবে। তো আমাদেরকে কি করতে হবে, গামলাতে না দিয়ে নর্মালি আমরা যদি যেখানে আমি ফার্মটা করব ওই জায়গাতে যেই রুমটা ওর জন্য অ্যালোকেটেড আছে ওখানেই আমি একটা আলাদা করে একটা স্পেস বানিয়ে নেব, যেটার মধ্যে মানে হালকা গর্ত করে এলিভেটেড এরিয়ার মধ্যে ওটার মধ্যে আমি খাবার জল ওটা ওই জায়গাতে দেব।
1: ঠিক আছে।
0: আর দ্বিতীয়ত হচ্ছে আমার আরেকটা জিনিস, খাওয়ার জিনিসটা আমার লক্ষ্য রাখতে হবে ফার্মিংয়ের ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে আমার যাতে রোগ যাতে না আসে,
1: সেক্ষেত্রে শুকরের যে সোয়াইন ফিভার
0: ফিভার
1: যেটা বলা
0: একদম
1: হয়,
0: একদম
1: খুবই মানে
0: খুবই মারাত্মক।
1: বেশি করে শোনা যায় যে শুকরের প্রায় সময় এই ধরনের রোগ হয়।
0: তো আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে যদি আপনি যদি ব্রিডিংয়ের জন্য ইউজ করেন মানে বাচ্চা যদি বিক্রি করেন তখন আপনার ফার্মেই কিন্তু কিছুদিন পরে পরে বাচ্চা হবে, নর্মালি একটা শুকর বছরে 2বার বাচ্চা দেয়।
1: সেক্ষেত্রে বাচ্চা এবং বড় শুকরদেরকে একই সাথে রাখা যাবে
0: না না
1: নাকি?
0: না একই সাথে রাখা যাবে না, বাচ্চা অবস্থায় কিন্তু কিছুদিন তো থাকলো মার সাথে, উইদিন 45 থেকে 56 দিনের মধ্যে আমরা এটাকে কিন্তু
1: সেভাবে
0: উইনিং করব।
1: ঘরের কন্ডিশন সেভাবে বানাতে হবে,
0: হ্যাঁ
1: বাচ্চাদের জন্য আলাদা
0: হ্যাঁ
1: রুম থাকতে হবে।
0: শুকরের মধ্যে একটা মর্টালিটি দেখা যায়, মানে মৃত্যু দেখা যায়, কী কারণে, শুকরের নর্মালি একটা বড় মা শুকরের ওজন কিন্তু প্রায় 100 কিলোর কাছাকাছি হয়, 70 থেকে 80 90 100 কিলো অবধি হয়। তো আমরা দেখা যায় যখন ফার্মেও, আমরা বিভিন্ন অর্গানাইজড ফার্মেও দেখা যায় শুকর যখন বাচ্চা দেয় তারপরে শুকরের মা ওর গায়ের উপর মানে বাচ্চাগুলোর উপর অনেক সময় পড়ে যায় বিভিন্ন কারণে, ধরুন শুকর শুতে গেল তখন কিন্তু অনেক বাচ্চা ওর গায়ের নিচে পড়ে মারা যায়। তো আমরা এই কারণে যারা ফার্ম করে ওদেরকে বলে দিই যখন বাচ্চা দেওয়ার সময় হয় বা বাচ্চা দিল ওই পিরিয়ডে ওটাকে একটা গার্ড রেল বলে করে দেওয়া হয়, এটা মানে আমি ঠিক বুঝাতে পারবো না, এইভাবে যারা মানে ফার্মে ভিজিট করেন তারা জানেন, একটা চিকন চিকন করে একটা রেল
1: বাঁধের
0: করে
1: মতো
0: দেওয়া,
1: তৈরি করে
0: হ্যাঁ
1: দেওয়া হয়
0: ইয়েস
1: যাতে
0: ইয়েস
1: করে
0: একদম একদম
1: মার সাথে এদের সরাসরি
0: সরাসরি
1: সম্পর্ক না
0: সম্পর্ক
1: হয়।
0: থাকে না, ও দুধটা টেনে খেতে পারে মা যখন শোয়, কিন্তু মার একদম আশেপাশে একদম গিয়ে মার নিচে ঢুকে গেল এরকমটা করতে পারে না, যার ফলে কি হয় ওই যে বাচ্চা দেওয়ার পরে আপনি যে ব্যাপারটা বললেন মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকে। দ্বিতীয়ত আমাকে যে রোগের ব্যাপারটা আমি বললাম, আপনি যেটা বললেন সোয়াইন ফিভার, বাচ্চা দেওয়ার পরে নর্মালি 45 থেকে 50 55 দিনের মধ্যে আমরা প্রথম শুকর সোয়াইন ফিভারের ভ্যাকসিনটা দিতে হবে, এই ভ্যাকসিনটা দিতে হবে, সাথে আমাকে বিভিন্ন ধরনের কৃমিনাশক ওষুধ এগুলো রেগুলার চালিয়ে যেতে হবে যাতে আমাদের যাতে, কারণ
1: হ্যাঁ, এই প্রশ্নটাই ছিল যে আমরা তো যদি খামার থেকে সংগ্রহ করি, সরকারি খামার থেকে সংগ্রহ করি, সেক্ষেত্রে তো টিকাকরণ হয়ে যায় একবার, তারপরেও তো টিকাকরণ
0: হ্যাঁ
1: সময়
0: তারপর
1: মতো করতে হবে।
0: হ্যাঁ তারপরেও একদম প্রত্যেক 6 মাস পর পর আমাদের সোয়াইন ফিভার, শুকরের একটাই রোগ সবচেয়ে খারাপ হয় সেটা হচ্ছে সোয়াইন ফিভার, এবং এর মধ্যে 92-100% মর্টালিটি হয়, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমাকে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমাকে কিন্তু

0: টিকাকরণটা করিয়ে নিতে হবে এবং কৃমিনাশক
1: সোয়াইন
0: ওষুধ।
1: ফিভারটা কি টিকাকরণের অভাবে হয় নাকি অন্য কিছু, মানে টিকাকরণ না করানোর জন্য কি
0: হ্যাঁ,
1: হয় নাকি?
0: টিকাকরণ না করানোর জন্য হয়। এখন দেখুন, আপনার ফার্ম খুললেন, যদি আপনার আশেপাশে সোয়াইন ফিভারের কোনো ওই ভাইরাসটা যদি না থাকে তাহলে কোনোভাবে আপনার এটা হবে না। কিন্তু যদি টিকাকরণ যদি না থাকে, যদি আশেপাশে কোনো কারণে হলো, তাহলে কিন্তু আপনার শুকরের হওয়ার সম্ভাবনা 100%। তো এটা টিকাকরণ ছাড়া
1: সেক্ষেত্রে
0: এটার
1: একই
0: কোনো
1: খামারে কোনো শুকর যদি আক্রান্ত হয়, তার পাশে মানে তার আশেপাশের যে শুকরগুলো, ঘরের বাচ্চা বা বড়, তা সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
0: একদম একদম সবাই সব সম্ভাবনা থাকে যদি টিকাকরণ থাকে, তাহলে কিন্তু টিকাকরণও থাকলে তাহলে কিন্তু হয় না। সাথে সাথে টিকাকরণের সাথে আমি আরেকটা বলবো, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ একদমই সব সময় আপনাকে করে নিতে হবে, যতদিন আপনি যদি পালন করেন। শুধু প্রেগনেন্সি পিরিয়ডটা বাদ দিয়ে, গর্ভকালীন অবস্থা বাদ দিয়ে, বাকি সব সময় আপনাকে কৃমিনাশক ওষুধ খাওয়াতেই হবে।
1: তাহলে আধুনিক ভাবে আমরা কিভাবে শূকর প্রতিপালন করতে পারি সেই নিয়ে আপনি অনেকটাই বিস্তারিতভাবে বললেন। তো এতক্ষণ যে বললেন, মানে ঘর তৈরি থেকে শুরু করে বাচ্চা সংগ্রহ থেকে শুরু করে তাদের খাবার তৈরি, মোটামুটি একটা 10টা মহিলা শূকর, 1-2টা পুরুষ শূকর নিয়ে এইভাবে যদি আমরা তৈরি করি, কী খরচ হতে পারে? সেক্ষেত্রে তাদের পরবর্তী সময়ে বিক্রি করুক, বাচ্চা বিক্রি করুক আর মাংসই বিক্রি করুক, কতটা লাভ হতে পারে?
0: এটা দেখুন, আমাদের একটা হিসাব আছে, যদি আমি যদি 10টা শুকর পালি,
1: হুম
0: আমি ওই জায়গা যে জায়গাতে উনি ফার্ম করবেন এটা বাদ দিয়ে, এবং যে ইনিশিয়াল যে কস্টটা ওই কস্টটা বাদ দিয়ে প্রত্যেক মানে ইনিশিয়াল যে মানে আপনার যে প্রথম যে ঘর কনস্ট্রাকশনের জন্য ওই খরচটা আপনার 3 থেকে সাড়ে 3 বছর পরে যদি দশটা শুকর মিনিমাম পালা হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা ওটা রিকভার হয়ে যায়। দ্বিতীয়ত, আমরা দেখেছি আমরা একটা প্রজেক্ট বানানো আছে, ওই প্রজেক্ট অনুসারে যদি 10টা শুকর যদি পালন শুরু করে পরের বছর থেকে প্রত্যেক মাসে প্রায় 15 থেকে 20 হাজার টাকা উনি আর্ন করতে পারে এই ফার্মিংয়ের সাথে জড়িত থেকে
1: প্রত্যেক মাসে?
0: প্রত্যেক মাসে। কিন্তু প্রথম 6 থেকে 7 মাস ওনার ইনকাম কিন্তু হবে না, এই
1: তারপর
0: জিনিস,
1: থেকে তার
0: তারপর
1: ইনকামটা শুরু
0: থেকে
1: হবে,
0: ইনকামটা শুরু হবে।
1: সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মানে সঠিক সময়ে টিকাকরণ,
0: হ্যাঁ,
1: কৃমিনাশক ওষুধ খাওয়ানো এবং তাদের পর্যাপ্ত পরিমাণে সঠিক খাওয়া দাওয়া
0: খাওয়া
1: দেওয়া,
0: দাওয়া,
1: সব ব্যাপারেই লক্ষ্য রাখতে হবে।
0: একদম একদম।
1: তো আমাদের আজকের যে বিষয়, আধুনিকভাবে শূকর খামার তৈরি বা প্রতিপালন কীভাবে করবেন সেটা নিয়ে আমরা শুনলাম। প্রাণীচিকিৎসক শপথবাবু বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমাদের প্রাণীপালক ভাইদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
2: খেতে খামার অনুষ্ঠানে আজ শুনলেন একটি আদর্শ শূকর খামার তৈরি, এ নিয়ে বললেন প্রাণী চিকিৎসক শপথ আচার্য। অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান।

খ্যাতি খামারি অনুষ্ঠান নিয়ে তখন শুনলেন পরপর দুখানি দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। স্বচ্ছ ত্রিপুরা, সবুজ ত্রিপুরা, এই অনুষ্ঠানটি শুনবেন 7:05। অংশগ্রহণে রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান অনুষ্ঠান। আজ শুনবেন সড়ক ছবির গান। জানা অজানা বিজ্ঞানী অনুষ্ঠান রাত 8:30। অনুষ্ঠানে আজ শুনবেন এ মাসের বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু। এ নিয়ে বলবেন বরুণকান্তি দত্ত। সাক্ষাৎকার গ্রহণে এবং অনুষ্ঠানটির সংযোজনায় জয়িতা দত্ত। 5 মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান রাত 9:00। 9:30 শুনবেন মাঠে ময়দানে খেলাধুলো বিষয়ক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন শরীর চর্চার পাশাপাশি আত্মরক্ষায় জুডু প্রশিক্ষণ। এ নিয়ে বলবেন ঋষিমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক বিশ্বরূপ দেব। 10:00 শুনবেন বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান সূচি।

0: এতক্ষণ পরিবেশিত হল দেশাত্মবোধক গান আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন স্বচ্ছ ত্রিপুরা সবুজ ত্রিপুরা। এই অনুষ্ঠানটি অংশগ্রহণে রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।
1: মিলনিয়া থেকে আজ এসছি উদয়পুরে। কোথায় এসছি? রমেশ স্কুল। এটা কোথায় রমেশ স্কুলটা? ত্রিপুরার যে কয়টি স্কুল আছে তার মধ্যে অন্যতম সেরা স্কুল রমেশ স্কুল পড়াশোনার দিক থেকে। তোমরা সেই স্কুলে বিলং করছো, পড়াশোনা করছো, তা আশা করবো তোমাদের কাছ থেকে ওই ধরনের কিছু পাবো। ঠিক আছে, সব পাবো বলতে পারি না, কিছু পাবো সেই প্রত্যাশা রয়েছে। তো এই আকাশবাণী বিলোনিয়ারে একটা অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান, স্বচ্ছতা এবং পরিবেশ নিয়ে অনুষ্ঠান। সেখানে আজ এসেছি তোমাদের রমেশ স্কুলে, রমেশ ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল, এই তো? তো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেবে। প্রথম প্রশ্ন আমার স্বচ্ছতার উপর, প্রশ্ন হলো একদম সোজা প্রশ্ন, দেখি কে পারে। এই যে স্বচ্ছ ভারত অভিযান যেটা রয়েছে SBA, স্বচ্ছ ভারত অভিযান, এই স্বচ্ছ ভারত অভিযান কবে চালু হয়েছিল, কোন সালে? স্বচ্ছ ভারত অভিযানটা কবে চালু হয়েছিল, কোন সালে? এটার সঙ্গে আর একটা প্রশ্ন জুড়ব পরে, স্বচ্ছ ভারত অভিযানটা কবে চালু হয়েছিল, কোন সাল? 2000 থেকে 2015 সালের মধ্যে যে কোনো একটি সাল, কোন সাল? 2005? না, 2005 নয়, 2000 থেকে 2015 সালের মধ্যে যে কোনো একটা বছর স্বচ্ছ ভারত অভিযান চালু হয়েছিল একজন বিখ্যাত মনীষীর জন্মদিনকে কেন্দ্র করে সেই অভিযান চালু হয়েছিল। কে সে? কে সে? মহাত্মা গান্ধী, একদম সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। কিন্তু আমার উত্তর ছিল অন্য, স্বচ্ছ ভারত অভিযানটা চালু হয়েছিল কবে, কোন সালে? হ্যাঁ, আমি 1912 বলেছি, আমি যে 2000 থেকে 2015 বলেছি, 2012 না, সেটা 2012 নয়, আর কাছে আশেপাশে আছে,
2: 2011?
1: না, 2011 নয়, 2010 কত? অনেকগুলো বলেছো তো, আমি বলে দেবো না, 2014। আশেপাশে ঘোরাঘুরি করেছে, আমি বলেছি 2014 সালে। 2014 সালের কবে, কোন তারিখে? 2014 সালের কোন তারিখে শুরু হয়েছিল বলো?
2: 2 অক্টোবর।
1: 2 অক্টোবর, একদম সঠিক উত্তর, হাততালি দেওয়ার জন্য। শ্রীতমা একদম সঠিক উত্তর দিয়েছে, 2014 সালের 2 অক্টোবর। আমি কি বলেছিলাম, একদম, মনীষীর জন্মদিনকে কেন্দ্র করে ওনার জন্মদিনটা কবে ছিল, গান্ধীর জন্মদিন কবে? 2 অক্টোবর, সেই 2 অক্টোবর, গুরুত্বপূর্ণ দর্শক একদম সঠিক উত্তর দিয়েছে, 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনকে কেন্দ্র করে স্বচ্ছ ভারত অভিযানটা শুরু হয়েছিল। শুরুটা কে করেছিলেন? কোন একজন বিখ্যাত ব্যক্তি ফিতা কেটে বা গাছ লাগিয়ে বা গাছে জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে কেউ না কেউ করেছেন তো, কে করেছেন, কে করেছিলেন? একদম সঠিক উত্তর, মানে সঠিক, সরি, একদম সোজা উত্তর বলো,
2: মহাত্মা গান্ধী।
1: মহাত্মা গান্ধী ছিলেন কি সময়, কে করেছেন সেই স্বচ্ছ ভারত অভিযানের সূচনা, কে করেছিলেন, কে কে করেছিলেন বলো? কে শুরু করেছিলেন,

0: মনীষীর জন্মদিনে শুরু হয়েছিল, সালটা কবে, দিনটা কবে, তারিখটা আর লাস্ট কে করেছিলেন, মোটামুটি পরিষ্কার এই বিষয়টা নিয়ে? 2014 সাল 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনে শুরু হয়েছিল, শুরুটা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, অর্থাৎ মোদিজি। পরিষ্কার একদম, ভুলবে না তো? আর পরের প্রশ্ন চলে যাচ্ছে, সঠিক উত্তরটা চাইব। আমরা বায়ু দূষণের প্রধান কারণ কি? বায়ু দূষণ হয় তো পরিবেশ নিয়ে যেহেতু প্রশ্ন, বায়ু দূষণের প্রধান কারণটা কি? বায়ু দূষণ, বায়ু দূষণ ধূমপান নয় প্রধান কারণ বলেছি,
1: কলকারখানা
0: বলো। বায়ু দূষণের প্রধান কারণ যেগুলি, হ্যাঁ যানবাহন, ভেরি গুড,
1: যানবাহন। কি নাম? দেবজিৎ চক্রবর্তী।
0: দেবজিৎ চক্রবর্তী, দেবজিতের জন্য একটা হাততালি হোক, খুব ভালো। যানবাহনের ধোঁয়া পরিবেশ দূষণের প্রধান কারণ। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন, ওজন স্তর আছে না, ওজন স্তর, সে ওজন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?
2: ক্লোরোফ্লুরোকার্বন।
0: একদম সঠিক উত্তর, নাম বলো?
2: অম্লানদে।
0: অম্লান সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, স্বচ্ছ ভারত অভিযান নিয়ে কথা হচ্ছিল, স্বচ্ছ ভারত অভিযানে একটা লোগো আছে না? লোগো আছে তো সব কিছুর, আমরা একটা ধরো যে কোনো একটা সংস্থা, সংস্থার লোগো থাকে না, সিম্বল তোমাদের স্কুলেরও আছে, আছে না? রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের, ইংলিশ মিডিয়াম স্কুলের একটা লোগো আছে, ঠিক স্বচ্ছ ভারত অভিযানের একটা লোগো রয়েছে, সেটা কি? আলোচনা কিন্তু করে ফেলেছি এর মধ্যে অনেকবার।
3: গান্ধীজির চশমা।
0: ভেরি গুড, গান্ধীজির চশমা।
3: শ্রীতমা পাল।
0: শ্রীতমা সঠিক উত্তর, দুর্দান্ত বলেছে। পরের প্রশ্ন চলে যাচ্ছে, একদম সঠিক উত্তর। প্রশ্ন হলো জৈব বর্জ্য, আমরা বর্জ্য ফেলি তো, ফেলি না, বিভিন্ন পাত্র রাখা থাকে তো, তো সেখানে জৈব বর্জ্য ফেলার জন্য কোন রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়? সবাই একসঙ্গে হাত তুলে দিয়েছে, আমি বলেছি একজন হাত তুলবে, আমি দেখবো কে প্রথম তুলেছে, সবাই বলে দিলে হবে না, ঠিক আছে? সবুজ, একদম কারেক্ট, একদম সঠিক উত্তর, সবুজ, সবার জন্য হাত তুলে। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস সামনে আসছে, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন সামনে আসছে, তো বলবে, হাত তুলবে, বলবে না তো? এ সঠিক উত্তর দিয়েছে, কি নাম তোমার?
3: বিপাশা সাহা। হ্যাঁ, বিপাশা সাহা।
0: হ্যাঁ একদম, ওর জন্য একটা হাত তুলে দাও, একটা দিয়েছো। আচ্ছা, পরের প্রশ্ন, দূষণ কমানোর সঠিক উপায়, দূষণ কমানোর সঠিক উপায় একটু?
3: গাছ লাগানো।
0: আসবো তোমার কাছে, দূষণ এটা একটা এর মধ্যে আছে, কিন্তু সঠিক উপায়টা কি হবে দূষণ কমানোর সঠিক উপায়? না, এটা আমি পরিষ্কার করে দেবো। আমরা অনেক কিছু তো করি, বর্জ্য যেখানে সেখানে ফেলে দিই না, দিই তো, ওটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ক্ষতি করে এবং সে ক্ষতির থেকে ভালোটা কোনটা করে? যেমন পলিথিন ব্যাগ বা প্লাস্টিক, যে উল্টাপাল্টা জিনিসগুলো আছে না, আমরা যেখানে সেখানে ফেলে দিই, এতে কি হয়? বন্যা, বন্যা হয় না, আটকে যায় সমস্ত ড্রেন ফেন আটকে গিয়ে খুব বাজে অবস্থা তৈরি হয়, বন্যা হয়ে যায়, মানুষ কষ্টে থাকে। তো সেখানে বাজারে আমরা সচেতন করার জন্য অনেক কথা বলি, এটা করবেন না, সেটা করবেন না, কোন ব্যাগ ব্যবহারের কথা বলি? কাগজ, কাগজের ব্যাগ তো হয় না, কাপড়ের ব্যাগ, একদম সঠিক উত্তর, কাপড়ের ব্যাগ। কি নাম তোমার?
3: আদ্রিতা সরকার।
0: আদ্রিতা, খুব তো ক্লাস,
3: ক্লাস 9,
0: ক্লাস 9, আদ্রিতার জন্য একটা হাত তুলে দাও, খুব ভালো বলে থাকে। পরের প্রশ্ন, স্বচ্ছ সর্বেক্ষণ, স্বচ্ছ সর্বেক্ষণ কিসের সাথে সম্পর্কিত? স্বচ্ছ সর্বেক্ষণ কিসের সঙ্গে, গ্রাম না শহরের সঙ্গে, কিসের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলো, এই তো সবাই উঠে গেছে একসঙ্গে, শহর শহর, গ্রাম শহর বলেছে, শহর তো হবেই। স্বচ্ছ সর্বেক্ষণটা প্রয়োজন শহরের জন্য, সারাক্ষণ সর্বক্ষণে থাকতে লাগে, দেখতে লাগে, নোংরা হয়ে যায় যেখানে সেখানে, আবর্জনা, স্তূপ, বন্ধ নাকি রুমাল দিয়েছে, হ্যাঁ ঠিক আছে না, শহরে গ্রামে তো লাগে না, গ্রাম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন।

0: হয়েছে। তো সেই জায়গায় স্বচ্ছ সর্বেক্ষণ কৃষির সাথে সম্পর্কিত শহর পরিচ্ছন্নতার জন্য, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, আমাদের কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে, বলে দিয়েছে কি কোন বিখ্যাত জন্মদিনে, ব্যক্তির জন্মদিনে শুরু হয়েছিল এটা, এই স্বচ্ছতা? হ্যাঁ, এটা আগে বলে দিয়েছি, আবারও বললাম আর কি। পরের প্রশ্নে যাচ্ছি, ঠিক আছে। পশ্চিমবঙ্গ আমাদের, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল আমাদের পাশে না, একটু দূরে আছে। পশ্চিমবঙ্গের কোন, মানে কোথায়, পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার দেখতে পাওয়া যায়? তার জেনারেল নলেজ, পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার দেখতে পাওয়া যায়? গন্ডার, হ্যাঁ, কোন অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার দেখতে পাওয়া যায়? জলদাপাড়া। কি জানো চক্রবর্তী? অম্লান দেব, একদম সঠিক উত্তর, ভেরি গুড। পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? কোথায়?
1: আসামের কাজিরাঙ্গা।
0: একদম সঠিক, এটাও সঠিক উত্তর ওর জন্য। আমরা পরের প্রশ্ন আছে, চিপকো আন্দোলন পরিবেশের সঙ্গে জড়িত, এই চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল, কোন রাজ্যে? চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল বলো?
2: গুজরাট।
0: না, গুজরাট নয়। চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? পরিবেশ কে রক্ষা করার জন্য সে আন্দোলন শুরু হয়েছিল, বিশাল আন্দোলন, চিপকো আন্দোলন। উত্তরপ্রদেশ নয়। কে বলেছে, তুমি বলেছ এখনই উত্তরটা? তুমি বলেছ, কে বলেছে? না, ঝাড়খণ্ড নয়। চিপকো আন্দোলন কোথায় অবস্থিত বলো, কোথায় হয়েছিল, অবস্থিত নয়, চিপকো আন্দোলনটা কোথায় হয়েছিল?
1: উত্তরপ্রদেশ।
0: একদম সঠিক উত্তর দিয়েছে, উত্তরপ্রদেশ, ভেরি গুড। অম্লান, সঠিক উত্তর, চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরপ্রদেশে। আচ্ছা, খাদ্য শৃঙ্খল কয় প্রকার, কি কি হাত তুলবে? খাদ্য শৃঙ্খল কয় প্রকার কত? দুই প্রকার, সঠিক উত্তর, খাদ্য শৃঙ্খল দুই প্রকার, 1, 2, 3, 4, 5, 2, ঠিক হয়ে গেছে। জয়দীপা সঠিক উত্তর দিয়েছে। পরের প্রশ্ন আছে, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম বলো। গ্রিন হাউস গ্যাস নাম শুনেছ নিশ্চয়ই, সেই দুটো গ্রিন হাউস গ্যাসের নাম বলতে হবে, আছে বলবে?
1: ক্লোরোফ্লোরোকার্বন আর মিথেন।
0: ক্লোরো, একটা হয়েছে, আরেকটা হয়নি, একটা হয়েছে বলো। শক্তির প্রধান উৎসগুলি কি কি? শক্তির প্রধান উৎসগুলো কি কি বলো, দেখে হয় কিনা দেখি। না, সূর্য নয়। শক্তির প্রধান উৎসগুলি কি কি?
2: আলো,
0: শক্তির প্রধান উৎস আসবো একটু পরে। শক্তির প্রধান উৎসগুলো কি কি বলতে হবে, কি কি আছে বলো, শক্তির প্রধান উৎস কি বলতে হবে, বলবে? বলবে না, পারবে না? না, হ্যাঁ বল। সূর্য? না, সূর্য নয়, সূর্য একটা মাত্র উৎস, অন্য কিছু আছে, বলবে কেউ? শক্তির প্রধান উৎসগুলো কি কি? আমি একটা বলি, কয়লা আছে, এক নম্বর, কয়লার সঙ্গে আছে কি থাকতে পারে শক্তির উৎস, যেগুলি ছাড়া একদম চলে না। হ্যাঁ, কি বলেছে, কি বলেছ? বাতাস। আচ্ছা, আসবো, শক্তির প্রধান উৎসগুলি কি কি? কয়লা আমি বলে দিয়েছি, আর দুটো রয়েছে বলো, বলো।
1: কয়লা, পেট্রোলিয়াম আর খনিজ তেল।
0: খনিজ তেল, কয়লা, খনিজ তেল হয়েছে, আর একটা লাগবে, আটা কি বলেছো? খনিজ তেল হলো তো, আরো একটা আছে, তিনটে, কয়লা, খনিজ তেল,

0: শক্তি দিয়ে হয়, শক্তির উৎস। হয়তো আমাদের ডম্বুরে কি আছে, কি বিদ্যুৎ, কি বুদ্ধি, কি বিদ্যুৎ, জলবিদ্যুৎ। তাহলে কি দাঁড়ালো, কয়টি হলো, কি কি, খনিজ তেল, তাহলে তিনটি, কয়লা। তাহলে শক্তির প্রধান তিনটি উৎস কি কি বলো, কি কি,
1: কয়লা, খনিজ তেল আর জল,
0: জলবিদ্যুৎ, তিনটি। সবার জন্য হাততালি, ঠিক আছে। পরের প্রশ্ন, ডেসিবেল কি, ডেসিবেল তুমি বলবে, তুমি বলবে ডেসিবেল, হ্যাঁ বলো, ডেসিবেল, ডেসিবেলটা কি, ডেসিবেলটা কি
2: স্যার, দশ
0: বলতে হবে, শুধু দশ বললে তো হবে না, ডেসিবেল কি, আমলান বলো, কিসের একক,
3: প্রাবল্যের একক,
0: পরে আসবো, বলো শব্দের তীব্রতা, আমি বলে দিয়েছি কিন্তু আগে দিয়ে, আধা বলে দিয়েছি, অর্ধেক পাস করে দিয়েছি, বাকিটা বলতে হবে, ডেসিবেল কি, আমিও আমিও আমিও, হ্যাঁ, শব্দের তীব্রতা কি, তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। আমি তো বললাম তো অর্ধেক, আমি বলে দিয়েছি শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল, বুঝে গেছো, একদম সোজা ছিল, মনোযোগ নেই তো এখানে। আচ্ছা, কয়েকটি জলবাহিত রোগের নাম বলো তো, হ্যাঁ সবাই না, কয়েকটি জলবাহিত রোগের নাম বলো, হ্যাঁ বলো,
2: কলেরা,
0: কলেরা আছে, একটা হলো
2: টাইফয়েড,
0: হ্যাঁ দুটো হলো কলেরা, টাইফয়েড আর একটা আছে, বুঝলি, আচ্ছা কলেরা টাইফয়েড দুটো নিয়ে
2: আমাশয়
0: নো আসবো,
2: গুটি বসন্ত
0: হয়নি,
1: কলেরা,
0: হ্যাঁ টাইফয়েড,
1: কলেরা টাইফয়েড
0: আর একটা
1: জলাতঙ্ক,
0: জলাতঙ্ক নো, কলেরা টাইফয়েড, কলেরা টাইফয়েড আর কি আছে,
3: কলেরা টাইফয়েড আমাশয়
0: হয়নি, কলেরা টাইফয়েড তারপর কি আছে, তিনটি,
2: কলেরা টাইফয়েড ডেঙ্গু,
0: ডেঙ্গু। আচ্ছা আমরা অনেকে কি করি, স্যার বলতে পারবে, আমি পরে বলবো, আমরা অনেকে মালা পড়ি এই অসুখটা হলে পরে, এখনো গ্রামে সেই কুসংস্কার চালু রয়েছে, আছো তো মালা পরে নেই, বড় মালাটা বড় হয়ে যায়, কী রোগ, কী রোগ হলে পরে মালাটা দেয়, অনেকে মালা দেয় এই রোগটা হলে পরে, অনেকে মালা দিয়ে দেয়, মালাটা ছোটো আস্তে আস্তে বড় হয়ে যায় বলে, তো সেটা কী রোগের জন্য, জন্ডিস, জন্ডিস বলে দিয়েছে, জন্ডিস, এই যে কী নাম, সম্প্রীতা ভৌমিক, সম্প্রীতা বলেছে, তাহলে কী কী হয়, তাহলে কী দাঁড়ালো, কলেরা, টাইফয়েড, জন্ডিস, কী হলো, কটা হলো, তাহলে কয়েকটি জলবাহিত রোগ, সামনেই বর্ষা এবং বর্ষার সময় এই রোগগুলো খুব বেশি প্রাদুর্ভাব দেখা যায়, বর্ষা এলেই তো শুরু হয়, বর্ষা, বর্ষার সময় জল জমে যায়, তারপরে জল নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়, সেই দূষিত জল আমরা খাই, সেখান থেকে আমাদের টাইফয়েড হতে পারে, জন্ডিস হতে পারে, আর কী হতে পারে বলছি, টাইফয়েড হতে পারে। তো এই হলো আপাতত কিছু বিষয়, তারপর আমরা এবার অন্য দিকে যাচ্ছি, হ্যাঁ প্রশ্ন হলো, এবার রাজ্যের মধ্যে চলে আসি, ঠিক আছে, কিছু প্রশ্ন থাকবে রাজ্যের মধ্যে, আমাদের, আমরা তো আগে অবিভক্ত দক্ষিণ ছিলাম, ঠিক আছে, আগে উদয়পুর এবং বিলোনিয়া পুরোটা মিলিয়েছিল, এখন যে দক্ষিণ ত্রিপুরা আর বর্তমানে যে গোমতী, এই দুটো মিলিয়েছিল অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলা, একটাই জেলা ছিল দক্ষিণ ত্রিপুরা, আমরা সবাই সেই জেলার অধিবাসী ছিলাম, এখন সে উদয়পুরকে ভেঙে দুটো জেলা হয়েছে, কি কি, গোমতী আর দক্ষিণ জেলা, এখন তোমরা গোমতীতে পড়ে গেছো, আমরা দক্ষিণে পড়ে গেছি, সে দক্ষিণে একটা অভয়ারণ্য রয়েছে, কৃষ্ণা, হ্যাঁ সবাই একদম সঠিক, ঠিক আছে, তৃষ্ণা অভয়ারণ্য, তৃষ্ণাতে, তৃষ্ণা কেন বিখ্যাত, তৃষ্ণা কেন বিখ্যাত,
2: বাইসন,
0: বাইসন,

0: আতালি দেওয়ার জন্য, কৃষ্ণা বিখ্যাত বাইসনের জন্য, কৃষ্ণা গেছো কেউ গেছো কোথায়? সেটা কিভাবে যেতে হয়
1: স্যার? প্রথম
0: বিচন্ড বিচন্ড
1: স্যার প্রথম বিলোনিয়া থেকে বলপাড়া যেতে হয়, তারপরে ওখান থেকে রাজনগর গাড়িতে উঠে
0: গেলে হয়ে
1: যায়। রাজনগর আগে রাজনগর জয়চাঁদপুর জয়চাঁদপুরে
0: ঠিক আছে। ওজন হাত তুলে দাও। তৃষ্ণা অভয়ারণ্যে আরো দু তিনটি পার্ক রয়েছে, তার মধ্যে একটি পার্ক হলো কাছে রাস্তার বাঁ পাশে আছে, কি পার্ক সেটা? ইয়েস, বাটারফ্লাই পার্ক। পার্ক কিনা তোমার
2: শ্রেয়া রয়,
0: গেছো বাটারফ্লাই ফ্লাই পার্কে? গেছো? কারা কারা গেছে তৃষ্ণা? তৃষ্ণা কারা কারা গেছে? এই কজন মাত্র? পাহাই রে, একদম কম। আচ্ছা, আর একটা রয়েছে আমাদের এই দক্ষিণেই, রাজনগর ধরে আমরা একদম যদি সোজা চলে যাই, চোত্তাখোলা, কেউ গেছে? কি আছে ওখানে চোত্তাখোলা? কি আছে, কেন বিখ্যাত চোত্তাখোলা? চোত্তাখোলা বিখ্যাত কেন বলো? মৈত্রী পার্ক, সেটা হলো ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, ঠিক আছে, মৈত্রী পার্ক, সেখানে আমরা যাই ঘুরতে যাই, খুব সুন্দর, ঠিক আছে। ওখানে একটা মেলা হয় আরো কিছুটা এগিয়ে, আরো কিছুটা এগিয়ে একটা মেলা হয়, হয়তো? সে কি মেলা, মেলাটার নাম কি? ওখানে একটা মেলা হয়, মেলাটার নাম কি? আগে নাম ছিল সংহতি মেলা, এখন এটা পরিবর্তিত হয়েছে, কি মেলা, কি মেলা সেটা, কি মেলা?
1: ডিমাতলি মেলা?
0: নো, ডিমাতলি মেলা নয়, মেলাটার নাম আছে, কি নাম মেলাটার? মৈত্রী ও কি, মৈত্রী ও কি মেলা, একদম সোজা, কিন্তু কি মেলা? ওইখানেই একটা মেলা হয় চোতা ডিমাতলিতে, ডিমাতলি একটা মসজিদ রয়েছে, ওখানে একটা মেলা হয়, মেলাটার নাম কি? আগে ছিল সংহতি মেলা, এখন সেটা নাম পরিবর্তিত হয়েছে মৈত্রী ও কি মেলা, কি মেলা? পর্যটন ও মিলন মেলা, আগে ছিল সংহতি মেলা, চেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে, কি মেলা? পর্যটন ও মিলন মেলা, ঠিক আছে, মনে থাকবে, গেলে পরে বলতে পারবে। আমরা এবার চলে এসেছি এদিকে উদয়পুরেও একটা অভয়ারণ্য আছে, কি কোথাও এদিকে উদয়পুরে আছে? রোয়াটা কোথায়? রোয়া রোয়া রোয়া রোয়া অভয়ারণ্যটা কোথায় আছে? শিবে রোয়াটা শিবে জলাতে? রোয়া তোমাদের এদিকে আছে অমরপুরে, ঠিক করে বলো, রোয়া অভয়ারণ্য রোয়া এদিকে কোথায় আছে, কোথায় আছে বলতে পারবে না? রোয়াটা কোথায় আছে বলতে পারবে না? হ্যাঁ, রোয়াটা বলতে পারবে? আচ্ছা, আমাদের অনুকুটি কোথায় আছে? অনুকুটি, অনুকুটি কৈলাস শহর, শৈব তীর্থ অনুকুটি কৈলাস শহরে রয়েছে, ঠিক আছে। গেছো কেউ কৈলাসর? কেউ বাড়ি থেকে এখনো বের হয়নি, কোথাও যায়নি, হ্যাঁ, ঘর থেকে স্কুল, স্কুল থেকে ঘর, এই তো, এত কিছু না। আচ্ছা, আর একটা প্রশ্ন করি আমরা, প্রশ্নটা হলো আমরা গান্ধীজির কথা বলছিলাম, তার জন্মদিন নিয়ে বলছিলাম, 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন, গান্ধীজির পুরো নামটা কি বলো তো?
2: গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী।
0: ভেরি গুড, মোহনদাস করমচাঁদ গান্ধী। ওনার স্ত্রীর নাম কি ছিল বলো? মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি ছিল? এটা পারলে বলুন, ঠিক আছে, কি গান্ধী, মহাত্মা গান্ধীর সহধর্মিনী স্ত্রীর নাম কি ছিল? সবশেষ প্রশ্ন, মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি ছিল? কি ছিল
2: প্রশ্ন?
0: মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি ছিল? কি ছিল?
1: পুতলি ভাই?
0: নো
1: স্যার, রাবড়ি দেবী।
0: কি বলো? রাবড়ি, রাবড়ি দেবী। মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি ছিল?

কেউ পারবে না, কস্তুরবা গান্ধী, কস্তুরবা গান্ধী, এগুলি জানা দরকার রয়েছে। আমরা আমাদের কুইজ যেটা রয়েছে স্বচ্ছতা এবং পরিবেশ নিয়ে, আমাদের যে সময় নির্ধারিত সময় শেষ। তো তোমাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে, খুব ভালো তোমরা সবাই। আবার আসবো কোনো এক সময় অন্য কোনো বিষয় নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায়, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।

স্বচ্ছ ত্রিপুরা, সবুজ ত্রিপুরা। এই অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার অংশ। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। আপনার এই অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। এবারে শুনুন একটি দেশাত্মবোধক গান।

শুনলেন, দেশাত্মবোধক গান শিল্পী ছিলেন লোপামুদ্রা মিত্র। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে যথাক্রমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলায় সংবাদ।

0: আছে ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামের নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আর চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামের নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আর চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত পোষণ করেছেন। বৈঠকের পর দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।
1: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूं, तो मैं इस सॉलिडरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूं।
0: ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। দুদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন। এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো

0: প্রধানমন্ত্রী সেখানে গেলেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতে পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপরেও তিনি জোর দেন। বিজেপি প্রধানমন্ত্রীকে সুইডিশ কোম্পানিগুলি সর্বোচ্চ সম্মান দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব আরও মজবুত করা, সমুদ্রপথে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং জানান। উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ভ্যান ফ্যান গিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আহান গিউ বাউকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন তারা। সরকার জানিয়েছে, দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও পর্যন্ত কোনো ঘাটতির খবর নেই। এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল।
1: আনে বালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 করোড় কা আজ আমারি এগ্রিমেন্ট হো গিয়া হ্যায়, বঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়। 29,000 করোড় টিল নাও পশ্চিম বঙ্গাল সরকার কো মিলা হ্যায়, लेकिन ग्राउंड रियलिटी तो अच्छा नहीं है। इसको ऊपर भी हम लोग को आने वाला दिन में सोचना चाहिए, देखना चाहिए।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জলজীবন মিশন শুরু হয়েছে 1,69,000 কোটি টাকার বাজেট নিয়ে। 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তা চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে হয়েছে 56%। শ্রী পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত।
2: পশ্চিম বঙ্গে জল জীবন মিশন কে লিয়ে কুল লাগত 67.11 করোড় হ্যাঁ, জিসমে সে কেন্দ্র কা হিসসা 33,363 করোড় হ্যাঁ। 2019-2025-26 কে দৌরান রাজ্য কো আব তক 24,645 করোড় কা কেন্দ্রীয় আমন্ত্রণ কিয়া গয়া হ্যায়, জিসমে সে কেবল 13,000 করোড় প্রতিশত হি খরচ হুয়া হ্যায়। राज्य के राज्यांश में देरी एवं आवश्यक दस्तावेज समय पर प्रस्तुत न होने के कारण 11,670

0: নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প এই মাস পর্যন্ত চালু থাকবে।
1: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
0: কেরালা মে নতুন UDF মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী VD সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, VD সতীশনের নেতৃত্বে 21 সদস্যের নতুন UDF মন্ত্রিসভা আজই শপথ নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। টসে জিতে চেন্নাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 2 ওভারে 1 উইকেটে 31 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়িও কল্পনা দেববর্মা তিন ককতমা ভূভাগ রংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই নরওয়ে মন্ত্রী বক্র জোনাস স্টোর অসলো আদং বেরেমনি পান্ডব মানজাখা বিদি সতীশন তিনি কেরলমনি কেতাল মন্ত্রী অক্রাঙ্গ সুমাই তাঙ্খা বাইথং সুগজাক বদলনি বৈরকনি সামুং বাই হাস্তে কামে আমসে রংথং ফানকরাগংখা হানে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ছত্রিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর বিশি নিচি জরানি ফুটবলনি বসং বাতাই মনে ত্রিপুরা মা নংখরখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই নরওয়ে মন্ত্রী বক্র জোনাস গর স্টোর অসলো আদং বেরেমনি পান্ডব মানজাখা অজমা খরক নই ভারতাই নরওয়ে হালকন কাইসে গ্রীন স্ট্রেটেজি পার্টনারশিপ তলাংনানি গসিলাইখ্যা আবনকারীব পান্ডব বানিয়া ব্লু ইকোনমিক সার্কুলার ইকোনমিক রং সৈসি তাংসেব এ আই আকরক চুবালানি বাকে খা বাকসা আংলাইখ্যা
1: पिछले वर्ष भारत और यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन के एक ऐतिहासिक ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया। यह एग्रीमेंट भारत और नॉर्वे के बीच शेयर्ड प्रोग्रेस और प्रॉस्पेरिटी सुनिश्चित करने का ब्लूप्रिंट है। इस एग्रीमेंट में अगले 15 वर्ष में भारत में 100 बिलियन डॉलर इन्वेस्टमेंट और 1 मिलियन जॉब्स क्रिएट करने का लक्ष्य है।
0: মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী সাকা বিনি সুইডেন বেড়াইনা থামা বখাগনি হালকও তাই হামক্রাই তুবানো বসাকা বখাগনি হালকন হামক্রাই খাইনা তাই জয়েন্ট ইনোভেশন পার্টনারশিপ 2.0 তাই ইন্ডিয়া সুইডেন টেকনোলজি এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করিডোর চল খাইমনি সিমি চেঙ্গে বসকাং বিশিক বাও বখাগনি বানিয়ান বাকনি বাংরনা নাহারি সামুং তামা বেবাগ মিলিউই বেড়াইনা থামা চাসামুং গনাং ওংখা ব সুইডেনের লোকরক সুইডেন হাফাং তাই মন্ত্রী বক্র উল্ফ ক্রিস্টার সন্ন খাকা হামিয়াফারকা বিডি সতীশন তিনি তিরুবনন্তপুরমনি সেন্ট্রাল স্টেডিয়াম সংসাজাক পান্ডব কেরলমনি কেতাল মন্ত্রী অক্রাঙ্গী সুমাইতাংখা হাস্তেপা রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর বন সুমাইতাংরখা মন্ত্রী অক্রাবাই বাক্সা খড়ক নিচিসা আদংনি কাইসা মন্ত্রী সভাপ সুমাইতাংখা পান্ডব কংগ্রেস কাসকু মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী কর্ণাটকনি মন্ত্রী অক্রা সিডি রামাইয়া তেলেঙ্গানী মন্ত্রী অক্রা রেবন্ত রেড্ডি হিমাচল প্রদেশনি মন্ত্রী অক্রা শিবন্দর সিং সুকুন খবুই মুগনাং অজারক পান্ডব মানজাখা সেমাই তামা পান্ডা পাইমা ইয়াগুলো কেতাল সামজাক হাফাং তাই তিনি বরংনি পুইলা মন্ত্রী সভানে কগলাম সালাইমাও আসুকলাইখ্যা লাটুরনি আর সিসি কোচিং ক্লাস তৈদুলনা শিবরাজ মুটে গাওকরন হাকতর গনাঙ্গে নিট আমজুকমুনি কাংবলাই কেসে কেরেং মানে দরবাও রমখা সিবিআই সিবিআই বন সিংপ্রেকমানী ইয়াগুলো সিবিআইনি বদল দলসা লাটুরনি বিনি কোচিং ইনস্টিটিউট রোতকমুনি সামুং খেলায় আরনি

0: आ मामला बाय गदाजा किसासो नांगुकमा कांगबुलाय कम्प्युटर ताय मोबाइल फोन मानखा आकाशवाणी आगरतला केन्द्रनि अकक्तुमा खनाय तंबायो आकाशवाणी अकक्तुमानि अपडेट मानना बागे लगइन खलायदि www.newsonair.com न्यूज अन एयर एप ताय ट्विटर बाय फेसबुक प्लेटफर्म एयर न्यूज अलर्ट्स युट्युब नाइदि न्यूज अन एयर अफिसियल आबुन कारिबा आकाशवाणी आगरतला केन्द्रनि अकक्तुमा अपडेट मानाके ट्विटर एबा एक्स ह्यान्डल आकाशवाणी न्यूज आगरतला फेसबुक एयर न्यूज आगरतला ताय युट्युब आकाशवाणी न्यूज आगरतला व नायनो नाङानो बायथं चुकजाक बदलनि बुरि रकनि सामुं बाय हास्ते कामि आमचयो रां थं फानग्राक ओंखा तै हास्तेनि आजि मुंगु बांखा होनाय साखा मन्त्री अख्रा प्रफेसर डाक्टर मानिक साहा तिनि आगरतलानि रबीन्द्र शतबार्षिकी भवन कामि हामक्राय नायखुं तै TRLM नि कथाजाक चेतन बाय संसाजाक बायथं चुकजाक बुरि रकनि बायथं चुकजाक ओंमा व समृद्धिनि उलनि बेरेमनि सामुं बोतांनो सेंगै ब अकक्नो साखा মন্ত্রকরা শাখা নৈশায় নৈচি বা বিশিনে সেপ্টেম্বর র সমৃদ্ধি নে পুইলাই বেরম বাইথং চুকজাক বদলনি বাকে লাগাই ইয়াফার জাক মানে খক সারা রজাক রাং তিনি পাণ্ডব মানজাখা কামি হামক্রাই নাইখুনি টাঙ্করা অভিষেক সিং ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সামুচারী ফাং অফিসার অকরা তরিতকান্তি চাকমা আকর্ষ হাস্তে চংবরি কমিশন এডিসি নি বুসকাং ভিলেজ কমিটি নি চংবরি নি বাগে ভোট কেন্দ্র নি পাইথাক মুংরেম কারিখা তিনি লোকরং ফুনুকনা ও ভোট কেন্দ্র নি পাইথাক মুংরেম করংজাক ব্যাপক ব্লক হাবানক নি নোটিশ বোর্ড রাখা ভোট কেন্দ্র নি পাইথাক মুংরেম কারিমানো রগৈ তিনি পেচারথর ব্লক হাবানক জুদা জুদা থংরক বদল নি আদং রগ্নতি ব্যাপক বদল নি পান্ডা কাইসা সংসার জাখা আরো মানজাখা রিটার্নিং অফিসার এবার পেচারথল ব্লকনি ভিডিও নবারুণ চক্রবর্তী হাপাংনি চুব চুন সামঙ্গ ফুনাঙ্গে তাংচুরু বাবাইনি সেব বাই আ এরিমা ও কাহা মানমারি উমা নুকজাখা সিপাহী জলা হাঙ্কনি মেলাগড় পদ্ম দেপা আমচায় বাইথাং চুকজাক উমানি লগি লগি হাস্তে ও আহনি নাংমা সপুংমা ও নাংমানি বারজাইয়াচগি তঙ মেলাগড় মৎস্যজীবী তাংচুরু সমিতি খুনাদি আপনতে ককথুং কাইসা
1: হাস্তে হাপাংনি আ নাইখুংনি চুবা চুবাই 1980 বিশি সংসাজাক পদ্মদে পানি মেলাঘর মৎস্যজীবী তাংচুরু সমিতিনি ব্রী দশমিক নৈচিবা হেক্টর আমচাই গ্রাঙ্গৈ তংমা কাইদক তৈথু তাবুক সিবা হিজলা হাংকরনি আ এরিমা থাইঙ্গৈ বাচাখা শালকিচা সেকাং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনানি বিশিং সমিতিন খক থামসি রাসাইরাংনি কাইসা মিনি ফিশ ফিড মিল ইয়াফার জাকা হানৈ শাখা সুনামুরা বখাকস্তে আ নাইখুংনি সুপারভাইজার রনেন দেব রাই হাপাংনি চুবাচুন সামঙ্গ ফুনাঙ্গৈ আম চাইনি শিকলা শিকলি রগ্ন আ এডিমা সামঙ্গ বুসকাং ফাইনানি কবক মুংনা রেখা ব
2: বিভিন্ন মৎস্য চাষীদের বা যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রচুর স্কিম আছে এবং ধরতে গেলে এখন একটা মাছ চাষের প্রতি এখন আমাদের গভর্নমেন্টের একটা বিশেষ কর্মযজ্ঞ চলছে আমাদের সুনামড়া সাব ডিভিশনে এবং সেই কর্মযজ্ঞে আমি বেকার যুবক যুবতীদের বলবো তারাও যাতে এগিয়ে আসে এবং আমাদের যে মাছ চাষ এবং এটা করে তারা যাতে ইকোনমিক্যালি তারা স্বাবলম্বী হতে পারে আমি সবাইকে এটাই আমি বলবো আর
1: হাপাং নিচু বাচু বাই ও মিনি ফিশ ফিড মিলস নামটি সাজাকমা বাই তাবুক ফাতারনি আনি চামুং পাইনানি নাঙ্গিয়া আবাই তাংচুরু সমিতিনি বিশিব খক থামনি সিমি ব্রৈ রাসাই রাং বাইমানি কাতিব আবনো কারিব বিশিব শের নৈচিবানি সিমি নৈচিদক ষাট কিলো আ হাস্তেনি জুদা জুদা হাতিব রহর অ তাংচুরু সমিতি জুদা জুদা পান্ডাব সমিতিনি বখাক্তৈ খুং সারা চিচার নুখুংনি লগি লগি আমচাইনি বিগ্রা নুখুংন সমিতিনি বখাক্তৈ মাগনা আ বাগজাগো হনৈ শাখা তাংচুরু সমিতিনি ম্যানেজার শঙ্কর আচার্য তেই ইয়াকচু কাস্কো উৎপল কুমার দাস
3: প্রথমে যে ওয়াটার বডি ছিল জঙ্গল কীর্ণ একমাত্র ত্রিপুরা সরকারের সহযোগিতায় 3,50,000 টাকা খরচ করে এটাকে পরিষ্কার করে দিয়ে আমাদের হাতে তুলে দেয় 25 থেকে 26,000 কেজি মাছ আমরা উৎপাদন করি এই সকল মাছ আমরা মেলাগর মার্কেটে বিক্রি করি এবং তেল এবং পাইকারি দুটা দরে আমরা মাছটা বিক্রি করি
4: আমি উৎপল কুমার দাস আমরা প্রত্যেক বৎসরই আমরা তিনটা প্রোগ্রামে এলাকার যারা সভ্য সভ্য আছে এবং আম নাগরিক আছে তাদের মধ্যে আমরা ফ্রি মাছ দিয়ে থাকি পয়লা বৈশাখ বিজয়া দশমী এবং পুষ সংক্রান্তি
1: আ নাইখুংনি চুবাচুবাই বাই থাংচুকজাক ওংমানি লগে লগে হদানি বার যাইয়াসাকমা তাই হাতিও আ নাংমানি শিখ রুই তংমা ও নাংমানি বার যাইয়াসাগৈ তঙ্গ মেলাঘর পদ্মদে পানি মৎস্যজীবী তাংচুরু সমিতি ককনুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: রংনাইখং কাইসা ভারত কাহামকুক ভারতনি চেতনি বিশিং উর্দক বেরেমনি যুব সংগম সংসাইতঙ্গ আবনি নাহার মুংখা হাক কতনি জুদা জুদা হাস্তেতে কেন্দ্রবাই নাইকলজা আমচানি শিক্লারনি বিশিং হালক কাহাম বনাতে হুকুমক কথামুং বাংরনা

অসামং বুতাঙ্গ হরিয়ানা নি এনআইটি কুরুক্ষেত্র নি শিকলা বদল দলসা বুসকাং নৈচিসা সালমারি নি সিমে নৈচিস নি সালমারি জরে এনআইটি আগরতলা অফ টংফাইয়ান ইয়াং এনআইটি আগরতলা নি শিকলা বদল দলসা হরিয়ানা নি এনআইটি কুরুক্ষেত্র ও জুনতাল নি নৈ সালমারি নি সিমে চার সালমারি জরা টংগান হাস্তেও পেট্রোল ডিজেল তে এলপিজি আকরক তাবো আগিনি হাইন টংগো অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কোঅর্ডিনেটর তিনি অকক্তমা রেখা আপনি বাকি অসহী ওয়ানায় গবাংকে এলপিজি রুঙ্গুইতা তন্দি হনে ব যতনি ফাঁচিং কবং মৌনা রেখা খোয়াই হাঙ্কর নাইকল ফাংনি চেতন ভাই জনজাতীয় গরিমাতের নৈসাই নিচি দগ্ন রোগী প্রধানমন্ত্রী জনভাগিদারি অভিযান সবচেয়ে দূর সবচেয়ে পেহেলে তিনি নিশিমি চেংখা বুসকাং নৈচিবা সালমারি জরা খোয়াই হাঙ্কনি খুং ব্রিচিসা কামি হাপানি সেপ তাই হজাবমুং গুনাং সামুং বুতাং সংসার জাগানো অবনরোগী তিনি ইয়াকবারা হাঙ্কর নাইকলফাং অবেদানন্দ বৈদ্যনী তৈদুলমুং বাই সংসার জা কগলাম সালাইমাও বেবাক হাফাংনি নাইখুংনি অফিসার তাই কাইদক ব্লকনি অফিসারও মানজাখা ইয়াঙ্গ সিপাহী জলা হাঙ্করবো তিনি নিশিমি অ সামুং বুতাং চেংজাখা ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ মুকুমো ওমর বিশ্বের নৈচি জরানি ফুটবল নি বসং বাতাইমুনি ত্রিপুরা মা নংখরকা তিনি কোয়ার্টার ফাইনাল হাসতে বদল পাঞ্জাব নিথানি নৈবুক গুলবাই চেনখা বুসখান রামনুচি ব্রিয় সালথাং খোয়াইতে সিপাহী জলা হাঙ্কুর গবাং বাতে ওয়াওয়ান হনই আবনি লগে দাম ব্রিজি নিসিমি বাচি কিলোমিটার দৌ নবার ফাই মানু হনে হজমু রেখা নবর দিবার নাইখং আবনে কারিব বেবাক হাঙ্করব ওয়াতে গবাং ওয়াই মানো খনা সালনি সাকানি তুমারি নিচি চুকু ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানে গিনে টঙ্গানো কক্তমা পায়না সিগান কক্তমা বুবাগ্র তেবেসা মন্ত্রীবক নরেন্দ্র মোদী নরওয়ে নি মন্ত্রীবক জোনাসগর স্টোর অলসো আদং বেরুনি পান্দ মানজাখা বিডি সতীশন তিনি কেরলমনি কেতাল মন্ত্রী অকরাঙ্গে সময় তাঙ্খা কক্তমা তিনি বাগে অরণ্য পাখিয়া উলনি কক্তমা আওয়াইঙ্গানে খানা ফুং দাম চিনি সতী বৃচিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। সারা রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপিজির মজুত সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলেই রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং রাজ্যের আভ্যন্তরীণ গড় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রামোন্নয়ন দপ্তর ও গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতা অর্জনে সমৃদ্ধির দ্বিতীয় পর্বে কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2025 সালের সেপ্টেম্বরে সমৃদ্ধির প্রথম পর্যায়ে স্বসহায়ক গোষ্ঠীর জন্য ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল 100 কোটি টাকা। সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ঋণ প্রদান করা হয় 188 কোটি 40 লক্ষ টাকা। সমৃদ্ধির প্রথম পর্যায়ের সাফল্যে উৎসাহিত হয়ে গ্রামীণ জীবিকা মিশন সমৃদ্ধির দ্বিতীয় পর্যায়ে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা 150 কোটি টাকা নির্ধারণ করে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে লাখপতি দিদির সংখ্যা 1,08,000-এরও বেশি রয়েছে। রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভরতায় কমিউনিটি রিভলভিং ফান্ডে 837 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ রেখেছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আজ জনগণের প্রদর্শনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সমস্ত ব্লক কার্যালয়ের নোটিশ বোর্ডে দেওয়া আছে। এদিকে ঊনকোটি জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ উপলক্ষে আজ প্যাঁচারথল ব্লক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা প্যাঁচারথল ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী। শিক্ষামন্ত্রক এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ষষ্ঠ পর্যায়ের যুব সঙ্গমের আয়োজন করেছে, যার উদ্দেশ্য হল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করা। যুব সঙ্গম পর্যায় ৬ এর অধীনে দেশের বিভিন্ন প্রান্তের যুব অংশগ্রহণকারীরা জীবনযাত্রা, উন্নয়ন, সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, পর্যটন, উদ্ভাবন

0: স্থাপন এবং সর্বোত্তম প্রয়াস বা অভিজ্ঞতার বিভিন্ন দিক প্রত্যক্ষ করতে সহযোগী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিভ্রমণ করবেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্র থেকে একটি যুবা দল আগামী 21 মে থেকে 27 মে পর্যন্ত এনআইটি আগরতলায় অবস্থান করবেন। অনুরূপভাবে এনআইটি আগরতলা থেকে একটি যুবা দল হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্রে আগামী 2 জুন থেকে 8 জুন পর্যন্ত অবস্থান করবেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণে এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। ক্যাম্পের সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লাতুরের আরসিসি কোচিং ক্লাসের পরিচালক শিবরাজ মতি গাঁওকারকে দেশব্যাপী নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। এই কথিত পরীক্ষা কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে সিবিআই গত শুক্রবার তাকে প্রায় 11 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে সিবিআই এর একটি দল লাতুরে তার কোচিং ইনস্টিটিউটে তল্লাশি চালায়, যেখান থেকে এই মামলার সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে আজ থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত খোয়াই জেলার 41টি গ্রামে ব্যাপক সরকারি পরিষেবা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবসে দূর সবসে পেহলে এই স্লোগানকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসনের লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া এবং জনজাতি সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করা। এদিকে সিপাহীজলা জেলাতেও আজ থেকে এই অভিযান শুরু হয়েছে। সিপাহীজলা জেলায় 21 মে থেকে 23 মে পর্যন্ত হবে জনশুনবাই কর্মসূচি। এই জনশুনবাইয়ে স্থানীয় জনগণ তাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রশাসনিক পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর আজ অসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্ককে একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠক চলাকালীন দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, নীল অর্থনীতি, বৃত্তাকার অর্থনীতি, নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং আর্কটিক অঞ্চল সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হন। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে উভয় নেতাই ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তৈরি হওয়া বিপুল সুযোগের কথা উল্লেখ করেন।
1: পিছলে বর্ষ ভারত ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন কে এক ঐতিহাসিক ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। यह एग्रीमेंट भारत और नॉर्वे के बीच शेयर्ड प্रोग्रेस और प्रॉस्पेरिटी सुनिश्चित करने का ब्लूप्रिंट है। इस एग्रीमेंट में अगले 15 वर्ष में भारत में 100 बिलियन डॉलर इन्वेस्टमेंट और 1 मिलियन जॉब्स क्रिएट करने का लक्ष्य है।
0: সারা রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সহ সমস্ত প্রয়োজনীয় পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কোঅর্ডিনেটর আজ এ খবর জানিয়েছেন। তিনি জানান, গৃহস্থালী গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং রাজ্য জুড়ে এলপিজি পরিষেবাও স্বাভাবিক রয়েছে। তিনি আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আবেদন জানিয়েছেন। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং সরকারি সহায়তাকে সঙ্গী করে সমবায়ের মাধ্যমে মৎস্য চাষে সাফল্যের মুখ দেখছেন সিপাহীজলা জেলার মেলাঘরের পদ্মঢেপা এলাকার বহু মৎস্যজীবী পরিবার। আত্মনির্ভরতার পাশাপাশি রাজ্যের মাছের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতি। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন।
2: রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহায়তায় 1980 সালে প্রতিষ্ঠিত পদ্মঢেপার মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির 4.25 হেক্টর এলাকা জুড়ে থাকা 6টি জলাশয় বর্তমানে সিপাহীজলা জেলার মৎস্য উৎপাদনের অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় সমিতিটিকে 30 লক্ষ টাকার একটি মিনি ফিশ ফিড মিল প্রদান করা হয়েছে বলে জানান সোনামুড়া মহকুমা মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনিন দেবরায়। সরকারি সহায়তাকে কাজ

0: কাজে লাগিয়ে এলাকার বেকার যুবক যুবতীদের লাভজনক মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
1: বিভিন্ন মৎস্য চাষীদের বা যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রচুর স্কিম আছে, এবং ধরতে গেলে এখন একটা মাছ চাষের প্রতি এখন আমাদের গভর্নমেন্টের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে আমাদের সোনামুড়া সাব ডিভিশনে, এবং সেই কর্মযজ্ঞে আমি বেকার যুবক যুবতীদের বলবো তারাও যাতে এগিয়ে আসে এবং আমাদের যে মাছ চাষ এবং এটা করে তারা যাতে ইকোনমিক্যালি তারা স্বাবলম্বী হতে পারে আমি সবাইকে এটাই আমি বলবো। আর
0: সরকারি ভর্তুকিতে এই মিনি ফিশ ফিড মিল স্থাপন হওয়ায় বর্তমানে বাইরে থেকে মাছের খাদ্য কিনতে হচ্ছে না, যার ফলে সমবায় সমিতিটির বাৎসরিক 3-4 লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে। তাছাড়াও বছরে 25-26 হাজার কেজি মাছ রাজ্যের বিভিন্ন বাজারে যোগান দিয়ে থাকে এই সমবায় সমিতিটি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সমিতির অন্তর্গত 118টি পরিবারের পাশাপাশি এলাকার দরিদ্র পরিবারগুলিকে সমিতির তরফে বিনামূল্যে মাছ প্রদান করা হয় বলে জানিয়েছেন সমবায় সমিতির ম্যানেজার শঙ্কর আচার্য এবং সহসভাপতি উৎপল কুমার দাস।
2: প্রথমে যে ওয়াটার বডিটা ছিল জঙ্গলাকীর্ণ, একমাত্র ত্রিপুরা সরকারের সহযোগিতায় 3,50,000 টাকা খরচ করে এটাকে পরিষ্কার করে দিয়ে আমাদের হাতে তুলে দেয়। 25-26 হাজার কেজি মাছ আমরা উৎপাদন করি, এই সকল মাছ আমরা মেলাগড় মার্কেটে বিক্রি করি এবং টেল এবং পাইকারি দুটা ধরে আমরা মাছটা বিক্রি করি।
3: আমি উৎপল কুমার দাস। আমরা প্রত্যেক বছরই আমরা 3টা প্রোগ্রামে এলাকার যারা সভ্য সভ্যা আছে এবং আম নাগরিক আছে তাদের মধ্যে আমরা ফ্রি মাছ দিয়ে থাকি, পয়লা বৈশাখ, বিজয়া দশমী এবং পৌষ সংক্রান্তি।
0: মৎস্য দপ্তরের সহায়তায় আত্মনির্ভর হওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন ও বাজারে মাছের যোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে মেলাঘর পদ্মঢেপার এই মৎস্যজীবী সমবায় সমিতি। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন।
4: স্ত্রী সহ বহু গুণমুগ্ধ রেখে গেছেন, তার মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক জ্ঞাপন করেছে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। সারা রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপিজির মজুত ও সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45 মিনিটে।

আকাশবাণী বিরনিয়া শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিও করে দেখুন, সময় রাত 8:09 হয়ে 58 সেকেন্ড। এখন শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সড়ক ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন কুমার শানু এবং অনুরাধা পরোয়ালের কণ্ঠে।

আপনারা শুনছেন মনোরঞ্জন অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনছেন একই হিন্দি ছবির গান ছবি সারাক। এবারে গানটি শুনবেন অনুরাধা পরোয়াল এবং কুমার শানুর কণ্ঠে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জানা অজানা অনুষ্ঠান। জানা অজানা অনুষ্ঠানের আজকের পর্ব এ মাসের বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু। আর এই কিংবদন্তি পদার্থবিজ্ঞানীর জীবন এবং তার গবেষণা ইত্যাদি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিজ্ঞান স্নাতক শ্রী বরুণ দত্ত। নমস্কার বরুণবাবু, জানা অজানা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে কজন বিজ্ঞানী তাদের অমূল্য অবদান রেখে গেছেন তাদের মধ্যে আচার্য সত্যেন্দ্রনাথ বসু একজন, যার কাজের ক্ষেত্র ছড়িয়ে গিয়েছিল ভারতের বাইরেও। আজ সেই মহান বিজ্ঞানী সম্পর্কে আপনার কাছে জানব।
1: নমস্কার। শুরুতে আমি একটা সত্যনাথ বসুর একটা পঙ্ক্তি বলছি, সেটা হচ্ছে কি, যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝেন না। 1894 খ্রিস্টাব্দে পহেলা জানুয়ারি উত্তর কলকাতার গয়া বাগান অঞ্চলে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের পাশে 22 নম্বর ঈশ্বর মিত্র লেনে সত্যনাথ বসুর জন্ম হয়।
0: আচ্ছা।
1: তার পরিবারের আদি নিবাস 24 পরগনার কারুপাড়ার সন্নিকটে বরজাগুলিয়া গ্রামে। তার পিতা সুরেন্দ্রনাথ বসু ছিলেন পূর্ব ভারতের রেলওয়ের প্রধান হিসাবরক্ষক এবং মাতা আমোদিনী দেবী ছিলেন আলিপুরের খ্যাতনামা আইনজীবী মতিলাল চৌধুরীর কন্যা, এবং সত্যনাথ বসু তাদের 7 ভাই বোনের মধ্যে প্রথম।
0: সবার বড় ছিলেন তিনি,
1: এবং তারপরে কিন্তু ওনার 6 বোন ছিল।
0: আচ্ছা। উনি একজনই ভাই?
1: হ্যাঁ, একজন ভাই ছিল এবং বড় ভাই।
0: 6 বোন?
1: হ্যাঁ, 6 বোন ছিল।
0: আচ্ছা।
1: উনি শিক্ষাজীবন শুরু করেছেন একটা নর্মাল স্কুলে, আমাদের মতোই উনি আমাদের শিক্ষাজীবন শুরু করেন। এই কলেজে তিনি সান্নিধ্যে আসেন বিখ্যাত বিজ্ঞানী, আমরা সবাই জানি, জগদীশচন্দ্র বসু, যিনি বলেছেন যে গাছেরও প্রাণ আছে। নিশ্চয়ই আমরা শুনেছি, হ্যাঁ, গাছেরও প্রাণ আছে যে কথা বলেছেন যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো অনেক বিজ্ঞানীর সান্নিধ্যে উনি এসেছিলেন, ওদের আন্ডারে উনি পড়াশোনা করেছিলেন। তাহলে ভাবতে মানে ভাবতে ভালো লাগে যে উনি কার আন্ডারে পড়াশোনা করেছেন,
0: সবার সান্নিধ্য তিনি পেয়েছেন,
1: এবং যারা পেয়েছেন সবই ভারতের এবং কি বিশ্বের মধ্যে নাম করা বিজ্ঞানী,
0: সব বিজ্ঞানী
1: ওই সময়। এবং তিনি 1913 খ্রিস্টাব্দে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক করেন, এবং পরবর্তী সময়ে 1915 খ্রিস্টাব্দে একই ফলাফলে মিশ্র গণিতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
0: আচ্ছা।
1: উনি এখান থেকে ডিগ্রি লাভ করেছিল। এরপর ওনার কর্মজীবন শুরু হয়ে যায়, যখন আমরা উনি স্নাতকোত্তর ডিগ্রি পাস করেন তার ওনার কর্মজীবন শুরু করে। ওই সময়কালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন, ওইটা ছিল 1915 খ্রিস্টাব্দে। উনি ওই সময় ওইখানে প্রভাষক হিসেবে যোগ দেন, ফার্স্ট ওনার কর্মজীবন শুরু হয় ওইখান থেকে,
0: মানে প্রভাষক হিসেবে কাজে যোগ দেন,
1: কাজ দিয়েছিলেন ওইখানে
0: প্রেসিডেন্সিতে।
1: হ্যাঁ, না, আশুতোষ মুখোপাধ্যায় কলেজ, বিজ্ঞান কলেজ,
0: বিজ্ঞান কলেজে
1: ওইখান থেকে। এবং সেখানে তিনি বিজ্ঞানী মেঘনাথ সাহার সঙ্গে মিশ্র গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষণা শুরু করেন। মেঘনাথ সাহা কিন্তু ওনার বন্ধু ছিল।
0: আচ্ছা আচ্ছা।
1: আমরা যে মেঘনাথ সাহার নাম শুনি গণিতে বিশাল কি বলবো অনেক গণিতজ্ঞ, ওনার সঙ্গে কিন্তু ফ্রেন্ড ছিল, ওরা ক্লাসে ফার্স্ট আর সেকেন্ড ছিল, কেউ ফার্স্ট হতো কেউ সেকেন্ড হতো, উনি ছিলেন ফার্স্ট, সত্যনাথ বসু উনি সেকেন্ড।
0: প্রথমে তিনি তাহলে গণিত নিয়ে পড়াশোনা করেছিলেন।

0: গণিতে নিয়েই তিনি স্নাতক ডিগ্রি করেন।
1: আচ্ছা।
0: এবং ১৯২১ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে পদার্থবিজ্ঞান বিভাগের রিডার হিসেবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রথম অধ্যক্ষ হিসেবে 1947 পর্যন্ত এখানে কাজ করে গেছেন, মানে ভারত স্বাধীনতা ওই সালটা যে 1947 আমরা বলি ওই পর্যন্ত এখানে কিন্তু কাজ করে গেছেন।
1: আচ্ছা, ঢাকা এবং কুমিল্লাতে।
0: হ্যাঁ, কুমিল্লাতে, ওই সময় তো একই সঙ্গে ছিল আমরা। এবং 1942 যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন শিক্ষকতাকালীন বসু প্লাঙ্কের কোয়ান্টাম তিরস্কৃত নীতি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের সাহায্য ছাড়াই প্রতিপাদন করে একটি গবেষণা প্রবন্ধ রচনা করেন।
1: আচ্ছা।
0: এবং সদৃশ কণার সাহায্যে দশার সংখ্যা গণনার একটি চমৎকার উপায় উদ্ভাবন করেন,
1: একদম সম্পূর্ণ নতুন, কেউ আগে করেনি।
0: এই নিবন্ধটি ছিল মৌলিক এবং কোয়ান্টাম পরিসংখ্যানের ভিত্তি রচনাকারী।
1: আচ্ছা।
0: প্রবন্ধটি প্রকাশ করবার প্রাথমিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে বসু তা সরাসরি আলবার্ট আইনস্টাইনের নিকট প্রেরণ করেন।
1: সত্যি, এই যে উনি এত বড় একজন বিজ্ঞানী আইনস্টাইন, ওনার কাছে সরাসরি তিনি চিঠি লিখে দিয়েছেন এবং গবেষণা পত্রটি পাঠিয়ে দিয়েছেন, তা কত বড়, মানে কি বলবো, ওনার সাহস প্রশংসা করতে হয়। অদম্য ইচ্ছে ওনার।
0: এরপর কি হয়েছে, উনি এটা যখন প্রকাশ করেন তখন আলবার্ট আইনস্টাইন ওই জিনিসটা ওনার গুরুত্বটা উপলব্ধি করেন, আসলে জিনিসটা পুরো অন্যরকম ছিল। তখন তিনি কি করেছেন, আমাদের এখানে এটা কিন্তু প্রকাশ হয়নি, উনি পাঠিয়ে দিয়েছেন ওইখানে আলবার্ট আইনস্টাইনের কাছে। এরপর আলবার্ট আইনস্টাইন যখন এটা দেখলো যে আসলে এটার কিছু গুরুত্ব আছে,
1: তিনি সেটা অনুধাবন করতে পেরেছেন,
0: তখন জার্মান ভাষায় ওইখানে পত্রিকায় এটা প্রকাশ করে দেন।
1: আচ্ছা।
0: ওনার যে ছিল প্রজেক্টটা, তখন ওনার ওইখানে যে সাময়িক সমসাময়িক যে পত্রিকা ছিল ওইটা, তার ওনার আবিষ্কারটা প্রকাশিত হয়। পরবর্তী সময় ওনার এই আবিষ্কারের জন্য কি হয়, ওনাকে দুই বছরের জন্য ইউরোপে পাঠানো হয়।
1: আচ্ছা।
0: ইউরোপে পাঠিয়েছে,
1: তারপরেই তিনি মানে খুব বিখ্যাত হয়ে
0: গেছেন যে হ্যাঁ। এরপর ওইখানে যখন ইউরোপে যাওয়ার পরে উনি অনেক বড় বড় বিজ্ঞানী যেমন মাদাম কুরি, তারপর লুই দ্য বিগলি, তারপর আইনস্টাইনের মতো বিশাল বড় বড় বিজ্ঞানীদের সাথে কাজ করার সুযোগ লাভ করেন। এটা কিন্তু আমাদের জন্য বা আমরা ভারতীয় হিসাবে বিশাল গৌরবের বিষয়।
1: অবশ্যই।
0: যে আমরা কোথায় থেকে কোথায় ছিল উনি কোথায় গেছেন, এটা
1: আমরা ভারতবাসী হিসেবে ভীষণ গর্বিত।
0: হ্যাঁ। এরপরে 1927 উনি ওইখান থেকে ঢাকা সফর শেষ করে ওইখান ইউরোপে ছিল, ওইখান থেকে চলে আসে, এসে ঢাকায় যথারীতি ওনার যে কাজ ছিল ওইখানে উনি যোগদান করেন, ওইখানে যোগ দেন, তার কর্মস্থলে যোগদান করেন। এবং ওনার কিন্তু কোনো ডক্টরেট ডিগ্রি ছিল না, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি যখন ঢাকায়, উনি কিন্তু কোনো কলেজে প্রফেসর হিসেবে তো আমরা নিশ্চয়ই জানি একটা ডক্টরেট ডিগ্রি লাগে, ওনার কিন্তু কোনো ডক্টরেট ডিগ্রি ছিল না এমন। তো আইনস্টাইনের সুপারিশে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ওনাকে প্রফেসর পদে নিয়োগ করা হয় এবং পদার্থবিজ্ঞান বিভাগীয় প্রধানের দায়িত্ব লাভ করেন,
1: বিভাগীয় প্রধান হন।
0: এবং ঢাকার যে পদার্থবিজ্ঞানের ডিপার্টমেন্ট আমরা যেটা বলি ওইটাকে অনেক সুন্দরভাবে তিনি সাজিয়েছেন, নিজের মতো করে সাজিয়েছেন।
1: আচ্ছা।
0: তারপর বসু 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকায় অবস্থান করেন, এখান থেকে যখন 1927 ইউরোপ শেষ করে আসলো, আসার পরে ঢাকায় ফিরে এসে উনি অধ্যাপক পদে নিযুক্ত হন। এবং ঢাকায়
1: বোঝা যাচ্ছে মানে জীবনের বেশিরভাগ সময়টাই তিনি ঢাকাতেই কাটিয়েছিলেন,
0: এবং ওই সময় যখন কর্মজীবন টাইমটা কিন্তু উনি ঢাকাতেই কাটিয়েছেন,
1: এবং সেখান থেকেই তার ওনার বিখ্যাত বিখ্যাত গবেষণা বেরিয়েছে।
0: হ্যাঁ, এখান থেকে বেরিয়ে গেছে। তারপর কি হয়েছে, উনি 1927 থেকে 1945 পর্যন্ত ঢাকাতেই অবস্থান করেছিলেন, ওই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজালেন গুছালেন নিজের মতো করে তৈরি, ডানের ডিপার্টমেন্টটা যে ফিজিক্স ডিপার্টমেন্ট ওটাকে সুন্দর করে সাজিয়ে নিলেন। যখন দেশ বিভাগ আসন্ন হলো তিনি আবার কলকাতায় ফিরে আসছেন।
1: আচ্ছা।
0: কলকাতায় ফিরে এসেছেন, এখানে আসার পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন, মানে ঢাকা থেকে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, ওইখানে অধ্যাপক হিসেবে সেম পোস্টে ছিলেন। এবং 1956 পর্যন্ত সেখান থেকে অবসর গ্রহণ করেন, এবং অবসর গ্রহণ করার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে এমেরিটাস অধ্যাপক হিসেবে নিযুক্ত করে। তারপর ভারত সরকারের আমন্ত্রণে তিনি বিশ্বভারতী উপাচার্য হিসেবে যোগ দেন, এবং 1956 থেকে 1958 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই দায়িত্বভার পালন করেন
1: বিশ্বভারতীর উপাচার্য
0: হিসেবে। এবং ভারত সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে 1949 নিযুক্ত করেন,
1: জাতীয় অধ্যাপক হিসেবে
0: নিযুক্ত করেছিলেন। এবং যেটা আমরা এখানে না বললে হয়, যেটা ছিল বোস আইনস্টাইন, যেটা আমরা বলি, আমরা সবসময় শুনি যে বোস আইনস্টাইন বা আমরা বোস আইনস্টাইন কনস্টেন্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, প্রধানত যেটা ছিল সেটা হচ্ছে বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব নিয়ে উনি বেশি কাজ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসু তত্ত্বীয় পদার্থবিজ্ঞান ও এক্সরে ক্রিস্টোলোগ্রাফির উপর কাজ শুরু করেন। এছাড়া তিনি শ্রেণীকক্ষে কোয়ান্টাম বলবিদ্যা পড়াতেন ঢাকাতে, আমি এটা সম্পর্কে কথা বলছি আর কি। ঢাকাতে উনি কি করতেন, ওই শ্রেণীকক্ষে কোয়ান্টাম বলবিদ্যা নিয়ে পড়িয়েছেন। ক্লাসে একদিন আলোক তড়িৎ ক্রিয়া ও অতিবেগুনী বিপর্জন পড়ানোর সময় তিনি শিক্ষার্থীদের বর্তমান তত্ত্বের দুর্বলতা বোঝাতে এই তত্ত্বের সঙ্গে পরীক্ষালব্ধ ফলাফলের ব্যর্থতা তুলে ধরেন। সে সময় তিনি ওই তত্ত্ব প্রয়োগ করতে গিয়ে একটি ভুল করেন।
1: আচ্ছা,
0: পরে দেখা গেল তার ওই ভুলের ফল আর পরীক্ষার যে ফল বেরিয়েছে ওইটা এক হয়ে গেছে, কি মানে কোইনসিডেন্টলি হোক মিলে গেছে, উনি ভুল করেছেন কিন্তু এক্সামে যে আগে রিপোর্টটা ছিল ওইটার মধ্যে ওই রিপোর্টের ভাব
1: চলে আসে, এটা ভালোই হলো।
0: দেখলো যে উনি ভাবলেন যে আমি তো ভুল করেছি কিন্তু আমার যে রেজাল্ট আসলো, আমার যে পরীক্ষা, জেনারেলি যে পরীক্ষা বইয়ের মধ্যে লেখা আছে ওই বইয়ের আর আমার ভুলের রেজাল্ট দেখে সেম মিলে গেল,
1: সেম হয়ে গেল,
0: তার মানে ভুলটা ভুলেছিল, মানে আমি যেটা ভুল করেছি
1: অ্যাকচুয়ালি
0: জিনিসটা হচ্ছে কি। এবং এই ভুলের সঙ্গে মিলিয়ে উনি কি করেছেন, একটা লেকচার, একটা ছোট্ট একটা নিবন্ধ আকারে উনি লিখেছিলেন বইয়ের মধ্যে, যেটা আমি নাম বলে দিচ্ছি, প্লাঙ্কস ল অ্যান্ড দ্য হাইপোথিসিস অফ লাইক কোয়ান্টা, এর নামে একটা প্রকাশ করেছেন, বইয়ের মধ্যে এটা উল্লেখ আছে। তার এই ভুলটিকে পরিসংখ্যানের একটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে, উনি লিখেছিলেন বইয়ের মধ্যে যে দুইটি ভালো মুদ্রাকে যদি নির্বিচারে প্রয়োগ করা হয় তাহলে এক তৃতীয়াংশ বার দুইটি হেড পড়বে, আমরা যে কয়েনের মধ্যে জানি টেল এবং হেড, হ্যাঁ ওইটার মধ্যে দুইবারে যে হেড পড়বে এক তৃতীয়াংশ বার,
1: আচ্ছা
0: হ্যাঁ দুইটি হেড পড়বে এমন অনুমান করাটা আসলে নির্ঘাত ভুল। এটা আর দুইবারই মানে এক তৃতীয়াংশ আমি মানলাম দুইবারই হেড উঠবে, এটা কোনো ঠিক না, উঠতে পারে বা না উঠতে পারে, ঠিক এমন একটি ভুল তিনি করেছিলেন। কিন্তু ফলাফলটা এমন হলো যে তা মিল খেয়ে গেল পরীক্ষার সঙ্গে, তাতে তিনি ভাবলেন এই ভুল ভুল নয়। প্রথমবারের মতো তার মনে হলো ম্যাক্সওয়েল বোলসম্যানের সংখ্যাতত্ত্ব আণুবীক্ষণিক কণার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ সেখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের কারণে কণার যে আন্দোলন তা গ্রাহ্য সীমার মধ্যে, কাজে তিনি কণার ভরবেগ ও অবস্থানের ব্যাপারটি বাদ দিয়ে দশাকালে কণার প্রাপ্যতা নির্দেশ করেন। এটি হলো প্লাঙ্কের ধ্রুবকের ঘনমান মানে এস কিউব। এটা পদার্থবিজ্ঞানের বিশ্ববিখ্যাত জার্নাল ফিজিক্স জার্নাল বসুর এই প্রবন্ধ।

0: দিয়েছেন, কিন্তু হতাশ হয়ে, কিন্তু মানে হয়েছে কোইনসিডেন্টলি উনি যে কোনো একটা পরীক্ষা করেছিলেন, দেখা গেল একটা ক্যালকুলেশন করতে লাগলেন, ক্যালকুলেশন দেখলেন যে আমি যে ভুল করেছি আমার ভুলের সঙ্গে ভুলটা মিলে গেল, তার মানে আমি তো ভুল করেছি, তাহলে রেজাল্টটা ভুল, কিন্তু ওনার এই পরীক্ষাটা প্রকাশ করেনি কোন জার্নাল, ওই সময় খুব ফেমাস জার্নাল ছিল ফিজিক্স জার্নাল বলে একটা, হ্যাঁ ওইটার মধ্যে এটা প্রকাশ করেনি। উনি এবার হতাশ হয়ে গেলেন, হতাশ হয়ে কি করলেন, এটাকে আইনস্টাইনের কাছে পাঠিয়ে দিলেন। আর আইনস্টাইন ওই সময়কার সবচেয়ে ফেমাস সায়েন্টিস্ট ছিল, আইনস্টাইন ওনার ব্যাপারটা খুব ভালো করে বুঝলো এবং অনুধাবন করলো। আর তুমি বুঝলেন যে আসলে জিনিসটা তো খুবই অন্যরকম একটা ব্যাপার, যে আসলে ঠিকই তো জিনিসটা, উনি তো আইনস্টাইন জানে ওই সময় আইনস্টাইন কিছু বলবে মানে ওইটাই গ্র্যান্ড করবে, তা আইনস্টাইন যখন বুঝলো যে হ্যাঁ জিনিসটা অন্যরকম, তো উনি কি বললেন, উনি একটা জার্নাল এটা পাঠিয়ে দিলেন ওই সময়কার, এবং জার্মান ভাষায় লিখলেন।
1: আচ্ছা,
0: এবং ঘটনাটা 1924 ঘটনাটা ঘটলো 1924। পরে বসুর ভুল সঠিক ফলাফল দেওয়ার কারণ হলো একটি ফোটন কণা ফোটনকে আর একটি ফোটন থেকে আলাদা করা মুশকিল, তাই দুটি ফোটনের একদম একই শক্তি ভাবাটা ঠিক নয়, কাজেই দুটি মুদ্রণ একটি ফোটন আর একটি বোসন হয় তা তবে দুইটি হেড হওয়ার সম্ভাবনা তিনের এক হবে। বসুর ভুল এখন বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব নামে পরিচিত।
1: আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করছি যে এই যে বোসন কণা, একটু আগে আপনি বললেন বোসন কণা, তো বোসন কণাটা সম্পর্কে যদি একটু বলেন।
0: অ্যাকচুয়ালি বোসন কণা হচ্ছে কি, আমি বলছি বোসন হলো পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী এক বিশেষ ধরনের অতি পারমাণবিক কণা যা প্রকৃতির বিভিন্ন বল বহন করে। সহজ কথায় বলতে গেলে এর কণাগুলোর মধ্যে মিথস্ক্রিয়া বা বল আদান প্রদানের মাধ্যমে মহাবিশ্বের গঠন ধরে রাখতে সাহায্য করে, এটা হচ্ছে ফোটন কণা এবং এটা বোসন কণা বলছি। আর বোসন কণাকে আমরা সাধারণত ওরও ক্লাসিফিকেশন আছে, আমরা দুইটা ভাগে সাধারণত ভাগ করি, একটা মৌলিক বোসন একটা হচ্ছে যৌগিক বোসন।
1: আচ্ছা,
0: মৌলিক বোসন যেটা সেটার মধ্যে ফোটন আছে যেটা আমরা তড়িৎচুম্বকীয় বলের বাহক, তারপর হচ্ছে ক্লুয়ন সেটা সবল নিউক্লিয় বলের বাহক, ডাব্লিউ এবং জেড বোসন দুর্বল নিউক্লিয় বলের বাহক যা তেজস্ক্রিয় ক্ষয় ঘটায়, এবং হিগস বোসন এই কণা অন্যান্য কণাকে ভর প্রদান করে,
1: মানে যেটাকে আমরা ঈশ্বর কণা বলি।
0: হ্যাঁ, তারপর হচ্ছে আপনি বলছেন গ্র্যাভিটন, গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বলের তাত্ত্বিক বাহক, আর যেটা আমরা আরেকটা বললাম যেটা হচ্ছে যৌগিক যৌগিক বোসন, এটা আরেকটা ভাগ আমরা করে দিয়েছি।
1: এই বোসন কণাটা নাম হয়েছে নিশ্চয়ই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে।
0: হ্যাঁ, নাম অনুসারে, এই তো আমি আসছি এটা নাম অনুসারে। যেটা যৌগিক বোসন বললেন সেটা হচ্ছে একটা মেসন, একটা এগুলো যৌগিক বোসনের মধ্যে যদি আমরা বলি সেটা হচ্ছে একটা মেসন, সেটা কোয়ার্ক এবং অ্যান্টি কোয়ার্কের সমন্বয়ে গঠিত। দেখা গেল আইনস্টাইন যখন এই ধারণাটা গ্রহণ করলে তা প্রয়োগ করলেন পরমাণুতে, আইনস্টাইন কি করলো তাদের ঘটনাটা গ্রহণ করলেন, দেখলাম যেটা পাঠিয়েছে ওটা গ্রহণ করলেন, গ্রহণ করলে উনি এটা পরমাণুতে করে দেখালেন। উনি দেখলেন যে যে নতুন প্রপঞ্চ যা এখন বোস আইনস্টাইন কন্ডেনসেট নামে পরিচিত, তবে এটি আসলে বোসন কণার একটি ঘনীভূত সুফ। 1995 একটি পরীক্ষায় এটি প্রমাণও পাওয়া গেছে, এবং বিশ্বজগতে এটা যে কণাগুলো স্পিন পূর্ণসংখ্যা বসুর নাম অনুসারে গেল ঘোড়া গাড়িকে মানিব্যাগটা রেখে চলে আসে, মানিব্যাগটা রেখে চলে আসে। এবার মেয়েকে সিনেমা হলের সামনে রেখে উনি আবার গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই টেবিলের উপরে অঙ্কটা পড়ে আছে, প্যান্টটা ওইখানে পড়ে আছে, মানিব্যাগ ছিল
1: যেটা এখনো সমাধান হয়নি
0: হয়নি। উনি কি করেছেন,
1: ওইখানে চোখ পড়ে গেছে। আচ্ছা,
0: এরপর উনি এখানে বসে আছেন, বসে আবার শুরু করে দিয়েছেন করা, অঙ্ক করাটা শুরু করে দিলেন,
1: মেয়ের কথা ভুলে গেছে।
0: হ্যাঁ, মেয়ের কথা ভুলে গেছে যে ঘোড়া গাড়িটা নিয়ে আসলো, উনি তো বাইরে দাঁড়িয়েছিলেন, এবং একটা এত বড় বিজ্ঞানী বাড়ি সঙ্গে সঙ্গে তো যাওয়া যায় না, যে কি করে ডাকবে কাকে ডাকবে, ওরা বসে আছেন ডাকছেন, দুই ঘন্টা বেরিয়ে গেল কেউ বেরোচ্ছে না, তো বাধ্য হয়ে ওই যে ঘোড়ার ড্রাইভার ছিল চালাচ্ছিলেন যে চালক, উনি গেলেন, গিয়ে দেখলেন যে উনি যথারীতি করছেন অঙ্ক করছেন অঙ্ক করছেন। উনি বললেন যে স্যার আপনি কখন যাবেন, মেয়ে তো সিনেমা কখন দেখবেন, তখন ওনার মনে আসলো যে আসলে আমি তো মেয়েকে তো সিনেমা হলের সামনে দেখা
1: করি, মনে পড়ে গেল আর কি,
0: যে মানে মানে উনি এত ভোলা মনের লোক ছিলেন, অনেক ভোলা মন ছিলেন
1: বিজ্ঞানী।

0: ঘটনা কিন্তু বিজ্ঞানীদের ক্ষেত্রে হয়ে থাকে, আইনস্টাইনের ক্ষেত্রেও এমন হয়েছে, আমরা জানি অনেকগুলো ঘটনার কথা।
1: তো এটা একটা পরবর্তী সময়ে উনি কিভাবে মেয়েকে মানিয়েছেন বা কিভাবে বুঝিয়েছেন সেটা কিন্তু আমরা আর পাইনি, আমাদের বইয়ের কোথাও লেখা ছিল না যে কোথাও কিভাবে তিনি মেয়েকে মানিয়েছিলেন। যাক, এটা আমি বললাম ওনার সম্পর্কে। তাছাড়া বোস যখন বড় একটা আবিষ্কার করলেন, কিন্তু তারপর তিনি অনেক কিছু পুরস্কার, যেটা আমরা বোস এবং নোবেল পুরস্কার সম্পর্কে আমরা যদি বলতে যাই, বোস এবং আইনস্টাইন কিন্তু অনেকবার অনেক কিছুতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু বোস ও আইনস্টাইন যেটা ফোটন আমাদের কোন দুঃখ নেই, আমাদের ভারতীয় হিসেবে আমাদের কোন দুঃখ নেই, কিন্তু আমরা 1929 সত্যেন বসু ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের পদার্থবিজ্ঞান শাখার সভাপতি হয়েছিলেন উনি, তারপর 1944 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, এবং 1958 খ্রিস্টাব্দে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো হন, এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সত্যনাথ বসুকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। তারপর কি হচ্ছে, 1959 ভারত সরকার তাকে জাতীয় অধ্যাপক মনোনীত করেছিল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম এবং ভারত সরকার পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেছিল। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে সত্যেন বসু অধ্যাপক পদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং 1986 খ্রিস্টাব্দে কলকাতা শহরে, এখন গেলে আমরা দেখতে পাবো নিশ্চয়ই, তার নামে সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলিক বিজ্ঞান কেন্দ্র নামক গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে।
0: এগুলোই তো আমাদের পাওনা,
1: পাওনা এটা আমি দিয়েছে, হয়তো বা নোবেল পুরস্কার পাইনি,
0: পাইনি, হ্যাঁ, কিন্তু অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন,
1: অনেক পুরস্কার ভূষিত হয়েছেন,
0: আর সেই জন্যই তিনি আমাদের মনে থেকে যাবেন চিরদিন।
1: এবং আরেকটা জিনিস হচ্ছে কি, শুধু উনি যে একাধারে বিজ্ঞানী ছিলেন তাও না, কিন্তু উনি মাতৃভাষা নিয়ে কিন্তু অনেক কাজ করেছেন, যে বিজ্ঞানটাকে কিভাবে বাংলা ভাষাতে, আমাদের মাতৃভাষাতে বোঝানো যায়, পড়ানো যায় বা
0: সহজবোধ্য করা যায়,
1: হ্যাঁ, আমরা কিভাবে বুঝতে পারবো, এর জন্য অনেক প্রয়াস করেছেন, অনেক কিছু লিখেছেন।
0: আচ্ছা,
1: এবং একাধারে কিন্তু আবার উনি সঙ্গীত, উচ্চসঙ্গীত, হ্যাঁ, উচ্চসঙ্গীত খুব পছন্দ করতেন, বাজাতেও পারতেন, অনেক ইনস্ট্রুমেন্ট আছে উনি বাজাতে পারতেন, শুধু যে বিজ্ঞানী বা গণিতজ্ঞ তা না, কিন্তু সঙ্গে অনেক অনেক জ্ঞান ছিল ওনার, অনেক বিশাল নলেজ ছিল ওনার,
0: উচ্চাঙ্গ সঙ্গীতেও তিনি,
1: হ্যাঁ,
0: খুব ভালো
1: বাজাতে পারতেন, কিন্তু
0: বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বলা যায়।
1: এবং মাতৃভাষা সম্পর্কে যদি আমরা বলি, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি অমূল্য অবদান রেখে গেছেন, বাংলা ভাষায়, যেটাকে আমরা বিজ্ঞান চর্চা বলি, এখন আমরা পড়ছি, যারা ছোট বাচ্চা আছে ওদেরকেও আমরা পড়াই, এখন উপরে লেভেল হয়তো বা চলে গেলে কলেজ লেভেলে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে ওরা তো বাংলাতে পড়ছে, ফিজিক্স বা কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, ওরা বাংলাতে করছে, যারা ইংলিশ মিডিয়াম তারা তো ইংলিশে পড়ছে, কিন্তু কলেজে গেলে হয়তো এটা ইংলিশ হয়েছে, কিন্তু উনি এটার বিরুদ্ধে বলবো না, উনি ওটাকে আমাদের মাতৃভাষায় এটা বোঝার জন্য, যাতে বিজ্ঞানটাকে যাতে সহজভাবে আমরা বুঝতে পারি তার জন্য অনেক প্রচেষ্টা করেছেন।
0: এখন হয়তো ইংরেজি মাধ্যম স্কুল বেড়ে গেছে, হ্যাঁ, সবাই ইংলিশের প্রতি একটা টান যে পড়তেই হবে, ইংরেজি জানতেই হবে, কিন্তু একটা সময় ছিল তখন কিন্তু বাংলারই বেশি চল ছিল, তো সেই কারণে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য সহজবোধ্য করার জন্যই তিনি হয়তো মাতৃভাষার প্রতি জোর দিয়েছিলেন। আর সত্যি বলতে কি, মাতৃভাষার টান তো সেটা উপেক্ষা করা যাবে না, তুমি ইংরেজিতে যতই পণ্ডিত হও না কেন মাতৃভাষা জানতেই হবে, তাই তো?
1: এই জন্য আমরা সবসময় 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি আমাদের। এখানে মাতৃভাষা সম্পর্কে যখন আসলো, আমি একটু বলি উনি কি কি করেছিলেন মাতৃভাষা, আমাদের বাংলা নিয়ে। তার নেতৃত্বে যখন 1948 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠিত হয়, এবং এই পরিষদের মুখপাত্র হিসাবে বাংলা ভাষায় বিজ্ঞান পত্রিকা জ্ঞান ও বিজ্ঞান প্রকাশিত হয়।
0: আচ্ছা,
1: 1963 খ্রিস্টাব্দে জ্ঞান ও বিজ্ঞানে কেবলমাত্র মৌলিক গবেষণা নিবন্ধ নিয়ে রাজশেখর বসুর সংখ্যা প্রকাশ করে, এবং এটা প্রকাশ করেও দেখান তিনি, এবং বাংলা ভাষায় বিজ্ঞানের মূল নিবন্ধ রচনা সম্ভব হয়। এটা হচ্ছে উনি বিজ্ঞান এবং মাতৃভাষা সম্পর্কে আমরা অনেক কিছু করে গেছি।

0: গেছেন, আমাদের অবদান দিয়ে গেছেন, যে সত্যনারায়ণ বসু অনেক কিছুই উনি করে গেছিলেন। একটা সময় আরেকটু আমি ফাঁকি দিয়ে বলি, উনি এত বড় মানে ছোটকালে, আমি যখন ছোট থাকি বাচ্চারা, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ছোটকালে বোঝা যায় ছেলেটা কি হবে, আমরা নিশ্চয় কিন্তু জানি, উনি কিন্তু অঙ্কতে 100-তে 110 পেয়েছিলেন। ভাবতে ভালো লাগে, কেউ কি পায় 100-তে 110? উনি কিন্তু পেয়েছিলেন। কি করে পেয়েছিলেন এটা আমি একটু বলছি ফাঁকি দিয়ে। সেটা হচ্ছে কি, যখন পরীক্ষা দিয়েছেন উনি পরীক্ষা পুরো আনসার করেছেন, এবং যে জিওমেট্রি, যেটা আমরা জ্যামিতি বলছি, জিওমেট্রির যে অঙ্কগুলো ছিল উনি অনেক রকম সেগুলোকে সলভ করে দিয়েছিলেন, যার কারণে শিক্ষক মশাই খুশি হয়ে উনাকে
1: 110
0: দিয়েছেন। এটা কিন্তু মানে অসাধারণ একটা ব্যাপার, এটা খুব মজার ব্যাপার। যে ছোটকালে আমরা বুঝতে পারি যে আসলে একটা ছেলে কি হবে, কি হতে চায় বা কি হতে পারে, সেটা ছোটবেলা থেকে সত্যনারায়ণ বসুকে দেখে কিন্তু আমরা মানে আমরা তো হয়তো ছিলাম না, কিন্তু আমাদের আগে যারা ছিল ওরা বুঝতে পেরেছে যে কি হয়েছিল, কি আছে। আর লাস্টে আমি যদি বলছি, এই মহান বিজ্ঞানে আসলে 1974 চৌঠা ফেব্রুয়ারি আমাদের ছেড়ে কলকাতায় আমাদের ছেড়ে
1: পড়াশোনা,
0: এবং সেটা কলকাতাতেই করলেন।
1: আচ্ছা, তো শ্রোতা বন্ধুরা, আজকের জানা অজানা অনুষ্ঠানের শুনলেন এ মাসের বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু। আর এই কিংবদন্তি বিজ্ঞানীর জীবন, তার গবেষণা ইত্যাদি নিয়ে আলোচনা করলেন বিজ্ঞান স্নাতক শ্রী বরুণ দত্ত। তো আপনাকে অনেক ধন্যবাদ। জানা অজানা অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: আপনাকেও ধন্যবাদ। নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন জয়িতা দত্ত। আকাশবাণী বিরোনিয়া, শ্রোতা বন্ধুরা আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন পরিবেশিত হচ্ছে পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি, নিবেদনে অনুপ জলোটা এবং সুদীপ্তা বণিক।

আপনারা শুনছেন পাঁচমিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সুমিত্রা সেন।

এতক্ষণ পরিবেশিত হলো পাঁচমিশালি নানা রাগের গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া।

এখন শুনবেন খেলাধুলো বিষয়ক অনুষ্ঠান মাঠে ময়দানে। অনুষ্ঠানে আজ শুনবেন শরীর চর্চার পাশাপাশি আত্মরক্ষায় জুডো প্রশিক্ষণ। এ নিয়ে বলবেন ঋষিমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক বিশ্বরূপ দেব।

0: নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাঝে ময়দানে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। মাঠে ময়দানে অনুষ্ঠানটি এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা বর্তমান যুগের ব্যবস্থাপনা, খেলাধুলা, দেহচর্চা, সুস্থতা সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা জানেন প্রতি মাসের তৃতীয় সোমবার রাত 9:30 এই অনুষ্ঠানে আমরা একত্রিত হই আপনাদের সঙ্গে। এই মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা প্রতিবারই বিভিন্ন বিষয় নিয়ে যারা এক্সপার্ট রয়েছেন ওনাদের আমরা আমন্ত্রণ জানাই। আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা এমন একজন ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যিনি ঋষমুখ দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী বিশ্বরূপ দেব। আজকের যে বিষয়ে রাখা হয়েছে সেটি হল শরীর চর্চার পাশাপাশি আত্মরক্ষা, সেটা জুডোর মাধ্যমে। সেই নিয়ে কথা হবে। প্রথমেই বিশ্বরূপবাবু, আপনাকে আমাদের আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নমস্কার। আজকে আমরা আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে, খেলাধুলার পাশাপাশি সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলব। প্রথমেই আমরা বিশ্বরূপবাবু, যিনি একজন ক্রীড়া শিক্ষক, এই জগতে উনি আসা, কিভাবে আসলেন সে নিয়ে আমরা জানব।
1: নমস্কার, আমি শ্রী বিশ্বরূপ দেব, জুডো কোচ। প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকে আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। আজকে ব্যক্তিগত তরফ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দাদা আমার কাছে জানতে চেয়েছেন যে ক্রীড়া জগতে আমি কিভাবে আমার সুরা হয়েছিল। আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 3-4 যখন পড়াশোনা করতাম তখন প্রদীপ দে, যিনি বিলোনিয়া প্রথম জুডো শুরু করেছিলেন, উনি বিদ্যাপীঠ মাঠেই জুডো প্রশিক্ষণ দিতেন। অন্য বন্ধু বান্ধবের সঙ্গে মাঠে বসে বসে দেখতাম, স্যার আমাকে প্রায় বলতো তুমি আসো তুমি শিখো। তখন সত্যি আমি ছোট ছিলাম, অনেক ভয় পেতাম এবং আমার মনে একটি ভাবনা ছিল স্যার আমার সঙ্গে দুষ্টামি করছে। কিন্তু স্যার অনেকদিন বড় জন আমি আসিনি, একদিন খেলাধুলা চলছে, মাঠের মধ্যে রানিং চলছে, স্যার আমাকে ডেকে বলল যাও ও ওদের সঙ্গে রানিং করো। আমি ওদের সঙ্গে যখন আমার তো প্রথম দিন মাঠে নিয়ে নেমেছিলাম তখন আমি স্যারের নজরে চলে আসি। স্যার ওই দিন থেকে আমাকে প্রত্যেকদিন কোলে করে নিয়ে মাঠে যেত, দুষ্টামি ছিল। আস্তে আস্তে যখন আমার তো আমি ম্যাটে সরাসরিভাবে যুক্ত হয়ে যাই এবং স্যারে আমার প্রতি একটা অনেক ভালো মনোভাব ছিল যে মানে স্যারে বুঝতে পেরেছে হয়তো বা কোনো একদিন যে যদি আমি থাকি হয়তো একটা ভালো রেজাল্ট আসবে। ওই দিন থেকে আস্তে আস্তে আমার অজানাবশতে আমি এই ক্রীড়া জগতে প্রবেশ করি। কিন্তু বাড়ির একটা চাপ ছিল, বাড়ির মা ছিল আমার অত্যন্ত

0: কঠোর, অত্যন্ত মেজাজি মার বক্তব্য ছিল, না তোমার খেলাধুলা করতে হবে না। তার আগে আমার বড় ভাই স্বরূপ দেব, উনিও জুডো খেলার মধ্যে বেশ কিছুদিন ছিলেন, মার কড়া শাসনেই উনি এই খেলাটাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু পরবর্তী সময় মাকে অনেক বুঝিয়ে বললাম, মা কি হবে, আমার পড়াশোনা নষ্ট হবে না, আমি পড়াশোনা পাশাপাশি বিকেলবেলা কি করব, মাঠে যাব। আস্তে আস্তে মাকে অনেক কষ্ট করে রাজি করে এই ক্রীড়া জগতে এসেছি। এরপর খেলাপথে প্রথমে আমি যখন মাত্র ক্লাস ফোরে পড়ি, 35 কেজিতে আমি সিলেকশন পাই যে স্টেট মিটে খেলার জন্য। ওই সময় আমাদের একই গ্রুপে 35 কিলোতে 7-8 জন প্লেয়ার ছিল, সেখান থেকে আমি প্রথম স্থান অধিকার করে বিলোনিয়ায় খেলাটা ছিল, বিলোনিয়া স্টেট মিট হয়েছিল 1991 সনে। তখন ওইখানে আমি রাজ্যভিত্তিক আসরে দ্বিতীয় স্থান দখল করি। এরপরও বাড়ির একটা মায়ের শাসন ছিল যে না, তোমার পড়াশোনা নষ্ট হচ্ছে, তুমি এখন ক্লাস সিক্সে চলে, যখন আমি ক্লাস সিক্সে উঠেছি এখন আর পড়াশোনা করতে হবে না। এরপরে মার অজানাতে বিকেলে মাঠে এসে একটু পড়াশোনা, একটু মানে বাড়িতে পড়াশোনা পাশাপাশি মাঠে এসে খেলাধুলা করতাম। কিন্তু করার পর যখন মাত্র আস্তে আস্তে আমার রেজাল্ট আসা শুরু হয়েছিল, মা অত্যন্ত খুশি হয়েছিল, মাও ভেবেছিল যে না, পড়াশোনা পাশাপাশি তো ওর সবকিছুই ঠিক। তখন আর মা আমাকে আর মানে খেলার জগতে আসতে আর বাধা দিত না, বাবাও বাধা দিত না। বড় ভাই আমার অরূপ দেব এবং স্বরূপ দেব, ওদের একটা আশা ছিল যে না, আমরা যখন মার শাসনে আমরা যখন করতে পারিনি, ঠিক আছে ভাই করুক, ভাই যদি কিছু একটা রেজাল্ট আসে। এইভাবে আমার খেলার জীবন শুরু হয়, মোটামুটি একটি ভালো রেজাল্ট আসে ত্রিপুরা ইউনিভার্সিটি। এরপরে আমার বিদ্যালয়ের জীবন শেষ হয়ে যখন মাত্র আমি কলেজ জীবন শুরু হয়, সেখান থেকে পরপর 2 বার ইউনিভার্সিটিতে আমার গোল্ড মেডেল আসে। স্বপন স্যার আমাকে কথা দিয়েছিল যে তুমি যদি একটি ভালো খেলো তাহলে আমরা অবশ্যই তো তোমাকে সুযোগ দেব। কিন্তু স্যার নিজে দিয়ে দেখেছেন যে ইউনিভার্সিটিতে পরপর 2 বার একদম দাপট দিয়ে দেখে যখন মাত্র আমি গোল্ড মেডেল পাই, সেখান থেকে আমাকে আর কোনো সমস্যা হয়নি। ইউনিভার্সিটি ন্যাশনাল মিটে আমি মণিপুর অংশগ্রহণ করি। এরপরে 2019 সনেও আমার নর্থ ইস্ট ন্যাশনাল মিটে আমার মেডেল আসে। এরপরে 2015 সনে আমি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অধীনে আমি জুডো কোচ হিসেবে ঋষিমুখ নিযুক্ত হই। আমি নিযুক্ত হওয়ার পরে মোটামুটি 1 বছরের মধ্যে সেখান থেকে একটি ভালো সংখ্যক ছেলে মেয়ে আমার কাছে আসে এবং আমি তার ফল দিতে শুরু করি। সেখান থেকে 2-3 বছর পরে খেলো ইন্ডিয়া থেকে পুরো ত্রিপুরা রাজ্য থেকে মাত্র 5 জন ছেলে মেয়ে সিলেকশন হয়েছিল। আগরতলা ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে 3 জন, আগরতলা সাই সেন্টার থেকে 1 জন, এই 4 জন, বাকি শুধুমাত্র আমার ঋষিমুখ সেন্টার থেকে রেশমি দাস সিলেকশন হয়েছিল। তো ত্রিপুরা রাজ্যে মাত্র 5 জন সিলেকশন হয়েছিল। 5 জন সিলেকশনের মধ্যে আগরতলা স্পোর্টস স্কুল 3 জন নিয়েছে এবং আগরতলা সাই সেন্টার 1 জন, এবং বাকি 1 জন শুধু সরকারি ব্যবস্থা ছাড়াও যে সেন্টারগুলি ছিল সেখান থেকে শুধুমাত্র ঋষিমুখ জুডো সেন্টারের রেশমি দাস সিলেকশন পেয়েছিল। এর পরবর্তী সময় মাধবী চক্রবর্তী, প্রণমিতা মহাজন, তারাও সাব জুনিয়র মিটে সিলেকশন পায়। এর পরবর্তী সময় তো আরো অনেকে আছে। তো এই ক্রীড়া জগতে আস্তে আস্তে যখন মাত্র এবার আমার খেলাধুলা লাইফ শেষ করে আমি যখন মাত্র কোচ হিসেবে নিযুক্ত হই, যখন আমাকে অনেক ফল আসতে শুরু করে, এখন মোটামুটি আমাদের সাউথ ডিস্ট্রিক্টের মধ্যে ঋষিমুখ একটি খুব ভালো টিম, আপনারা হয়তো অনেকে জানেন। অস্মিতা সিটি একটি খেলা শুরু হয়েছে গত বছর থেকে, খেলো ইন্ডিয়া স্কিম। সেই খেলো ইন্ডিয়া স্কিমে আমাদের 11টি ওয়াইটে খেলা হবে। আগামী 19 তারিখ রিবুটিং আগরতলা বাজারঘাট স্টেডিয়ামে, 20 তারিখ থেকে খেলা। সেখানে 11 জনের মধ্যেই আমার ঋষিমুখ প্লে সেন্টার থেকে 4 জন মেয়ে অংশগ্রহণ করবে। আমি সেখানেও আশাবাদী যে 4 জন প্রথম বিভাগেই হবে, প্রথম বিভাগ হয়ে তারা প্রথম স্থান অধিকার করবে,
1: অধিকার করবে। সেই একদম একদম খুব ভালো। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের মাঠে ময়দান অনুষ্ঠান থেকে শরীরচর্চা এবং আত্মরক্ষায় জুডো প্রশিক্ষণ, এই নিয়ে কথা বলছেন ঋষমুখ ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিশ্বরূপ দেব। বিশ্বরূপবাবু, আপনার যেভাবে উত্তরোত্তর আপনার শ্রীবৃদ্ধি হলো বা আপনার যে প্রচেষ্টা খেলাধুলা নিয়ে, বিশেষ করে ছেলে মেয়েদের এই যে প্রতিষ্ঠা দেওয়া শুধু জুডোকে নিয়ে, এই জুডো যে বিষয়টা আমাদের শ্রোতা বন্ধুরা জানতে চায় যে জুডো শব্দের অর্থটা কি?
0: জুডো একটি জাপানি খেলা।
1: আচ্ছা, মানে অ্যাকচুয়ালি তাহলে জুডোর জন্মটাই জাপানে, জাপান থেকে শুরু হয়েছে,
0: জাপান থেকে শুরু।
1: এবার যিনি জুডোটা শুরু করেছেন ওনার নাম নিশ্চয় রয়েছে
0: আমাদের ত্রিপুরা রাজ্যে, প্রথম জুডো এনেছিলেন আমাদের প্রণব মজুমদার স্যার, ওনার হাত ধরে ত্রিপুরা রাজ্যে প্রথম,
1: ত্রিপুরাতে প্রথম জুডো আসা। আর এমনিতে জুডো যিনি প্রতিষ্ঠা করেছেন
0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
1: রবীন্দ্রনাথ ঠাকুর,
0: রবীন্দ্রনাথ ঠাকুর।
1: আচ্ছা, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই জুডোর প্রতিষ্ঠা,
0: জুডোর প্রতিষ্ঠা
1: আপনি বলতে চাইছেন, খুব ভালো। তো আমাদের বললেন যে বিলোনিয়া, এখন বিলোনিয়ার অনেক মেয়েরা, ছেলেরা তো আছেই, মেয়েরা অনেক প্রতিষ্ঠা পাচ্ছে বা পেয়েছে। এই আগামী 19 তারিখ থেকে আবার আরেকটা খেলা শুরু হচ্ছে, জুডো খেলা। এই যে প্রথম জুডো খেলা শুরু হয়, এই জুডোর যে ভাষাগুলো সেগুলো আমরা আমরা শুনেছি, শুনে থাকি, যে ভাষাগুলো কেমন যেন একটা ভাষা, এগুলি কোন ভাষা?
0: জুডো সম্পূর্ণ ভাষাগুলি জাপানি ভাষা,
1: জাপানি ভাষা, মানে সমস্ত জাপানি ভাষায়,
0: জাপানি ভাষায়
1: প্রশিক্ষণ দেওয়া হয়, মানে আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। আচ্ছা, তো এই যে জুডো আমাদের বিলোনিয়াতে, বিলোনিতে জুডো রয়েছে, অন্যান্য খেলা তো রয়েছে, অন্য খেলার পাশাপাশি আজকে জুডোটা নিয়েও কিন্তু ভীষণ মাতামাতি চলছে। তো এই যে জুডো খেলার প্রশিক্ষণ আমাদের বিলোনিয়াতে রয়েছে, ঋষমুখ বললেন, ঋষমুখ রয়েছে, এই ছাড়া আমাদের বিদ্যাপীঠ,
0: বিদ্যাপীঠ সেন্টার আছে, সাবরুম আছে, শান্তিবাজার আছে,
1: জুডো সেন্টার রয়েছে,
0: সেন্টার আছে।
1: তো সেখানে আপনারা সবাই মিলে করাচ্ছেন, করাচ্ছেন। তো আপনি কি তাহলে শুধুমাত্র ঋষমুখ নিয়ে আছেন, ঋষমুখ করান না বিলোনিয়া করান?
0: না না, আমি শুধুমাত্র ঋষমুখ সেন্টার,
1: ঋষমুখ সেন্টার রয়েছেন, তাহলে বিলোনিয়া সেন্টার রয়েছে
0: নিশ্চয়ই,
1: তারপরে শান্তিবাজার বা সাবরুম রয়েছেন। এবার বিষয় হচ্ছে, অনেক বাবা মারা ভাবেন যে খেলাধুলায় শুধুমাত্র সময় নষ্ট করে না করে পড়াশোনাটার মধ্যে একটু মনোযোগ দেওয়া দরকার, খেলাধুলা করলে টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আর ক্লান্ত অবসন্ন দেহে ওর পক্ষে সম্ভব হয় না যে পড়াশোনা করা। তো এই নিয়ে আপনি কি বলবেন?
0: আমি বলবো এটা সম্মানিত অভিভাবকদের একটি ভুল ধারণা, খেলাধুলা করলে পড়াশোনা নষ্ট হয়। আগে আমার শরীরটা ফিট থাকতে হবে, আমার সুস্থ জীবন, সুস্থ শরীর থাকতে হবে। আজকে যদি আমার শরীরটা সুস্থ না থাকে, আমি একটি ভালো ছাত্র, আজকে আমি আমার পরীক্ষার সময় যে আমি অসুস্থ, আমি গ্যাসের সমস্যা অথবা অন্যান্য এক্সেপ্টার এক্সেপ্টার সমস্যা, কিন্তু আগে আমার শরীরটাকে ফিট রাখতে হবে। যদি আমার শরীরটা ফিট থাকে, আমার মনটা ভালো থাকে, তখন আমি পড়াশোনাতে অগ্রগতি লাভ করতে পারবো। কিন্তু যদি আমার মনটা ভালো না থাকে, আমার যদি বিভিন্ন সমস্যা থাকে, আমার যদি শরীরে সুস্থ না থাকে, তাহলে পড়াশোনার মধ্যে অগ্রগতি লাভ করা আমার ব্যক্তিগত মতামত ভাবে কোনোদিন সম্ভব না।
1: অবশ্যই অবশ্যই, ভালো বলেছেন। শ্রোতবন্ধুরা বুঝে গেলেন যে খেলাধুলা করলে বা জুডো খেলা খেললেই যে সে ক্লান্ত হয়ে যাবে, তার পড়াশোনা হবে না, তা না, তার কিন্তু বুদ্ধির বিকাশ হবে, তার ব্রেইনের বিকাশ হবে, তার পড়াশোনায় মনোযোগী হবে।
0: অবশ্যই
1: এটা একটা, অবশ্যই একটা মানসিক ব্যায়াম বটে, শারীরিক ব্যায়াম পাশাপাশি। এবার আপনার কাছে জানতে চাইব যে জুডো খেলা, তার প্রয়োজনীয়তাটা কি, মানে কি প্রয়োজন
0: জুডো খেলাটা?

0: যে কারোর ঘরে কোনো আগুন লেগে গেছে কিন্তু ঘরে তার ছোট বাচ্চা অথবা কোনো প্রয়োজনীয় কাগজপত্র আছে, সেই আগুনটার মধ্যে জাম দিয়ে সহজে কাগজপত্রগুলি নিয়ে আসবে,
1: নিয়ে আসতে পারবে।
0: এছাড়াও আমাদের জুডো একটা প্রশিক্ষণ, আপনারা হয়তো জানেন ত্রিপুরা রাজ্যে প্রায় আমাদের সাব ডিস্ট্রিক্টে শুধুমাত্র 306টা স্কুলে সেলফ ডিফেন্স চলছে। ওই সেলফ ডিফেন্স শুধুমাত্র মার্শাল গেম ছাড়া অন্য কোন গেমের ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ দিতে পারে না। জুডো একটি মার্শাল গেম,
1: মার্শাল আর্ট ভালো। আর আরেকটা জিনিস আমি জানতে চাইব, সেটা হচ্ছে এই যে আপনি বললেন আত্মরক্ষা, আত্মরক্ষা। এখন যেমন শুধুমাত্র আপনি যে বললেন ভালো, একটা ঘরে আগুন লেগেছে সেখান থেকে কিভাবে সে ভেতর ঢুকবে বা তার প্রয়োজনীয় যে তথ্যাবলী রয়েছে, কাগজপত্র রয়েছে প্রয়োজনীয়, সেই জিনিসগুলোকে নিয়ে আবার সে বেরোতে হবে, কিভাবে বেরোবে, তার জন্য জুডো অবশ্যই দরকার, অবশ্যই দরকার। ভালো বললেন। বা এটা সে এটা ঝিল বা কোনো এটা কি বলে গর্ত যাই কিছু হোক সেটাকে তার পার করতে হবে, সে জাম দিয়ে করবে, তার জন্য আপনারা সাইকেল দিয়ে আপনার সে প্রশিক্ষণগুলো দেওয়াচ্ছেন। এখন সেই যে আত্মরক্ষার বিষয়টা এখনকার সময় মেয়েদের বিশেষ করে আত্মরক্ষার বিষয়টা কিন্তু খুব জরুরি। তাদের তারা যদি নিজের ডিফেন্ডেন্ট না হয় তাহলে হবে না। তো এই মেয়েদের সুরক্ষার জন্য, নিজেকে নিজে প্রোটেক্ট করার জন্য, রক্ষার জন্য এই জুডোকে নিয়ে সে কি করবে বা আপনারা কিভাবে করান সেটা নিয়ে?
0: এই জুডো প্রশিক্ষণের মাধ্যমে যে আমরা এমন কিছু তাকে কলা কৌশল শিখে দিই, একসঙ্গে তিন চারজন যদি তাকে আক্রমণ করে সে খুব সহজে সেখান থেকে বাঁচতে পারবে। এছাড়াও রাজ্য সরকারের এখন একটি স্কিম তৈরি হচ্ছে, প্রায় প্রতিটা স্কুলে মেয়েদেরকে সেলফ ডিফেন্স শেখানো হয়।
1: আচ্ছা,
0: তার জন্য আমরা কিছুটা অর্থ পেয়ে থাকি।
1: আচ্ছা,
0: এই যে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্স শিখাবো, আত্মরক্ষা শিখাবো, যদি কোনো সময় তারা কোনো বিপদে পড়ে সেখান থেকে তারা কিভাবে বাঁচতে পারবে, কিন্তু এই প্রশিক্ষণ শুধুমাত্র জুডো, তাইকুন্ডো, ক্যারেটে এই তিন গেম ছাড়া অন্য কোন গেমের প্লেয়াররা এই প্রশিক্ষণটা দিতে পারে না।
1: আচ্ছা,
0: তো আমাদের বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় জুডোর প্রচলনটাই সবচেয়ে বেশি। তো আমরা সেলফ ডিফেন্সের যে প্রশিক্ষণগুলি বিভিন্ন স্কুলে দিয়ে থাকি সেখানে সবচেয়ে বেশি যে ট্রেনার থাকে আমাদের জুডো প্লেয়ার থেকে, সেখান থেকে তারা একটি অর্থ পেয়ে থাকে। এছাড়াও প্রত্যেক বছর রাজ্যভিত্তিক আসরে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান অথবা সাব ডিভিশন ডিস্ট্রিক্ট মিটে যারা প্রথম স্থান অধিকার করে তাদেরকে রাজ্য সরকার থেকে প্রতি বছর একটা স্টাইপেন্ড দেওয়া হয়।
1: আচ্ছা, কেউ যদি মনে করে যে না আমি এই জুডোকে নিয়ে আমি পড়াশোনা তো করবই কিন্তু আমি জুডোকে নিয়ে আমি অর্থনৈতিকভাবে রোজগার করতে চাই, সেটা কি এখান থেকে সম্ভব?
0: কিছুটা সম্ভব, কারণ প্রতি বছর যে ন্যূনতম একটা ছাত্রছাত্রী শুধুমাত্র সেলফ ডিফেন্সের থেকে অন্তত 10-12টা স্কুল তারা পেয়ে থাকে, 10-12টা স্কুলে তো তারা
1: প্রশিক্ষণ দেয়।
0: এছাড়াও তাদের প্রত্যেক বছর একটা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে, সেখান থেকে তারা একটা অর্থ পেয়ে থাকে। এছাড়াও আমরা বিগত দিন এবং বর্তমানে দিনে আমরা দেখেছি বিভিন্ন অভিভাবকরা আসে, আমরা যেন তাদেরকে এক্সট্রা প্রাইভেটভাবে তাদেরকে কিছু প্রশিক্ষণ দিই, সেখানে তারা অর্থের বিনিময়ে আমাদেরকে কিছু একটা অর্থ দেবে বলে তারা প্রমিস করে। কিন্তু আমরা তো যদিও এখন অব্দি আমাদের ত্রিপুরা রাজ্যে সেরকম কোন আমরা এক্সট্রা ভাবে আমরা দিয়ে থাকি না, যেহেতু আমরা রাজ্য সরকার থেকে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অধীনে আমি একটা জুডো কোচ, আমি সেখান থেকে একটা মাইনে পেয়ে থাকি, সুতরাং আমরা এক্সট্রা ভাবে এখনো ওই রকম ভাবে আমরা ত্রিপুরা রাজ্যে শুরু হয়নি। কিন্তু ত্রিপুরা রাজ্যের বাইরে এরকম অনেকগুলি সেন্টার আছে যেগুলি পয়সার বিনিময়ে যে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে এরকম প্রশিক্ষণ দেওয়া হয়।
1: আমাদের বিলুনিয়া থেকে বা দক্ষিণ ত্রিপুরা থেকে জাতীয় স্তরে স্বর্ণপদক পেয়েছে এমন কেউ আছে?
0: জাতীয় স্তরে স্বর্ণপদক পেয়েছে যেমন অস্মিতা দে,
1: আচ্ছা,
0: উনি এশিয়ান কাপে স্বর্ণপদক পেয়েছে।
1: আচ্ছা,
0: এছাড়াও জাতীয় স্তরে আমাদের আরো অনেক আছে যে যারা স্বর্ণপদক পেয়েছে।

0: দীপঙ্কর দাস, দীপঙ্কর দাস যার সম্পর্কে ভীষণ আলোচনা আলোচিত হয়েছিল, দীপঙ্কর দাস উনিও নাকি স্বর্ণপদক পেয়েছিল দীপঙ্কর দাস। তারপরে রয়েছে আমাদের প্রদীপ ভৌমিক, প্রদীপ ভৌমিক এরাও জাতীয় স্তরে কিন্তু জুডো থেকে পেয়েছে। এবং সত্যি আমাদের ত্রিপুরার নাম কিন্তু ওরা রাজ্য স্তরে নয় শুধু জাতীয় স্তরে ওরা লিখে দিয়েছেন যে ত্রিপুরা বলে একটা জায়গা আছে, বিলুনিয়া বলে একটা জায়গা আছে। সত্যি এটা আমাদের গর্বের মুহূর্ত। যেহেতু আমরা সুস্থ থাকার বিষয়টা এনেছি এখানে, একটা ছেলে কিংবা একটা মেয়ে যেন সে সুস্থ থাকতে পারে তার জন্য আপনারা কি ধরনের এক্সারসাইজগুলি করাচ্ছেন? অনেকে ভাবে যে জুডু করলে হাত পা ভেঙে যেতে পারে, এই যে বললেন জাম্প দেওয়া, সেগুলো দিলে ওরা ক্ষতিগ্রস্ত হতে পারে শারীরিকভাবে, সেটাকে আপনারা কিভাবে করছেন, প্রশিক্ষণটা আপনারা কিভাবে দিচ্ছেন?
1: সেটা আমাদের বিভিন্ন ভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। যখন এমন সময় দেখা যায় একদম ক্লাস থ্রিতে ফোরে বাচ্চা আমাদের কাছে আসে, তাদেরকে আমরা একরকম ভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। যদি সে আর একটু ক্লাস নাইন টেন হয় অথবা কলেজ হয়, তাদেরকে আমরা অন্যরকম ভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি।
0: কোন বয়স থেকে শেখানো শুরু হয়?
1: বিশেষ করে 8-9 বছর বাচ্চাদের থেকে আমরা প্রশিক্ষণটা যদি আমরা দিতে পারি, 8-9 বছর বাচ্চা থেকে যদি আমরা এটা তুলতে পারি, তাহলে আমাদের অনেক অনেক সুবিধা হয়।
0: মানে ক্লাস টু ক্লাস থ্রি বাচ্চাদের
1: এরকম বাচ্চা আমাদের অনেক সুবিধা
0: সুবিধা হয়
1: যে আমরা নিজে হাতে ওকে তৈরি করে তুলতে পারি।
0: ওই সময়টা কি হয়, ওদের ফ্লেক্সিবিলিটি খুব
1: থাকে এবং আমরা তার অনেকটা লম্বা একটা সময় পাই।
0: আচ্ছা,
1: যে সে বিশেষ করে স্কুল মিট 19 বছর অবধি খেলতে পারে। আমরা কি করি, যদি আমরা সময় পাই তাকে একদম পরিপূর্ণভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে সেরকম ভাবে তুলতে পারি, যেরকম আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে মণিপুর, মণিপুর বিশেষ করে এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য এক্সট্রা ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যার ফলে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে আমাদের মণিপুর অনেক ভালো রেজাল্ট আসে। তার কারণে তারা ছোট বাচ্চাদের থেকে প্রশিক্ষণটা শুরু করে দেয়। কিন্তু এরকম মানে এরকম ভাবে দেখা দেয়, আজকে একটা ছেলে 15-16 বছর, কিন্তু সে আমরা তাকে ওইভাবে প্রশিক্ষণ দিতে পারি না। তার কারণ হচ্ছে সেই স্কুল মিট যেটা থাকে সেটাতে আমরা অল্প করে বুঝছি, কারণ 19 বছর প্লাস হওয়ার পরে সেই স্কুল মিটটা খেলতে পারবে না, অন্যান্য গেমগুলি অন্যান্য খেলতে পারবে, অন্যান্য যে প্রতিযোগিতা হয় সেটাতে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা যদি কম বয়সে ছাত্রছাত্রী পাই, তাহলে আমরা সেরকম ভাবে তাকে প্রশিক্ষণ দিয়ে মজবুত করে আমরা তুলতে আমাদের অনেক অনেক সুবিধা হয়।
0: এতে করে কি তার যে শারীরিক যে সমস্যা, যদি কোন রকম শারীরিক সমস্যা থাকে তাদের, কি যে কোনো ধরুন সে রোগাগ্রস্ত কিন্তু সে চায়, তার ইচ্ছে বা তার গার্ডিয়ানদের ইচ্ছে যে আমার ছেলেকে কিংবা আমার মেয়েকে জুডো প্রশিক্ষণ দেওয়া, সেই ক্ষেত্রে কোন রকম বাধা বিপত্তি বা কি?
1: সেরকম ভাবে কোন বাধা বিপত্তি নেই, কিন্তু আগে আমাদের দেখতে হবে ওই ছাত্র বা ছাত্রীরা কোন রোগে আক্রান্ত আছে। হয়তো সে গ্যাসের সমস্যা থাকতে পারে, হয়তো শ্বাসটানের সমস্যা থাকতে পারে, তখন আমরা কি করি ওইভাবে তাকে সেইভাবে আমরা প্রশিক্ষণ দিই। আজকে যদি দেখি যে একটা বাচ্চার শ্বাসটান, তো তখন কোন সময় আমরা তাকে মাঠের মধ্যে 1-2 চক্র বেশি আমরা তাকে দেব না। আমরা কি করবো, আজকে প্রথম দিন বলবো তুমি 1 চক্কর, এরপরে 2, এরপরে 3, এরভাবে আস্তে আস্তে আস্তে আস্তে আমরা তাকে সেইভাবে তৈরি করে তুলব। যে যদি একটা গ্যাসের সমস্যা অন্য একটা সমস্যা থাকে, প্রথম দিন আমরা যদি তাকে অতিরিক্ত লোডটা দিই, অতিরিক্ত লোডটা তার সহ্য হবে না, তার এটা ভালো থেকে খারাপটা একটু বেশি হবে। সুতরাং আমরা যদি এরকম আমাদের কাছে কোনো অভিভাবক আমাদেরকে জানিয়ে দেয় যে তার এই সমস্যা আছে, তখন আমরা ওই সমস্যাটাকে সমাধান করার জন্য আস্তে আস্তে আস্তে আস্তে ওই লেভেলটাকে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি।
0: অনেক ছেলে মেয়েরা আছে যারা বিভিন্ন কারণে ডিপ্রেশনে চলে যায়, মানসিক অবসাদ। এই সেই মানসিক অবসাদ আপনি বললেন এতক্ষণ শারীরিক ব্যাপারে, এখন মানসিক অবসাদও থাকে অনেক ছেলে মেয়েদের। সেই মানসিক অবসাদকে তাড়ানোর জন্য এই জুডোর মাধ্যমে কি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে?
1: আমার ব্যক্তিগত যে মতামতটা, যদি কারো মানসিক সমস্যা থাকে, সে খেলাধুলার মাধ্যমে তার বিশেষ বিশেষ প্রয়োজন। জুডো প্রশিক্ষণটা কি হয়, তাহলে আমরা কি করবো যে অনেকগুলি বাচ্চাদের সঙ্গে সে মেলামেশা আগ হচ্ছে এবং অনেকগুলি বাচ্চাদের সঙ্গে বিভিন্ন টেকনিকগুলি সে দেখছে। তার মাথার মধ্যে আসতে যদি অন্য কোনো মানসিক চাপ থাকে, অন্য কোনো চিন্তা ভাবনা থাকে, সে আস্তে আস্তে ওই মানসিক চাপটা তার মাথার থেকে সরে গিয়ে কিভাবে বিভিন্ন কলা কৌশলগুলি তাকে কিভাবে মারতে হবে, কিভাবে সে মারাটা সে যখন মাত্র আক্রমণ করবে তাকে আমি কিভাবে প্রতিরোধ করব, তাকে কিভাবে আমি নিচে ফেলে দেব, এইভাবে তার মাথার মধ্যে ওই সমস্ত জিনিসগুলি আস্তে আস্তে চলে আসে। তখন যে সে অন্য একটা চাপে মাথার মধ্যে একটু ভাবছে, তো ওই জায়গাটা সম্পূর্ণ কেটে গিয়ে ওই বাচ্চাদের সঙ্গে মেলামেশাটাও শিখে ফেলে, বাচ্চাদের সঙ্গে মেলামেশাটা শিখতে শিখতে সে বিভিন্ন কলা কৌশলগুলি তার মাথার মধ্যে চলে আসে এবং সে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
0: হৃদরোগে যারা আক্রান্ত সেরকম ছাত্রছাত্রীরা তারা কি এই ধরনের খেলাধুলায় কি বা জুডো প্রশিক্ষণ বা ক্যারাটে যে প্রশিক্ষণগুলো রয়েছে, যেহেতু বললেন মার্শাল আর্ট, সেগুলো কি প্রশিক্ষণ নিতে নেওয়া সম্ভব, ওদের পারবে ওরা?
1: সম্ভব। এটা প্রথমত যিনি কোচ থাকবেন তিনি আগে ওই প্লেয়ারটাকে বুঝতে হবে।
0: আচ্ছা,
1: ওই প্লেয়ারটাকে সেভাবে প্রশিক্ষণটা দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে তৈরি করতে হবে।
0: মানে এটা কি এই জুডোর মাধ্যমে কি তার সেই রোগটা যেটা রয়েছে হৃদরোগ, এখন তো অনেকেই আছে হৃদরোগে আক্রান্ত, অনেক ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা ছিল আছে, আগেকার সময় কিন্তু ছিল না, আগেকার সময় ছেলেমেয়েরা খুব দ্রুত, আমাদের সময় মন্দ কি, আমাদের সময় আমরা খুব ছোটাছুটি করতাম, খেলাধুলা করতাম, বাবা মার কোনো বাধা ছিল না, এখন অনেক বাধা চলে এসছে। আমাদের সময় যেমন একটা উৎফুল্লতা ছিল, আমাদের সারাদিনই মোটামুটি আনন্দের মধ্যে কাটাতো, এখন কিন্তু আর সে আনন্দ নেই, এখন ছেলেমেয়েরা কিন্তু মোবাইল দিকে ঢুকে গেছে। তো এই যে মোবাইলে ঢুকে গেছে তার যে শারীরিক এবং মানসিক একটা ক্ষতি তো হচ্ছে, ক্ষতি হচ্ছে, তো সেইগুলোকে সেগুলো থেকে ওকে রক্ষার জন্য নিশ্চয়ই জুডো যেহেতু একটা এত বড় একটা মার্শাল গেম, নিশ্চয়ই এটার মতো কিছু কায়দা রয়েছে, যেতে যেতে আমাদের অভিভাবকদের জন্য, আমাদের যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য কি বলবেন?
1: প্রথমত আমি অভিভাবকদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আপনাদের বাচ্চাদেরকে খেলার মাঠে প্রবেশ করান। আজকে আমরা কি দেখি, মাঠের মধ্যে যতজন প্লেয়ার খেলাধুলা করছে তার থেকে অনেক বেশি ছাত্রছাত্রী মাঠের পাশে গ্যালারিতে বসে মোবাইল দেখছে। অভিভাবকদের একটা বক্তব্য থাকে, বাচ্চারা খেলাধুলা করলে অত্যন্ত ক্লান্ত হয়ে যাবে, বাড়ি গিয়ে পড়াশোনা করবে না। সেটা একটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। বাচ্চারা হয়তোবা কিছু একটা লোড, প্রথম প্রথম অবস্থায় লোডটা হয়তো বা তার একটু দুর্বলতা হতে পারে, কিন্তু যখন মাত্র আস্তে আস্তে সে লোডটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আর তার সেরকম কোনো কিছু হবে না এবং বাচ্চারা এই যে মোবাইলের মধ্যে যে আসক্ত হয়ে থাকে সেখান থেকে সে বেরিয়ে আসবে এবং সে তার স্বাভাবিক জীবনে অনেক বেরিয়ে আসবে এবং তার পড়াশোনার প্রতি একটা মনোযোগ সৃষ্টি হয়ে যাবে। যে আজকে সে ফার্স্ট করেছে, সে আজকে একটা ভালো রেজাল্ট করেছে, সে আজকে সেখানে খেলতে যাবে না, তাহলে আমারও সেখানে খেলতে হবে, আমিও যেতে হবে, সে আজকে প্রথম পুরস্কার পেয়েছে, সে স্টাইপেন্ড পাচ্ছে, তাকে কত সম্মান দেওয়া হচ্ছে। যখন মাত্র বাচ্চারা মাথার মধ্যে এই জায়গাটা চলে আসবে তো তখনই সে বুঝতে পারবে যে না, আমার এসব মোবাইল থেকে আমি বেরিয়ে পড়াশোনা পাশাপাশি আমার খেলাধুলার অবশ্যই প্রয়োজন, এবং সে খেলাধুলা যখন মাত্র সে আসবে তখন সে বুঝে যাবে যে আমি খেলাধুলা পাশাপাশি এবার আমার পড়াশোনা করতে হবে, নাহলে আমার ভবিষ্যতে জীবনে ভালো একটা কিছু করা যাবে না।
0: মানে সেই ক্ষেত্রে আমাদের বাবা মাদের আগে ভূমিকা নিতে হবে,
1: বাবা মাদের একটা
0: ভূমিকা নিতে হবে যে আমার সন্তানকে সুস্থ রাখার জন্য জুডোর অবশ্যই দরকার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম ঋষমুখ দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী বিশ্বরূপ দেবের কাছ থেকে আত্মরক্ষায় এবং শরীরচর্চায় জুডো প্রশিক্ষণ এই নিয়ে শুনলাম। বিশ্বরূপবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আমাদের এই আলোচনা থেকে। আজকের খুব সুন্দর আলোচনা আপনি রেখেছেন। আমাদের যারা শ্রোতারা রয়েছেন, শ্রোতা বন্ধুরা মনোগ্রাহী হয়েছেন, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটি আবারও শুনবেন আগামী মাসের তৃতীয় সোমবার রাত 9:30। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার।

চললেন অনুষ্ঠান মাঠে ময়দানে। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে এবং সংযোজনায় সঞ্জীব দাস। আকাশবাণী বিলোনিয়া, আমাদের স্টুডিও করে দেখার সময় রাত 10:02:47। এখন শুনবেন বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় রেজওয়ানা চৌধুরী।

এতক্ষণ পরিবেশিত হল বিবাপরি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। পরিবেশন করলেন রেজবানা চৌধুরী। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল ছটা বাজে 5 মিনিট শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন উপনিষদ থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতি অনুষ্ঠান সকাল 6:10, নিবেদনে দেবাশিস রায়। হায়ং নি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকের তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনবেন 6:25। 6:55 শুনবেন অনুষ্ঠান পরিচিতি। 7:00 শুনবেন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন সকাল 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন, দুঃখিত আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, পরিবেশনায় শর্মিলা বসু। 8:00 শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। 10:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে 10:05। 10:30 শুনবেন ভজন, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 11:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। দুপুর 2:00 শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। কিষাণ কথা 2:15। আমি নারী 2:30। অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন সুপ্রিয়া দাস। পরে শুনবেন অনুরূপা। বিকেল 3:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

বিকেল 5টায় এবং 5টা বাজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5টা বাজে 10 মিনিটে। 5টা বাজে 45 মিনিটে শুনবেন লোকসঙ্গীত ও লোকগীতির অনুষ্ঠানে। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন নবজাতক শিশুর যত্ন, এ নিয়ে কিছু কথা, পরে শুনবেন শাগনকন্যা মোরা সিংয়ের কণ্ঠে ককবরক গান। কিষাণবাণী সন্ধ্যে 6টা বাজে 30 মিনিটে। 7টা বাজে 5 মিনিট শুনবেন ফ্লেক্সিপ অনুষ্ঠান, জনহিত যোজনা একটি সমীক্ষা। 7টা বাজে 45 মিনিটে এবং 7টা বাজে 55 মিনিটে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। লাইভ ফোন ইন মনের মতো গান শুনবেন রাত 8টা বাজে 5 মিনিটে। রাত 9টায় শুনবেন যুববাণী, 9টা বাজে 30 মিনিট শুনবেন সারগম অনুষ্ঠান, শুনবেন পিলুর আগে সেতার বাজে, শুনবেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। হারানো দিনের গান শুনবেন রাত 10টায়। শুনলেন অনুষ্ঠান সূত্রে আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, শেষ হলো আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। স্টুডিওতে এখন সময় রাত 10টা বাজে 31 মিনিট হয়ে 52 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।